بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ মঙ্গলবার, 12 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, আটই জিলহজ 1447 হিজড়ি, 26 মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও শুনতে পাচ্ছেন। আজকের অনুষ্ঠান ঘোষণায় আছি চন্দ্রা দেবনাথ এবং আমি সারিকা নূর পান্ডা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন কিশোর বাড়ই। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে শুনবেন ইংরেজি সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Tuesday, the 12th of Jyeshtha, 8th of Jilhaz, and May the 26th. The news read by Mir Akramuddin Ahmed. First, the headlines. Prime Minister's office holds press conference on completion of government's 100th day. Presence implementations of various people-friendly programs and action plans. Today is Holy Hajj. Main rituals of Hajj will be held at Arafat in Saudi Arabia. City dwellers are leaving capital to celebrate Eid al-Adha with their near and dear ones. Sacrificial animal markets getting momentum ahead of Eid. Markets are bustling with buyers and sellers haggling. Trial in Ramisa rape and murder case will begin on June 1, informs Law Minister. There has been some progress in talks with the United States, but no agreement is being signed yet, says Iran. And India defeat Maldives by huge margin in second match of opening day of SAF Women's Football Championship last night. Now the details. A high-level delegation of Asian Development Bank led by its president Masato Kanda paid a courtesy call on Prime Minister Tariq Rahman. Prime Minister's Deputy Press Secretary Jahidul Islam Roni informed that the meeting was held at the Prime Minister's office in Tejgaon in the capital yesterday. Finance Minister Amir Khusro Mahmood Chaudhry and Principal Secretary of the Prime Minister ABM Abdul Sattar were present at the meeting. Prime Minister's advisor and Prime Minister's office spokesperson Mahdi Amin has said the incumbent government has set a unique example of humble and people-oriented politics in last 100 days. He said this at a press conference at the Prime Minister's office in Tejgaon in the capital yesterday. The Prime Minister's press wing arranged the press conference marking the 100 days of the government. Mahdi Amin said, after a long period of misrule, the 2024 July mass uprising and the democratic journey of 16 years of sacrifice and struggle, the country has overcome a deep crisis at present under the visionary and people-friendly leadership of Prime Minister Tariq Rahman and ensured the empowerment of the people. In the first 100 days, Mahdi Amin said the government, elected by the people's votes, has returned the looted state property to the people and it is strengthening the institutional framework of democracy. The visible steps taken by Tariq Rahman have changed the fate of the people, he said. Today is Holy Hajj. The main ritual of the Holy Hajj will be held at Arafat Maidan of Saudi Arabia. The rituals of the Holy Hajj began as pilgrims started staying in Mina from yesterday. The pilgrims offered five daily prayers from Fajr to Isha in Mina. After spending the night in Mina, the pilgrims are proceeding to Arafat today. Chief Imam and Khatib of the Al-Masjid Al-Nawawi, Sheikh Ali bin Abdul Rahman Al-Hudalifa, will deliver the Hajj sermon this year. After the sermon, pilgrims will offer juhur and also prayers together and remain in Arafat until sunset. After sunset, the pilgrims will leave for Muzdalifa, where they will offer Maghrib and Isha prayers and spend the night under the open sky. Before sunrise tomorrow, pilgrims will return to Mina from Muzdalifa and perform symbolic stoning by throwing pebbles at the largest Zamara. They will then offer sacrificial animals seeking the pleasure of Almighty Allah and shave their heads or trim their hair. Thousands of people are leaving the capital for their village homes ahead of Holy Eid al-Adha. Trains are seen departing on schedule from Kamalapur railway station amid heightened security and passenger management measures. Meanwhile, a seven-day-long Eid vacation to celebrate the festival began yesterday. Visiting the country's prime rail junction, Kamalapur Railway Station, it was observed that the people from different professions, along with the students, have already started leaving Dhaka for their hometowns. Besides, bus and launch terminals were also seen busy with homebound people. Ahead of the Holy Eid al-Adha, a festive atmosphere prevails in the capital's sacrificial animal markets. With the start of Eid holidays, the prices of buyers and sellers are increasing in various markets in the capital. From morning to late night, the markets are filled with bellowing of cows, bargaining and crowds of people. A total of 27 animal markets have been set up under the two city corporations of the capital. Among them, the largest Gabtuli animal market in the capital has become one of the center of attraction. Meanwhile, law enforcement agencies are working hard to maintain order in the markets and prevent the use of fake money. Members of the police, RAB and other security agencies have been deployed in every major market in the capital. Visiting the sacrificial animal market, State Minister for Fisheries and Livestock, Sultan Shahuddin Tuku, said there is no shortage of sacrificial animals in the country this time. This is Bangladesh Beta, giving you the news. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asadul Jamal has said the trial in the sensational Ramiza rape and murder case will begin on June 1. He made this statement while speaking as the chief guest at the closing ceremony held in Karpashdanga area of Chuadanga on the occasion of the 127th birth anniversary of national poet Qazi Nazrul Islam yesterday. The law minister said the statement of the accused was recorded within 24 hours of the murder. The charge sheet was filed within a week. Significant progress in the trial has been made, he added. A high-level Iranian delegation is currently in Qatar to discuss on a potential deal with the United States to end the war. Iran's Foreign Minister Abbas Araghchi, Parliament Speaker Mohammad Bagheer Ghalibaf and Central Bank Governor Abdul Nasser Hemati were in the top delegation. They are discussing the most sensitive issues that still present barriers to a deal to end the war with the United States. Iranian Foreign Minister spokesperson Ismaili Baghaei says some progress has been made in talks with the U.S., but the signing of an agreement is not imminent. Meanwhile, the U.S. military conducted strikes in southern Iran. The U.S. military's central command said targets included missile launch sites and Iranian boats attempting to emplace mines. Iranian media reported explosion in the port city of Bandar Abbas in southern Iran. Football, and India beat the Maldives by 11-0 in SAF Women's Championship 2026 at Pandit Jawaharlal Nehru Stadium in the Indian city of Goa last night. Earlier the same venue, Nepal defeated Bhutan by 1-0 in the inauguration match. Meanwhile, Bangladesh will take on Maldives in their first match on Thursday next at 8 p.m. Bangladesh time. Finally, weather and forecast. Valentine Wong this afternoon says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly squalls at a speed of 60 to 80 kilometers per hour over the regions of Tanga and Mamanshing, Dhaka, Faridpur, Madhepur, Barishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Silat. River ports in these areas have been advised to hoist riverine warning signal number 2. Repeat, riverine warning signal number 2. Rain or thunder showers accompanied by temporary west northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to occur over elsewhere over the country. River ports in these areas have been advised to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister's office holds press conference on completion of government's 100th day. Presence implementations of various people-friendly programs and action plans. Today is Holy Hajj. Main rituals of Hajj will be held at Arafat in Saudi Arabia. City dwellers are leaving capital to celebrate Eid al-Adha with their near and dear ones. Sacrificial animal markets getting momentum ahead of Eid. Markets are bustling with buyers and sellers haggling. Trial in Ramiza rape and murder case will begin on June 1, informs Law Minister. There has been some progress in talks with the United States, but no agreement is being signed yet, says Iran. and India defeated Maldives by a huge margin in second match of opening day of SAFF Women's Football Championship last night. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna Khobar Porchi Abdus Sabur. Aj Pobitro Haj সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের লাব্বায়েক আল্লাহুমা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাত ময়দান। মিনায় অবস্থানের মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর মেহমানগণ গতকাল মিনায় ফজর থেকে ঈশা পর্যন্ত পাঁচক নামাজ আদায় করেন। তারা সেখানে রাত্রিযাপন শেষে আজ আরাফাত ময়দানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আরাফাত ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন হাজিরা। পরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। তারা সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামিরায় তারা পাথর নিক্ষেপ করবেন এবং আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন ও চুল ছোট করবেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে সুপ্রিম কোর্টের পরামর্শে আদালত খোলা রাখা হবে। ঈদের ছুটির পর আগামী 1 জুন থেকে শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু হচ্ছে। তিনি গতকাল চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ঝিনাইদহে এনসিপির সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে তেমনি বিএনপিও একইভাবে দেখছে। তবে নাসিরুদ্দিন পাটোয়ারির বিষয়ে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে সেটা কাম্য নয় এবং শোভনীয়ও নয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি সহ সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন। পরে আইনমন্ত্রী দামুড়া উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘর সংলগ্ন মিশনারি মাঠ প্রাঙ্গণে কবির 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোল হাইস্কুলে গতকাল পৌর বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রতিটি ওয়ার্ডে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পৌর বিএনপির সভাপতির সভাপতিতে সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ 9টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এ সময় উপস্থিত ছিলেন। আগামী 30শে মে স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। এ উপলক্ষে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার খুলনা বিশেষ অনুষ্ঠান প্রচারের আয়োজন করেছে। এবার শুনুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যশোরের উলাসী খাল খনন কর্মসূচির উপর আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: একসময় কৃষি বিপ্লবের প্রতীক হয়ে উঠেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খননকৃত যশোরের শার্শা উপজেলার উলাসীর খাল। প্রায় অর্ধশতক আগে শুরু হওয়া এই খাল খনন কর্মসূচি দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে রেখেছিল বিশাল অবদান। মৃতপ্রায় এই খালটি আজও বহন করে চলেছে জিয়াউর রহমানের কৃষি স্বপ্নের স্মৃতি। দীর্ঘ 5 দশক পরে আবারও খালটি পুনঃখননের উদ্যোগ। সেদিনের স্মৃতিচারণ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে খাল কাটায় অংশ নেয়া শাহাদত হোসেন।
3: উনি যখন এসেছিলেন অনেক লোক এসেছিল, উনি আসলো হেলিকপ্টারে, ওখানে যখন আসলো তখন আমরা বহু লোক ছিলাম। জিয়াউর রহমান এসছে, তুমি এইখানে দাঁড়াও, আমি এখন কোদাল নিয়ে কোপ দিচ্ছি, উনি আমার হাতে থেকে নিয়ে বসে ভাই যান আমি একটা কোপ দিয়ে দিই, একখানা সাফ কেটে খন্ড করে ছড়িতে দিয়ে আমি বললাম আমার মাথায় নিয়ে উনি হাল এরকম হাল দিয়ে আমার সঙ্গে।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে খননকৃত উলাসীর খাল, যা স্থায়ীভাবে জিয়া খাল নামেই পরিচিত, পাইলট প্রকল্পের অংশ হিসেবে 1976 সালের 1 নভেম্বর জিয়াউর রহমান নিজেই এ খাল খনন কাজ শুরু করেছিলেন। জেলা বিএনপির সভাপতি আর সাবের লক সাবু এ বিষয়ে বলেন,
4: শহীদ জিয়াউর রহমান অনেক আগে উপলব্ধি করেছিল বলেই বর্ষা মৌসুমে পানিটাকে ধরে রাখার জন্য এবং শুষ্ক সময় যাতে ওই পানিটা সদ্ব্যবহার করা যায় এবং কৃষির উন্নয়নে বা কৃষির ডেভেলপমেন্টের জন্য যে কাজ, যে পানির দরকার, সেইটা ওই সংরক্ষিত পানি দিয়েই তিনি কৃষি উৎপাদনকে বৃদ্ধি করার জন্য পরিকল্পনা করেছিলেন এবং তার আঙ্গিকেই তিনি খাল খনন কর্মসূচি নিয়ে, এবং খাল খনন কর্মসূচি তখনকার সময় ছিল এটাই যে স্বেচ্ছাশ্রমের মধ্যে দিয়ে।
2: 1979 থেকে 1981 সালের মে মাস পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা দেশে 1500 বেশি খাল খনন করেন, যার দৈর্ঘ্য প্রায় 26,000 কিলোমিটার। শুধু সেচের আওতার বৃদ্ধি নয়, গ্রামীণ অঞ্চলের দারিদ্র বিমোচন ও খাদ্য সহায়তার পথ খুলে দিয়েছিল খাল খনন কর্মসূচি। সাজ্জাদ গনি খান লিমন, যশোর জেলা প্রতিনিধি, বাংলাদেশ বেতার, খুলনা।
1: কুরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় কুরবানির পশু ইসলামী বিধান ও স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই, পরিবেশ পরিচ্ছন্ন নিশ্চিতকরণ, পশু চামড়া সংরক্ষণের আধুনিক কৌশল এবং চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজন করে খেলার খবর। ক্রিকেট। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাদপুর মাঠে আটদলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় নবেকি সাবা আরিয়াস ক্রিকেট একাদশ 179 রানের বিশাল ব্যবধানে সাতপুর ভাই ভাই ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আর বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
5: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন সাইফুল ইসলাম, কথা লিখেছেন রফিকুর রশিদ।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। শেখ আবুল কাশেম মিঠুর লেখনীতে এবারের গানটি শুনবেন সমবেত কণ্ঠে।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা প্রেসতে আপনারা আপনাদের আয়োজন শুনছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও শুনতে পাচ্ছেন। আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী শোনার জন্য। আজকের বর্ণালী আয়োজনে প্রথম গানটি শুনবেন MM জাফর ইকবালের কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন ইমরুল কায়েস, গানটিতে সুর দিয়েছেন শেখ আলী আহমেদ।

প্রিয় শ্রোতা, আপনারা বর্ণালী রায়চনে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানগুলো শুনছেন। এবারে গানটি শুনবেন নাহিদ সুলতানের কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন শামসুর আলী বিশ্বাস আর গানটির সুর দিয়েছেন তৌহিদ হাসান ফারুকী।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খাল সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচি আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বর্ণের আয়োজনে, বর্ণের আয়োজন মানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানগুলো নিয়ে যে অনুষ্ঠানটা সাজানো হয়ে থাকে। আয়োজনে এবারে গানটি শুনব আমরা সাইফুল ইসলামের কণ্ঠে, আর গানটির কথা সাজিয়েছেন অশোক কুমার দে, গানটিতে সুর দিয়েছেন প্রদীপ রাহা।

বনের আয়োজনে এবারে গানটি শুনবেন নূর ইয়াসমিন জলির কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন মোল্লা আবুল বাশার, গানটিতে সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

0: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।
1: প্রিয়শ্রোতা, এখানে শেষ হচ্ছে আজকের বর্ণালীর আয়োজন। আশা রাখি আজকের বর্ণালীর আয়োজনের গানগুলো আপনাদের ভালো লেগেছে। বাংলাদেশ বেতার খুলনার প্রিয়শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্তার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডিপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান। সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার গত 100 দিনে মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি গতকাল প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে শিশু রামিসার ঘটনায় সরকারের অবস্থানের কথা উল্লেখ করে ডক্টর মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী রামিসার পরিবারের সদস্য বাসায় গিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতিমধ্যে এই ঘটনায় চার্জশিট দাখিল করা হয়েছে, যত দ্রুত সম্ভব সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হবে। আজ পবিত্র হজ। সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাতের ময়দান। আল্লাহর মেহমানগণ গতকাল মিনায় ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। তারা সেখানে রাত্রিযাপন শেষে আজ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম খতিব শায়েখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। তারা সেখানে মাগরিব ও এশার নামাজ এশার ওয়াক্তের আদায় করে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের 11-12 তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। এদিকে মিনায় বিভিন্ন তাবুতে গিয়ে বাংলাদেশী হজ যাত্রীদের খোঁজ নিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন গায়কোবাদ। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছেড়ে বাড়ি যাচ্ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ঈদের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীর হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। যুদ্ধাবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনার জন্য এখন কাতারে রয়েছে ইরানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হিম্মাতি। যুদ্ধাবসানের লক্ষ্যে তাঁরা এখন সম্ভাব্য চুক্তিটির সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও চুক্তি অত্যাশন্ন নয়। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায় এই হামলার লক্ষ্য হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্র এবং মাইন বসানোর কাজে লিপ্ত ইরানি নৌযান। ইরানি সংবাদ মাধ্যম তাদের বন্দর নগরীর আব্বাসে বিস্ফোরণের খবর দিয়েছে। খেলার খবর ফুটবল। গতরাতে ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারত 11-0 গোলে মালদ্বীপকে পরাজিত করেছে। এর আগে একই ভেন্যুতে উদ্বোধনী ম্যাচে নেপাল 1-0 গোলে ভুটানকে পরাজিত করে। আগামী বৃহস্পতিবার একই স্টেডিয়ামে রাত 8টায় বাংলাদেশ মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সকাল। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন সকাল 9:05, আর আপনারা আছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে।
2: আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, কিন্তু আমরা চাই বন্ধুরা আমাদেরকে বলুক ভালোবাসি। কারণ আমরা এই যে সারিকা বলছিল যে সকাল 9:05 স্টুডিও ঘড়িতে, বন্ধুরা ইতিমধ্যে বুঝে নিয়েছে যে শুরু হলো সেই সময়টি, অর্থাৎ যখন শোনাবো বন্ধুদের পছন্দ করা গান রূপালীর আয়োজনে। আর আয়োজনে প্রত্যেকটি মাধ্যম আজকে থাকবে, কথা বলব বন্ধুদের সাথে। রয়েছে চিঠি, দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 চারটি গালিতে লেখা চিঠি সারিকার হাতে। সবকিছু মিলিয়ে দারুণ একটি সময় উপভোগ্য হয়ে উঠবে ঠিক ঈদের আগে, আর যে সময়টা নিশ্চয়ই সেই সময়টিকে আরো আনন্দ ঘন করে তোলা সম্ভব হবে। তো রূপালীর আয়োজনে এই মুহূর্তে আপনাদের সাথে সঙ্গ দিতে রয়েছি আমরা কজন। রয়েছে আমি কিশোর,
3: আছি আমি সারিকা,
4: আমি চন্দ্রা।
2: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী, প্রকৌশল তত্ত্বাবধানে
1: আছেন আমাদের সাথে মোহাম্মদ শহীদুল ইসলাম।
2: কথা কানার ঢেউ কেটে যাবে পুরোটা সময়, তো আমরা কি প্রথমে চিঠি পড়ে নেব চন্দ্রা, কি মনে হয়?
4: হ্যাঁ অবশ্যই, কিন্তু তার আগে কি মাধ্যমগুলো একবার জানিয়ে দিব? হ্যাঁ অবশ্যই, যদিও বন্ধুদের জানাই আছে, তারপরেও যদি নতুন কেউ যুক্ত হতে চান 01974-121970 এই নম্বরে কিন্তু থাকবো আপনাদের অপেক্ষায়, কথা হবে আপনাদের সাথে।
2: আর যদি চিঠি লিখতে চান তাহলে অবশ্যই লিখতে হবে রূপালী, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। তো এই কথা যখন বলছি তখন
1: চিঠিটা পড়ে নেওয়া যায়।
2: সারিকার মানে তার ভাব দেখে মনে হচ্ছে যে চিঠি
4: একদমই তাই, কারণ যে সুন্দর করে চিঠিটা লেখা, এটা
1: আমি মানে তোমাদের কথার আগে থেকে কিন্তু শিবগঞ্জ বগুড়া থেকে, উনি খুব সুন্দর মানে দুরঙের মানে কলমের
2: খালি চারটি সব মিলিয়ে,
1: হ্যাঁ চারটি রং, আসলে চারটি রং মিলিয়ে কিন্তু আমাদের কাছে চিঠিটি লিখেছেন। খুবই সুন্দর ভাবে উনি লিখেছেন কবিতা সহ। তুমি ভোরের মিষ্টি রোদের মতো স্নিগ্ধ, তুমি মানে আমার হৃদয়ের আবেগ, তুমি মানে বৃষ্টি সন্ধ্যা এক বিকেল, তুমি মানে ভালোবাসার অন্যতম গল্প, রূপালী অনুষ্ঠান মানে ভালো লাগার অন্যতম আয়োজন। কেমন লাগলো?
2: দুর্দান্ত, এরকম চিঠি আমরা সবসময় চাই, মাঝে মাঝে না সবসময় চাই।
1: আসলে তো আমাদের কাছে বন্ধু এত সুন্দর কবিতার সাথে গান শুনতে চেয়েছেন সমাধি ছায়াছবি থেকে এসআই টুটুলু কনক চাপার কণ্ঠে। আর আমরা কিন্তু এত সুন্দর চিঠি পাওয়ার পর, এত সুন্দর কবিতা পাওয়ার পর নিশ্চয়ই বন্ধুর গানটি তো শুনবই, আমি কিন্তু কথাটা ঘুরে বসে আছি বন্ধুর পছন্দের গানটি শোনার জন্য।
4: একদমই তাই, এবং আশা করছি বন্ধুও হয়তো তার পছন্দের গানটি শোনার জন্য বসে আছেন কোথাও।
2: একদম তাই, চলুন সকলে মিলেই শুনানি।

0: আমরা কিন্তু এতক্ষণ ইসমাইল হোসেনের পছন্দের গানটি শুনলাম, আশা রাখছি ইসমাইল হোসেনও আমাদের সাথে ছিলেন।
1: সাথে আরো কিছু বার্তা আমরা বন্ধুদেরকে দিয়ে দিতে চাই। ঈদের ছুটি যেহেতু হয়ে গেছে, নারীর টানে বাড়ি ফেরার সেই ধুম পড়ে গেছে। ইতোমধ্যে বাড়িতে ফিরতে আমরা সকলেই চাই এবং সকলে সেই দ্রুত যেন কোথাও সময় নষ্ট না হয় তার জন্য তড়িঘড়ি করে যেতে চাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, প্রিয়জনের কাছে ফিরতে হবে কিন্তু নিরাপদে, অর্থাৎ অতিরিক্ত যাত্রী হয়ে কোনো যানবাহনে ভ্রমণ করা যাবে না একদমই। আর যদি আপনি নৌযানে কোথাও যান, লঞ্চ বা ট্রলারে করে অথবা অন্য কোনো মাধ্যমে, তাহলে অবশ্যই আবহাওয়ার যে সংকেত রয়েছে সেটি আগে জেনে তারপর আপনি যাত্রা শুরু করবেন। মনে রাখবেন, কখনো না পৌঁছানোর থেকে একটু দেরিতে পৌঁছানো কিন্তু অনেক বেশি ভালো। আপনার যাত্রা নিরাপদ হোক সেই প্রত্যাশা থাকবে, ঈদ অনেক সুন্দরভাবে প্রিয়জনদের সাথে কাটান সেই প্রত্যাশা থাকবে, সকল সময়ে আবার বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রকে সাথে রাখবেন, সেটাও প্রত্যাশা আমাদের।
2: একদমই তাই, কিন্তু অবশ্যই আমাদেরকে শুনতে শুনতে কিন্তু রাস্তা পার হবেন না, ঠিক আছে? আর কথা না বাড়াই আমরা আবারও গানে ফিরে যাই, কারণ আমাদের কাছে বেশ অনেক অনুরোধ রয়েছে। আমরা এবারে শোনাবো আশার প্রদীপ ছায়াছবির গান শুভ্রদেব ও কনক চাপার কণ্ঠে। গানটি শুনতে চেয়ে আমাদেরকে অনুরোধ করেছিলেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাবো ভাঙচুর ছায়াছবি থেকে গান এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন নারায়ণ বিশ্বাস, নন্দন প্রতাপ খুলনার বন্ধু। আর বন্ধুরা, এর পরপরই ফিরে আসবো কিন্তু আপনাদের সাথে কথা বলার জন্য।

0: বন্ধুদেরকে যেমনটি কথা দিয়েছিলাম, গানের অপর প্রান্তে ফিরবো বন্ধুদের আরও কাছে, বন্ধুদের সাথে কথা বলার জন্য, অনুরোধ শোনার জন্য।
1: একদমই তাই,
0: আমরা কথা শুনবো 01974121970 এই নাম্বারে। চন্দ্রা, আমাদের কি ফোন এসেছে?
1: হ্যাঁ, একদমই আমাদের ফোন চলে এসেছে। দেখে নেবো প্রথম বন্ধু কে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম।
2: কথা বলছি রিজাউল,
1: রিজাউল
2: তালা থেকে।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: আপনারা সবাই ভালো আছেন?
1: আমরা সকলে ভালো আছি বন্ধু, আশা করছি আপনিও ভালো আছেন। হ্যাঁ, আপনাকেও আগামী দিনের শুভেচ্ছা। হ্যাঁ,
2: আমাদের একটু সময় বাড়িয়ে দিতে পারেন না? আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আপনি অনুষ্ঠানে আসলে খুব ভালো লাগে।
1: আচ্ছা বলুন, আপনার অনুরোধটি বলবেন।
2: রাধাকৃষ্ণ, ছবির নাম রাধাকৃষ্ণ।
1: রাধাকৃষ্ণ
2: মানে তুমি পরজলনে হয়ে রাধা।
1: আচ্ছা ঠিক আছে বন্ধু, রাধাকৃষ্ণ ছায়াছবির গান শুনতে চেয়েছেন, বনমালী তুমি পরজন্মে হয়ে রাধা, জনপ্রিয় একটি গান শুনতে চেয়েছেন বন্ধু। প্রথমে আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য।
3: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: শুভ সকাল, আপু ভালো আছেন?
0: শুভ সকাল, আমরা সবাই ভালো আছি। কার সাথে কথা বলছি?
3: কথা বলতেছি মোহাম্মদ ইসলাম উদ্দিন, শাহবাজপুর শরীফা থেকে।
0: জি বন্ধু বলুন।
3: আমাকে শোনাবেন মাটির ফুল ফ্যাসিবি থেকে আলম আরামিনুল কন্টেস্ট।
0: আচ্ছা
1: ঠিক আছে, সোনা দানা দামি গহনা এই শিরোনামের গানটি শুনতে চেয়েছেন বন্ধু, সাথে থাকবেন, আশা করছি আপনার পছন্দের গানটি শুনতে পাবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
3: কথা বলতেছি কবিরপুর শৈলকুপা ফেদাদা থেকে ড্রাইভার মানিক।
1: আচ্ছা মানিক ভাই বলুন।
3: আপনারা ভালো আছেন?
1: আমরা সকলে ভালো আছি।
3: তোমার দাদা ভালো আছে? কিশোর দা?
1: হ্যাঁ সকলেই ভালো আছে। রূপনগরের রাজা এই শিরোনামের গান শুনতে চেয়েছেন আমাদের বন্ধু মানিক, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য।
0: হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কার সাথে কথা বলছি?
4: আমি মোহাম্মদ লুৎফর জোদ্দার বড়খলা পাংশা থেকে বলছি আপু।
0: জি জি বন্ধু বলুন।
4: আমাকে গান শোনাবেন, তুই আপু ভালো আছেন তো?
0: আমরা সকলেই ভালো আছি বন্ধু, আশা রাখছি আপনিও ভালো আছেন। বন্ধু আর একটু স্পষ্ট করে, সোনা দানা
1: আপনার ছায়াছবির নামটি আরেকবার বলবেন। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, সাথেই থাকবেন আশা করছি। কে রয়েছেন অপর প্রান্তে?
5: নমস্কার।
1: নমস্কার,
5: আমি জ্ঞানন্দনা পাল বলছি ফতেপুর থেকে।
1: হ্যাঁ দাদা বলুন। ঝিনাইদহ। হ্যাঁ বলুন।
5: দিদি ভালো আছেন তো?
1: আমরা সকলে ভালো আছি।
5: ভালো থাকুন, আশীর্বাদ করি। আচ্ছা যাই হোক, ছায়াছবির নাম হইলো মগের মূল্য।
1: মগের মূল্য,
5: মগের মূল্য এই ছবি থেকে একটি গান শোনাবেন।
1: আচ্ছা ঠিক আছে, মগের মুলুক এই ছায়াছবির যে কোনো একটি গান শুনতে চেয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা, চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর জন্য।
0: বন্ধু কে আছেন আমাদের সাথে?
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি?
6: খালিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
0: জি রুবেল বলুন।
6: আমাকে শোনাবেন দিল ছবি থেকে গান, খালিদ হাসান মিলু এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের শিরোনাম তোমায় আপন করে রাখবো বলে ভালো যে বেশেছি, এই গানটি শোনাবেন।
0: আচ্ছা অসংখ্য ধন্যবাদ বন্ধু, অবশ্যই শোনাবো আপনার পছন্দের গানটি। আপনাদেরকে সাথে থাকতে হবে আমাদের আয়োজন জুড়ে প্রত্যেকদিনের মতো।
1: হ্যালো,
7: হ্যালো দিদি নমস্কার।
1: নমস্কার,
7: রারমতের নিত্যানন্দ বলছি।
1: জি দাদা বলুন।
7: গান শোনাবেন দুই জীবন।
1: দুই জীবন,
7: দুই জীবন।
1: হুম হুম,
7: তুমি ছাড়া পৃথিবীটা একা,
1: তুমি ছাড়া পৃথিবীটা একা। হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, আশা করছি সাথেই থাকবেন।
0: হ্যালো,
8: শুভ সকাল।
0: শুভ সকাল বন্ধু, কার সাথে কথা বলছি?
8: কথা বলছি প্রবীর কুমার।
0: হুম হুম,
8: পার্টি বাজার কুমারখালী কুষ্টিয়া থেকে।
0: জি বন্ধু
8: বলুন। গান শোনাবেন কাশেম মালার প্রেম, সরাসরি থেকে বিপিন আজমল ও এম এ খালেকের কণ্ঠে। আমার হার কালা করলাম রে।
0: আচ্ছা
1: বেশ জনপ্রিয় একটি গান বন্ধু শুনতে চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর জন্য। হ্যালো,
9: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
9: কথা বলছি ইসমাইল হোসেন।
1: ইসমাইল হোসেন,
9: বাগমারা বগুড়া থেকে।
1: জি ইসমাইল ভাই বলুন।
9: আমার টিটির পছন্দের গান শোনানোর জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই।
1: আচ্ছা
9: পরবর্তীতে গান শুনেবেন প্রেম বড় ছবি থেকে কুমার বিশ্বজিতের কণ্ঠে
1: টাকার চেয়ে প্রেম বড়, এই ছায়াছবির গান শুনতে চেয়েছেন। চেষ্টা করবো বন্ধু, আশা করছি আপনি সাথেই থাকবেন বরাবরের মতো। ওয়ালাইকুম আসসালাম, আমরা সকলে ভালো আছি বন্ধু, আশা করছি আপনিও ভালো আছেন। অগ্রিম শুভেচ্ছা আপনাকেও।
10: আমিনুর রহমান, পোস্ট কংগ্রেজরা, নাগর বোটাঙ্গেল থেকে।
1: আচ্ছা বলুন।
10: গান শোনা মানে ব্যাড অফ ছবি থেকে হিগুরুনা লালা এন্ড বিষয়ের গানের কথা, কেন তুই মন কারিলি এখন আমি প্রাণে বাঁচি না।
1: আচ্ছা ঠিক আছে, বেয়াদব ছায়াছবির গান শুনতে চেয়েছেন বন্ধু, অবশ্যই আপনার পছন্দের গানটি শোনানো হবে।
0: হ্যালো
11: হ্যালো, আসসালামু আলাইকুম, আবু ভালো আছেন?
0: আমরা সকলেই ভালো আছি বন্ধু, কার সাথে কথা বলছি?
11: আফজাল মোল্লা দেওয়াতলা বড়িয়াগাড়া থেকে বলছি আবু।
0: জি ভাইয়া বলুন।
11: গান শুনাবে সবিন্দ্রাম দুইদুয়ারি ছবি থেকে দেখুন একটা গান, সবিন্দ্রাম দুইদুয়ারি।
0: জি জি,
11: আফজাল মোল্লা।
1: আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে বন্ধু। দুই দুয়ারি ছায়াছবির যে কোনো একটি গান শুনতে চেয়েছেন আমাদের আফজাল ভাই, আফজাল ভাই সাথেই থাকবেন আশা করছি, আপনার পছন্দের গান শুনতে পাবেন। হ্যালো, শুভ সকাল।
12: আপু কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
1: হ্যাঁ বলুন।
12: সুন্দর মিষ্টি সকালে আপনাদের সাথে আছি আর আমার পছন্দের গান শোনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
1: আচ্ছা আপনার
12: গান শোনাবেন অশিক্ষিত ছায়াছবি থেকে
1: আমাদের হাতে যেহেতু অনেকগুলো গান রয়েছে এখনো, আমরা সে গানেই ফিরে যাই তাই না?
0: অবশ্যই।
1: আমরা এবারে শোনাবো সত্য মিথ্যা ছায়াছবি থেকে গান শাম্মী আক্তারের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে রেজাউল বালিয়া তালার বন্ধু আপনি অনুরোধ জানিয়েছিলেন, চলুন শুনে আসি আপনার পছন্দের গান।

0: বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজন। আর রূপালীর আয়োজন মানেই আপনাদের পছন্দের ছায়াছবির গানগুলো দিয়ে যে আয়োজনটি সাজানো হয়। তো আমরা কিন্তু গান শুনছিলাম চন্দ্রা, বন্ধুদের পছন্দের গান।
1: একদমই তাই, বন্ধুদের পছন্দের গান শুনছিলাম এবং হাতে আরো বেশ কিছু গান রয়েছে এবং আশা করছি বন্ধুরাও আমাদের সাথে রয়েছেন তাদের পছন্দের গান শোনার জন্য। তাহলে এবার কোন ছায়াছবির গানটি শোনানো যাবে?
0: আচ্ছা, এবারে আমরা শুনবো বিজন গোবস্তের অনুরোধের গান। উনি কাকচিড়া বরগুনা থেকে আমাদের কাছে অনুরোধ শুরু করেছিলেন স্বজন ছবি থেকে গান শোনার জন্য, অনুপমা দাস পাণ্ডের কণ্ঠে এই গানটি শোনার জন্য। তো বন্ধুরা চলুন, আর সাথে আশা রাখছি বিজন আপনিও সাথে আছেন।

সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী রায়চনী, শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাবো নারীর মন ছায়াছবি থেকে গান এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন জাফর কাকচিরা, বরগুনার বন্ধু।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহ

0: কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
0: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
0: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে, পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার, প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধু, এই ছিল আমাদের আজকের রূপালীর আয়োজন। পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের রূপালীর আয়োজন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সকাল। বাংলাদেশ বেতার খুলনা।
3: অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম আমি সারিকা নূরপানা এবং সাথে ছিলেন চন্দ্রা দেবনাথ। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন কিশোর বাড়ুই, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম আমি সারিকা নূরপানা এবং সাথে ছিলেন চন্দ্রা দেবনাথ। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন কিশোর বাড়ুই, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি সারিকা নূর পান্না ও চন্দ্রা দেবনাথ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন কিশোর বাড়ুই। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী ও রাকিবুল হাসান। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। আজ পবিত্র হজ। সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাতের ময়দান। আল্লাহর মেহমানগণ গতকাল মিনায় ফজর শেষ করে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তারা সেখানে রাত্রি যাপন শেষে আরাফাতের ময়দানে উদ্দেশ্যে রওনা হন। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এবছর হজে খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। তারা সেখানে মাগরিব ও ইশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের ১১-১২ তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। এদিকে মিনায় বিভিন্ন তাঁবুতে গিয়ে বাংলাদেশী হজযাত্রীদের খোঁজ নিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। এদিকে ঈদকে সামনে রেখে রাজধানী কোরবানির পশুর হাটগুলোতে বেচা কেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি নগরবাসী সুষ্ঠু স্বাস্থ্যকর ও নির্বিঘ্ন উৎসব নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন সহ সংশ্লিষ্ট সব খাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জিএনসিসি এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় ১৬,০০০ কর্মী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও থাকছে কেন্দ্রীয় ও জোন ভিত্তিক সমন্বয় বা তদারক সেল। সংস্থার উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান ভুঁইয়া জানান, জিএনসিসি এলাকার কোরবানি পশু বর্জ্য অপসারণ কাজে সংস্থার নিজস্ব ৬,৫০০ বর্জ্য পরিচ্ছন্নতা কর্মী থাকবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শেখাওয়াত হোসেন বলেছেন, দেশের ২ কোটির বেশি শিশুকে হামের টিকায় আওতায় আনা হয়েছে। টিকাদান কর্মসূচির এ অর্জনের হার ১২২% পৌঁছেছে। তিনি গতকাল কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম ধাপে দেশের ১৮টি উপজেলায় হামের টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। সেসব স্থানে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্র এবং মাইন বসানোর কাজে নিয়োজিত ইরানি নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানে বন্দরনগরী আব্বাস থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তিতে উপনীত হতে কাতারের রাজধানী দোহায় পাকিস্তান ও ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠানে প্রেক্ষাপটে এই হামলা চালানো হল। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও শিগগিরই চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতরাতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারত ১১-০ গোলে মালদ্বীপকে পরাজিত করেছে। এর আগে একই ভেন্যুতে উদ্বোধনী ম্যাচে নেপাল ১-০ গোলে ভুটানকে পরাজিত করে। আগামী বৃহস্পতিবার একই স্টেডিয়ামে রাত ৮টায় বাংলাদেশ মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

0: হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠান পরিচিতি। দুপুর 12:15 শুনবেন পবিত্র হজের গুরুত্ব সম্পর্কে কথিকা, বলবেন মুফতি মাসুম বিল্লাহ। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ শুনবেন বেলা 1:05। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা শুনবেন বেলা 2:30। ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি অনুষ্ঠানটি থাকছে বিকেল 3:30। কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষাবাদ শুনবেন বিকেল 4:10। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। আধুনিক গান শুনবেন শিপ্রা দেবনাথের কণ্ঠে দুপুর 12:30 এবং এইচ এম বাহলুল করিমের কণ্ঠে বেলা 2:40। রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন আজমল হোসেনের কণ্ঠে বেলা 12:20 এবং বেলা 2:30 শাহনা ফেরদৌস ইতির কণ্ঠে। লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি থাকছে সন্ধে 6:10। পল্লীগীতে শুনবেন বেলা 2:50 তহিদা আক্তার রাত্রির কণ্ঠে। শিরা আক্তারের কণ্ঠে লোকগীতি শুনবেন দুপুর 12:40। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। আগামী 30 মে 2026 শনিবার সকাল 11টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতৃকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরিক হবেন। এছাড়াও আগামী 31 মে 2026 রবিবার বেলা 2টায় আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে। এছাড়াও অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সাকেরা বানু। আজ পবিত্র হজ। সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাতের ময়দান। আল্লাহর মেহমানগণ মিনায় রাত্রি যাপন শেষে আজ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এবছর হজের খুতবা দেবেন মসজিদে নব্বীর প্রধান ইমাম ও খতিব শাহেখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। তারা সেখানে মাগরিব ও এশার নামাজ এশার ওয়াক্তে আদায় করে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের 11 ও 12 তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে সুপ্রিম কোর্টের পরামর্শে আদালত খোলা রাখা হবে। ঈদের ছুটির পর আগামী 1 জুন থেকে শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু হচ্ছে। তিনি গতকাল চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। আইনমন্ত্রী বলেন, ঝিনাইদহে এনসিপির সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে তেমনি বিএনপিও একইভাবে দেখছে। তবে নাসিরুদ্দিন পাটোয়ারির বিষয়ে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে সেটা কাম্য নয় এবং শোভনীয় নয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি সহ সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে আইনমন্ত্রী দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিচরিত আটচালা ঘর সংলগ্ন মিশনারি মাঠ প্রাঙ্গণে কবির 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী জন্ম জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করছে। সলুহায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টে প্রতিদিন 350 টন বর্জ্যের প্রয়োজন হবে এবং বাড়ি থেকে বর্জ্য পৃথকীকরণের করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। আগামী নভেম্বরে প্ল্যান্টটি চালু হলে বর্জ্য ব্যবসায়িক পণ্য হিসেবে পরিগণিত হবে। তিনি গতকাল মহানগরীর 27 নম্বর ওয়ার্ডের পূর্ব বানিয়াখামার জনকল্যাণ টাওয়ারে মডেল ওয়ার্ড বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসির প্রশাসক বর্জ্য ড্রেনে অথবা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করে কেসিসির কাজে সহযুক্ত করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সহযোগিতায় একটি বেসরকারি সংস্থা এ মতবিনিময় সভার আয়োজন করে। পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরতি খোদার সভাপতিত্বে কেসিসির কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ও খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 1,000 অসহায় ও দুস্থ মানুষের মধ্যে গতকাল 1,000 টাকা করে মোট 10,00,000 টাকা বিতরণ করা হয়। শার্শায় সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান এবং ঝিকরগাছায় সংসদ সদস্য ডা মোসলেহউদ্দিন ফরিদ প্রধান অতিথি হিসেবে এসব অর্থ বিতরণ করেন। এদিকে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গতকাল যশোর শহরের ঘোপ বেলতলায় 200+ দিনমজুর ও অসহায় মানুষের মধ্যে সেমাই ও চিনি বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। এছাড়া খুলনার ফুলতলা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গতকাল 30 জন প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীর মধ্যে নগদ 50,000 টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব অর্থ বিতরণ করেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার একটি পৌরসভা ও 11টি ইউনিয়নের মোট 14,886 ডিজিএফ কার্ডধারী পরিবারের মধ্যে গতকাল 10 কেজি করে চাল বিতরণ করা হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাগেরহাটের মংলা বন্দরে জাহাজে কর্মরত 2,900 জন শ্রমিক কর্মচারীর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল সাতক্ষীরা সদর ও কলরহা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে 6,40,000 টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে। জব্দকৃত মালামাল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। পবিত্র হজের গুরুত্ব সম্পর্কে এখন শুনবেন একটি কথিকা। এ বিষয়ে কথা বলেছেন মুফতি মাসুম বিল্লাহ।

0: إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا সমস্ত প্রশংসা আল্লাহ তাবারকুতালার জন্য। দরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী আখিরি নবী জনাবে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। হজ সালাত সিয়ামের মতো ইসলামের একটি স্তম্ভ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, আল্লাহর জন্য এ ঘরের হজ করা ওই সকল লোকের জন্য যারা ওই ঘর পর্যন্ত পৌঁছাইতে পারে। আল্লাহ তাআলা সূরা বাকারার 196 নম্বর আয়াতে আরও বলেন, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো। আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হজ ফরজ হওয়ার কথা বলেছেন এবং সূরা বাকারার এই আয়াতে হজ এবং উমরা দুইটাকেই গুরুত্ব দান করেছেন। হজের ফজিলত সম্পর্কে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা হজ ও উমরা পালনে ধারাবাহিকতা বজায় রাখো, কারণ এই হজ ও উমরা পালনের ধারাবাহিকতা দারিদ্রতা ও গুনাহকে মিটিয়ে দেয়। যেমন কর্মকারের হাপড় লোহা সোনা রূপার ময়লা পরিষ্কার করে দেয় এবং হজ্জে মাবরুর অর্থাৎ কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই হতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক উমরা পালন হতে অপর উমরা পালন পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, আর হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাতি হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ পালন করে এবং যৌনতা জড়িত গুনাহ ও অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে নবজাতক হিসেবে জন্ম দিয়েছিল। হজ আল্লাহ ও আল্লাহর বান্দার ভালোবাসা বা প্রেমের সর্বশেষ স্তর, যার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার প্রেমে ভালোবাসায় পাগল হয়ে উস্কো খুস্কো চুল ময়লাযুক্ত কাপড় ও শরীর নিয়ে একবার মক্কায় একবার মিনায় একবার আরাফায় একবার মুজদালাফায় আল্লাহর মহাব্বতে আল্লাহকে পাওয়ার জন্য ঘুরতে থাকে আর বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কখনো বাইতুল্লাহর চারিপাশ দিয়ে চক্কর মারতে থাকে, কখনো সাফা মারওয়ার ভিতরে দৌড়াইতে থাকে। এভাবেই সে আল্লাহর মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটায় এবং সাফাতের আশায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে নবী আলাইহিস সালামের মহাব্বতের ঘোষণা করে। তাই হজ আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের সর্বশেষ স্তর। আসলে আল্লাহ তাবারকুতাআলা বান্দার জন্য যে ইবাদত নির্ধারণ করেছেন সেই ইবাদত কিছু হয় শুধু শরীর দ্বারায় যেমন নামাজ, কিছু হয় শুধু মাল দ্বারায় যেমন যাকাত, কিছু হয় শরীর এবং মাল উভয়টি দ্বারায়, আর সেইটি হল হজ। আল্লাহ তাআলা হজ সহ সমস্ত আমল আমাদেরকে করার তৌফিক দান করেন, বিশেষ করে হজের দিন 9 তারিখ ফজরের নামাজের থেকে আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার, পুরুষ হোক মহিলা হোক প্রত্যেকের জন্য ওয়াজিব, এবং তা হজের দিন 9 তারিখ থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এই 5 দিন এই তাকবীর পড়া ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত আমল আল্লাহর রাজি খুশির জন্য করার তৌফিক দান করেন, আমিন।
1: পবিত্র হজের গুরুত্ব সম্পর্কে কথিকাটি শুনলেন, এই বিষয়ে কথা বললেন মুফতি মাসুম বিল্লাহ।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী আজমল হোসেন।
3: তোরা যে যা বলিস ভাই আমার সোনার ঘরিণ চাই, ও মনোহরণ চপন চরণ সোনার হরিণী চাই, আমার সোনার হরিণী চাই, আমার সোনার হরিণী চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণী চাই। মনোহরণ চপল চরণ সোনার হরিণী চাই, আমার সোনার হরিণী চাই, আমার সোনার হরিণী চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার।

সাদা, আমি ছুটব পিছে মিছে মিছে, পাইবা নাহি পাই আমি আপন বনে মাঠে বনে উধাও হয়ে থাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। তোরা পাবার জিনিস হাটে কিনিস রাখিস ঘরে ভরে, যার যায় না পাওয়া তারই হাওয়া লাগলো।

নেই তার ঝোকে আমার পুরোই পুঁজি ভাবিস বুঝি মরি তারই শোকে আমার যা ছিল তা গেল ঘুচে যা নেই তার ঝোকে আমার পুরোই পুঁজি ভাবিস বুঝি মরি তারই শোকে আমি আছি সুখে হাস্য মুখে দুঃখ আমার নাই আমি আপন মনে মাঠে বনে উদাও হয়ে ধাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই হরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ।

আমি ছুটব পিছে মিছে মিছে পাইবা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, হরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই।

তারি শোকে আমি আছি সুখে হাস্য মুখে দুঃখ আমার নাই আমি মনে মাঠে বনে উধাও হয়ে ধাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার।

আজমল হোসেনের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আয়োজনটালিতে এখন রয়েছে আধুনিক গান। শুনবেন শিপ্রা দেবনাথের কণ্ঠে। প্রথম গানটির কথা লিখেছেন হেমায়েত মল্লিক ঝানু।

শিপ্রা দেবনাথের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন লোকগীতি শিরিন আক্তারের কণ্ঠে। প্রথম গানটির কথা লিখেছেন রাধারমণ।

0: শিরিনা আক্তারের কণ্ঠে পরপর দুখানি লোকগীতি শুনলেন।
1: শ্রোতা, আপনি শুনছেন বাংলাদেশ বেতার খুলনা। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে FM 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এবারে থাকছে আল্লাহাকের শানে একটি হামদ। হামটির কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম, গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আমিরুল ইসলাম।

0: মোহাম্মদ আমিরুল ইসলামের কণ্ঠে আল্লাহ পাকের শানে হামতি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। আল কুরআন সূরা আল রাদ আয়াত ১১। নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। আল কুরআন সূরা আল রাদ আয়াত ২৮। আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল কুরআন সূরা আল বাকারা আয়াত ৪৫। সুপ্রিয় শ্রোতা, এখন খুলনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন শুনবেন জোহরের নামাজের আজান ও দোয়া।
1: আল্লাহু আকবার, আল্লাহ

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: কাজগুলো নিয়তের উপর নির্ভর করে। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম আচরণ করে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, ঘৃণা সৃষ্টি করো না। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

প্রিয় শ্রোতা, আর মাত্র কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তো আমরা সবাই এই উৎসব পালন করব। আমাদের আল্লাহর কাছে এটাই আমরা প্রার্থনা করছি যে আল্লাহ, তুমি এই উৎসব পালন করবার শক্তি আমাকে দাও, শত্রু দুশ্মনের জুলুম থেকে তুমি রক্ষা করে এই উৎসব পালন করার শক্তি দাও। হ্যাঁ প্রিয় শ্রোতা, শুরু করছি এই বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মিস্টার জাহান, প্রকৌশল দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোহাম্মদ আতাউর রহমান গাজী, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ শাহিদুল ইসলাম। তো আর কথা বলবো না, গান তো শোনাতে হবে, তো শুরু করছি জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান। আর এই সব গান প্রচার হবে আপনাদেরই অনুরোধে, আর গান তো শোনাবই, গানের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে কথা বলবো ফোনে, নম্বরটি 0197412170। তো শুরু করছি ছায়াছবির গান, প্রথমেই জিঘাংসা, এই ছায়াছবির গান শোনাবো সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর গানটি শুনতে যিনি অনুরোধ করেছেন তিনি হচ্ছেন মিলন বাবু, বয়রা বাজার খুলনা থেকে।

আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে পাল্লো শিক্ষা ছায়াছবির গান শোনাবো সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা তোর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছে। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ২০,০০০ কিলোমিটার খাল খনন করতে চাই।

হ্যাঁ প্রিয় শ্রোতা, খাল খনন কর্মসূচি সম্পর্কে তথ্যটি শুনলেন। আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে, আর এই অনুষ্ঠানে ছায়াছবির গান শুনছেন। সব গানই প্রচার হচ্ছে শ্রোতা আপনাদেরই অনুরোধে। এবারে বেদের মেয়ে জ্যোৎস্না এই ছায়াছবির গান শোনাব মুজিব পরদেশীর কণ্ঠে। আর যিনি শুনতে চেয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ লুৎফর জোয়াদ্দার, পাংশা রাজবাড়ি থেকে।

প্রিয় শ্রোতা, আসলে মা ছোট্ট একটি শব্দ, কিন্তু এর ব্যাপকতা, এর পরিধি বিশাল। যার মা নেই সেই শুধু বোঝে মায়ের কত মূল্য। আর এবারে ফুলের মতো বউ এই ছায়াছবির গান শোনাবো কনক চাপার কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন বাঁশখালী চট্টগ্রাম থেকে গিয়াসউদ্দিন।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি, এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে, পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয়, এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, শুনলাম কৃষক কার্ড এই সম্পর্কে তথ্য। তো কৃষি আমাদের দেশের প্রাণ বা আমাদের দেশের প্রধান অংশ কৃষি। কৃষির মানে কৃষকরা যে ফসল ফলান, তো সেই ফসল থেকে আমরা কিন্তু খাদ্য, আমাদের যে খাদ্য, আমরা আমাদের খাদ্য সরবরাহ হয় খাদ্যদ্রব্য, তো সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। আমাদের গাছ আর কয়েকদিন পরে আমাদের যে বৃষ্টির যে সময় আসছে, আমরা গাছ রোপণ করব, গাছের যত্ন করব। অবশ্যই একটি গাছ কাটলে মনে রাখতে হবে যে তিনটি গাছ রোপণ করতে হবে। আপনারা শুনছেন ছায়াছবির গান। তো এখন সময় হয়েছে, শুধু গান শুনলে তো হবে না, শ্রোতাদের যে মতামত আমাদের গ্রহণ করতে হবে। সময় হয়েছে ফোনে কথা বলবার, নম্বরটি 01974121970। দেখে নেব প্রথমে কোন শ্রোতা ফোন করেছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
3: দক্ষিণ ডুমুরিয়া খুলনা থেকে মোহাম্মদ কাসিম সর্দার।
2: আচ্ছা, কাসিম সর্দার ডুমুরিয়া থেকে।
3: নাম আছে গেরিলা বাহিনী, গেরিলা বাহিনী। শিল্পী কনকসপা এন্ডকিশোর। গানের শিরোনাম অন্তর অন্তর এই অন্তর অন্তর, অন্তর অন্তর এই অন্তর অন্তর। এটা দিলবার দিলবার গানে বাংলা।
2: ধন্যবাদ, সাথে থাকবেন বাংলাদেশ বেতারের এবং সব অনুষ্ঠান শুনবেন। প্রিয় শ্রোতা, আমাদের কাছে ফোন করবেন 01974121970। হ্যালো,
4: শুভ দুপুর,
2: কে বলছেন?
4: রামহর খুলনা থেকে অনুবিশ্বাস বলছি।
2: অনুবিশ্বাস জি বলুন।
4: গান শুনতে চাই এক বুক জ্বালা ছবি থেকে, মিমিও আতিপের কণ্ঠে। আজকে আকাশ আমার নিচে আমি উপরে, ইচ্ছা করে আরো ভালোবাসি তোমারে, এই গানটি শোনাবেন।
2: আচ্ছা, ধন্যবাদ। হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
5: হালিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
2: রুবেল, আচ্ছা জি বলুন।
5: আমাকে শোনাবেন তেজি, ছবি থেকে। তেজি, তেজি
2: জি,
5: ছবি থেকে গান আয়ুব বাচ্চু এবং কনক চাপার কণ্ঠে। গানের শিরোনাম এই জগৎ সংসারে আমি এমনই একজন, তোমায় পরাণ করে রাখবো, রাখবো সারা জীবন।
2: ধন্যবাদ। বাংলাদেশ বেতারের সব অনুষ্ঠান শুনতে হবে এবং বাংলাদেশ বেতারের সাথে থাকতে হবে, তবে আপনার গান শুনতে পাবেন। ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
5: আমি বনখালি কয়রা থেকে শেখ রেজাউল বলছি।
2: রেজাউল জি, হ্যাঁ কয়রা থেকে, জি বলুন, অনুরোধ
5: বিচার হবে,
2: বিচার হবে।
5: হ্যাঁ বিচার হবে। শিল্পী সামনে আসুন, ওই আন্দ কিশোর
2: জি,
5: গানের নাম তুমি আমার কাছে শুনো দিলে রে।
2: বাহ, ধন্যবাদ, অনেক চমৎকার করে সুরালো কণ্ঠে আমাদের শ্রোতা আমাদের গান শুনিয়ে দিয়েছেন। সাথে থাকবেন এবং সব অনুষ্ঠান শুনতে হবে কিন্তু, তাহলে কিন্তু আপনার গান শুনতে পাবেন। হ্যালো, হ্যালো শ্রোতা, হ্যালো,
5: হ্যালো, আসসালামু আলাইকুম।
2: হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।
5: আমার নাম আহমেদ, AHMET, খুলনা সদর থেকে ফোন করছি।
2: খুলনা সদর থেকে? আচ্ছা,
5: হচ্ছে এই সজন, একটা সজন ছবি থেকে
2: সজন,
5: হচ্ছে কুমার শানু এবং অলগা ইয়াকনিকের ওই গানটা শুনতে চাই। আমি গানের জানি না।
2: আচ্ছা, ধন্যবাদ, সাথে থাকবেন। হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
6: আপু, আমি মোহাম্মদ মুফাসসার বড়খলা বাংশা থেকে বলছি। আমার গান শোনার জন্য বেতারকে, আপুকে, সবাইকে ধন্যবাদ। আগামী অগ্নি ঈদ মুবারক।
2: আপনি কোথা থেকে ফোন করছেন আরেকবার একটু বলুন। ধন্যবাদ, শুনতে পেয়েছি। হ্যালো, মধুমিতা, আচ্ছা আচ্ছা,
6: শেফালি ঘোষ, তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায়।
2: আচ্ছা,
6: ভালো থাকবে না?
2: জি, গাঙ্গনি থেকে। আচ্ছা, ঈদ মুবারক, ধন্যবাদ। হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
7: আমি আমরা কুশিয়ারা থেকে বলছিলাম,
2: মোহাম্মদ ইসরাইল হাসান।
7: আমার সাথে বলবুল আহমেদ কাজীপাড়া থেকে।
2: আপনার নাম কি বলুন?
7: হ্যাঁ, আমার নাম মাজাসু।
2: নাম কি বলুন শ্রোতা?
7: জি,
2: নাম কি বলুন? নামটি, আপনার নামটি বলুন।
7: নাম মোহাম্মদ ইসরাইল হাসান।
2: ইসরাইল?
7: জি।
2: আচ্ছা জি, বলুন।
7: আমি গান শুনতে চাই নরম গরম ছায়াছবি থেকে, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না।
2: নরম গরম, আচ্ছা, ধন্যবাদ, শুনে থাকবে। গরম ছবি থেকে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
8: আপুরা ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছি। কে বলছেন, কোথা থেকে?
8: ভালো থাকেন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান।
2: জি,
8: সভাপতি কাকিয়া বাজার জেলা বরগুনা।
2: জি, বরগুনা থেকে। জি
8: জি, জাফর পালোয়ান আছে।
2: জি, অনুরোধ।

0: মধুমালতী, আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্রোতা ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকবেন এবং আমাদের সব অনুষ্ঠান আপনি শুনবেন, তবে আপনার গান শুনতে পাবেন। ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
1: ঈদ মোবারক।
0: ঈদ মোবারক, জি ঈদ মোবারক।
1: আমিনুর রহমান, বেল্লা, পোস্ট পঙ্গাজরা, নাগরপুর টাঙ্গাইল থেকে।
0: টাঙ্গাইল থেকে, জি জি বলুন।
1: গান শোনাবেন ন্যায় যুদ্ধ সবে থেকে শিল্পের খালের গানের কথা, তুমি আমারি
0: অনেক সুন্দর করে আমাদের গান শুনিয়ে দিয়েছেন আমাদের উৎসবের কয়েকদিন আগেই। ধন্যবাদ শ্রোতা, আপনি এভাবে আমাদের সাথে থাকবেন। হ্যাঁ শ্রোতা, আর একটি ফোন নিব। হ্যালো, হ্যালো, হ্যালো শ্রোতা, আপনি আর একবার চেষ্টা করুন, হয়তো যান্ত্রিক ত্রুটি হচ্ছে এর জন্য শুনতে পাচ্ছি না। আচ্ছা তাহলে গানে যাব। প্রিয় শ্রোতা, ফোন ইন পর্ব থেকে আপাতত বিদায় নিচ্ছি। এবারে আশরাব কাজীপাড়া যশোর থেকে তিনি অনুরোধ করেছেন, বাস্তব ছায়াছবির গান শুনতে চেয়েছেন মনির খান ও অনিমা ডি কস্টার কণ্ঠে।

প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে সময় হয়েছে বাংলা সংবাদের। শ্রোতা, আমাদের তালিকায় আরো অনেক গান রয়েছে, আমরা একে একে সব গান শোনাবো, তবে এখন সংবাদ শোনার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকা কেন্দ্রে। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটোর বাংলায় সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহফুজা আক্তার সুমি। আজ পবিত্র হজ। সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। তারা সেখানে মাগরিব ও এশার নামাজের শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফার থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের 11 ও 12 তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। এদিকে মিনায় বিভিন্ন তাঁবুতে গিয়ে বাংলাদেশি হজ যাত্রীদের খোঁজ নিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। ঈদ উপলক্ষে ঢাকা সিলেট ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটে ননস্টপ চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীদের জন্য এই বিশেষ কোচ সার্ভিস চালু করা হয়। গতকাল থেকে শুরু হওয়া এই বিশেষ সার্ভিস আগামীকাল পর্যন্ত চালু থাকবে। এদিকে ঈদকে সামনে রেখে রাজধানীর কোরবানি পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। ঈদ উল আজহার পশুর বর্জ্য 8 ঘণ্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। এজন্য প্রায় 13,000-এর অধিক জনবল প্রস্তুত রাখা হয়েছে। ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, কোরবানির দিন বেলা 12টা থেকে বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হবে। এছাড়া তিনি কোরবানির বর্জ্য ড্রেন বা নর্দমায় না ফেলার আহ্বান জানান এবং এ লক্ষ্যে নগরবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করেন। দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলেও উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি নগরবাসী সুষ্ঠু, স্বাস্থ্যকর ও নির্বিঘ্ন উৎসব নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন সহ সংশ্লিষ্ট সব খাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ডিএনসিসি এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রায় 16,000 কর্মী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া থাকছে কেন্দ্রীয় ও জোন ভিত্তিক সমন্বয় বা তদারক সেল। সংস্থার উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান ভুঁইয়া জানান, ডিএনসিসি এলাকার কোরবানির বর্জ্য পশুর অপসারণ কাজে সংস্থা নিজস্ব 6,500 বর্জ্য পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকবে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় 24 ঘণ্টার নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বাসুসকে জানান, ঈদে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্র এবং মাইন বসানোর কাজে নিয়োজিত ইরানি নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের বন্দর নগরীর আব্বাস থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তিতে উপনীত হতে কাতারের রাজধানী দোহায় পাকিস্তান ও ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠানের প্রেক্ষাপটে এই হামলা চালানো হল। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হলে শিগগিরই চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নৌযানসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশে অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: প্রিয় শ্রোতা, বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। শ্রোতা, আপনারা শুনছিলেন ছায়াছবির গান, আর সব গান প্রচার হচ্ছে আপনাদেরই অনুরোধে। এবারে জামিন নাই এই ছায়াছবির গান শোনাবো সালমা জাহান ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন কাশিম সর্দার ডুমুরিয়া থেকে।

0: সুপ্রিয় অভিভাবক ও সুধীবৃন্দ, আমার সালাম ও শুভেচ্ছা নিন। আপনি ইতিমধ্যেই জানেন যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হামের প্রকোপ বেড়ে গিয়েছে। দেশের বিভিন্ন গ্রামে এবং বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছে আমাদের কোমলমতি শিশুরা। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননী জননেতা তারেক রহমানের নেতৃত্বে শিশুদের সুস্থ স্বাস্থ্য সুরক্ষা ও বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। তাই হামের সংক্রমণ থেকে আমাদের শিশুদের সুরক্ষা দিতে বাংলাদেশের সরকার 12 এপ্রিল 2026 হতে ঢাকা উত্তর, দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে এবং 20 এপ্রিল থেকে দেশব্যাপী 6 মাস হতে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে 1 ডোজ হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছে। একটি মেধানির্ভর বাংলাদেশ গড়তে শিশুর সুস্থতা অপরিহার্য। আপনারা জানলে অবাক হবেন যে শুধুমাত্র সঠিক সময়ে টিকা দেওয়ার কারণে বাংলাদেশে বছরে প্রায় 1 লক্ষ শিশুর জীবন বাঁচানো যাচ্ছে। তাই হাম থেকে শিশুদের সুরক্ষিত করতে আসুন সকলে মিলে আমাদের সন্তানদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি।
1: শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে নাগরদোলা ছায়াছবির গান শোনাব। গানটি পছন্দ করেছেন চুয়াডাঙ্গা থেকে এনামুল।

শ্রোতা বন্ধুরা, আপনারা বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনছেন। এবারে গানটি শুনবেন ওয়াদা ছায়াছবি থেকে সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ওয়াহিদুজ্জামান কুষ্টিয়া থেকে। ওয়াহিদুজ্জামান, থাকছে আপনার পছন্দের এই গানটি।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দের,
2: হ্যাঁ প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে কসাই ছায়াছবির গান শোনাবো রুনা লায়লার কণ্ঠে। আর শ্রোতা, অবশ্যই কসাই ছায়াছবির গান আপনাদেরকে শোনাবো, কিন্তু আমরা এখন একটু ফোনে কথা বলতে
1: যাচ্ছি। আমরা একটু ফোন নিয়ে নি, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই।
2: হ্যাঁ, কথা বলার পরে আমরা কসাই ছায়াছবির গান শোনাবো শ্রোতাদের উদ্দেশ্যে।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? বন্ধু কোথা থেকে? জি, আমরা ভালো আছি। জি জি, আশরাফ
3: সাহেব। আমি গান শুনতে চাই টাকার সেপ্টেম্বর, টাকার সেপ্টেম্বর এই ছবি থেকে বলতে এসআই টুটু এবং সামনা চৌধুরীর কণ্ঠে যে কাটা শোনা নাম মনে পড়ছে না, এই গান শোনাবে।
1: ঠিক আছে, ঠিক আছে বন্ধু, অনেক চেষ্টা, অনেক ধন্যবাদ, আপনার চেষ্টা থাকবে আপনার পছন্দের গানটি শোনাবার। এখন একটা বিষয় দেখো, যে আমাদের শ্রোতা কিন্তু নিয়মিত শ্রোতা এবং সবসময় আমাদের সাথে আছে, এটা বোঝাই যাচ্ছে তাই না?
2: জি নমস্কার।
3: আন্দরপাল বলতে মহেশপুর থেকে, মহেশপুর এনআইড। দাদা, আমি দিদি, আপনি ভালো আছেন তো দাদা?
1: হ্যাঁ, আমরা সবাই ভালো আছি দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনার ফোন করার জন্য।
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? ইব্রাহিম হাওলাদার। জি বলুন। হ্যাঁ বলুন। উদিত নারায়ণের কণ্ঠে বন্ধু আমার। আচ্ছা, ধন্যবাদ, সাথে থাকবেন এবং সব অনুষ্ঠান শুনবেন। জি ধন্যবাদ।

0: বন্ধুরা ফোন করুন 01972 1270 এই নম্বরে, আপনাদের ফোনের অপেক্ষা আছে এবং আপনাদের পছন্দের গান শোনার অপেক্ষা
1: আমরা। গানে ফিরে যাব।
0: বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান, আপনাদের পছন্দের অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান।
1: শ্রোতারা মনে হয় বিলম্ব করছে।
0: না, ফোন এসেছে।
1: আচ্ছা, চলে এসেছে।
0: ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। কে বলছিলেন?
1: ঈদ মোবারক আপনাকে। অনেক ঈদ মোবারক, আমি তো শুনছি। হ্যাঁ শ্রোতা, এবারে কষাই ছাইচোর গান শোনাব রুনা লায়লার কণ্ঠে, আর পছন্দ করেছেন মোহাম্মদ জাফর বালওয়ান কাকচিড়া বরগুনা থেকে।

হ্যাঁ প্রিয় শ্রোতা, এখানটির সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের অনুষ্ঠান থেকে আমাদের এই অনুষ্ঠান আপনারা আবারও শুনবেন আগামীকাল বেলা 1:05। ততক্ষণ বাংলাদেশ বেতারের সাথে থাকবেন এবং অপেক্ষা করবেন এই অনুষ্ঠান আবার শোনার জন্য। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান। শুভ দুপুর।

0: শাহানা ফেরদৌসী ইতির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা এখন শুনবেন আধুনিক গান। শিল্পী এইচ এম বাহলুল করিম, গীতিকার রেজাউল করিম।

0: এই এস এম বাহাদুল করিমের কণ্ঠে আধুনিক গান শুনলেন।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা এখন শুনবেন পল্লী গীতি। শিল্পী তৌহিদ আক্তার রাত্রি, গীতিকার নিতাই চন্দ্র রায়।

0: তৌহিদা আক্তার রাত্রির কণ্ঠে নিতাইশ্চন্দ্র রায়ের কথায় পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টের বাংলাদেশ সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। আজ পবিত্র হজ। সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানে মসজিদের নামিরা থেকে খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিবেন হাজিরা। তারা সেখানে মাগরিব ও ইশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের 11 ও 12 তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে। বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি করেছিল। তিনি আজ রাজধানীতে পুলিশ সদর দফতরে কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ মত বিনিময়কালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভির অনুষ্ঠান এবং সংবাদের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এলক্ষ্যে জনবলকে সময় উপযোগী করাই সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রী আজ বিটিভির ঢাকা কেন্দ্রে ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার বিষয়ে এক মত বিনিময় সভায় একথা বলেন। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। সড়কে কোন ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি করেন। মন্ত্রী বলেন, এই যাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়া আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। তিনি বলেন, পশু বিক্রি ও ঈদযাত্রা দুটোই নিরাপদ করতে সরকার বদ্ধপরিকর। ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বেচা কেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাক ডাক দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আজ রাজধানীতে গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, পশুর হাটকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, হাটে বিক্রেতা ও ক্রেতাদের নিরাপত্তা ও সহযোগিতায় প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে, কোথাও কোনো চাঁদাবাজির সুযোগ নেই। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় 24 ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্র এবং মাইন বসানোর কাজে নিয়োজিত ইরানি নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের বন্দর নগরের আব্বাস থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তিতে উপনীত হতে কাতারের রাজধানী দোহায় পাকিস্তান ও ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠানের প্রেক্ষাপটে এই হামলা চালানো হল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও শিগগিরই চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে স্বাস্থ্য বিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। সঞ্চালনা করছেন ডাক্তার এম বি জামান।
2: শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? গ্রীষ্মের দাবাওয়াজা সবাই ভালো আছেন আশা রাখি। প্রতি সপ্তাহে আমরা আপনাদের সাথে বসি স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানে। প্রতি সপ্তাহে আমাদের নতুন একজন ডাক্তার অতিথি থাকেন, তার সাথে আমরা কোনো টপিকস নিয়ে আলোচনা করি। আজকে সেরকম একজন স্বনামধন্য স্কিন রোগ বিশেষজ্ঞ ডাক্তার শেখ সালমান সালাম, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গাজী মেডিকেল কলেজ। আমরা ওনার কাছে জানতে চাইব গরমের যে বিভিন্ন ধরনের চর্ম রোগ হয় এটা নিয়ে উনি আমাদেরকে বিস্তারিতভাবে কিছুটা জানাবেন শ্রোতাবন্ধুকে, এবং শ্রোতাবন্ধু সেই অনুসারে আমাদেরকে অবশ্যই ফোন করবেন। এখানে ফোন নাম্বার আপনারা জানেন, তারপর আবার বলে দিচ্ছি 01974121970। আবারও বলছি শ্রোতাবন্ধুরা 01974121970। অবশ্যই শ্রোতা বন্ধুরা, আজকে কিন্তু আমরা গরমে বিভিন্ন ধরনের স্কিনের রোগ নিয়ে কিন্তু আমরা আজকে জানতে চাইব আমাদের ডাক্তার স্যারের কাছে, এবং আপনারাও আমাদেরকে প্রশ্ন করবেন এই চর্ম রোগ নিয়ে। সালমান, আপনি কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ।
2: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই গরমে তো বিভিন্ন ধরনের স্কিন রোগ আপনি দেখেন, আপনি এখনো রোগী দেখে আসছেন, তা আমাদেরকে যদি স্কিনের রোগগুলো যেগুলো আসে সরাসরি চোখে পড়ে বেশি অথবা হয় বেশি, সেটা নিয়ে যদি একটু শ্রোতা বন্ধুদেরকে ধারণা দিতেন, তারপর শ্রোতা বন্ধু হয়তো আপনাকে কিছুটা প্রশ্ন করে জানতে চাইতো।
3: সকল শ্রোতা বন্ধুকে শুভেচ্ছা। এই গরমের এই গ্রীষ্মকালের যে তীব্র দাবদাহ হয়, এই সময় কিন্তু কিছু কিছু চর্মরোগ চর্মরোগের প্রাদুর্ভাব কিছু কিছু রোগের বৃদ্ধি পায়। যেমন এই সময় আমরা যেটা সব থেকে বেশি রোগী পাই যে ঘামাচির সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে। গরমে অতিরিক্ত ঘামের কারণে অনেক সময় লাল লাল শরীর ফুসকুরি হয় এবং অনেক সময় এগুলো প্রচণ্ড চুলকায়। এই গরমের কারণে অতিরিক্ত ঘাম হওয়ার কারণে ঘামাচির সমস্যাটা বৃদ্ধি পায়। এছাড়াও কিছু কিছু সংক্রামক রোগ যেমন হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বা দাউদ স্ক্যাবিস সহ এই রোগগুলোও কিন্তু গরমকালে দেখা যায় যে একটু অনেক সময় বেশি হয়ে থাকে। গরমে আমরা জানি যে যখন অতিরিক্ত শরীরের ঘাম হয় বা শরীরের বিভিন্ন অংশ যেমন হচ্ছে প্রাইভেট পার্ট বা কুচকি বগল এই অংশগুলো তো অতিরিক্ত ঘামে এইসব জায়গায় দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন হয়, যেটাকে আমরা দাউদ বলি, বা অনেক সময় এই গরমে অতিরিক্ত ঘামের কারণে ছুলির সমস্যা, এটাও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পায়।
2: আচ্ছা, এখানে একটু বলবেন যে এই হওয়ার কারণটা কি, আসলে কেন গরমকালে এগুলো বেশি হয়?
3: কারণ যেমন ঘামাচির যে সমস্যাটা হয়, আমাদের শরীরের যে ঘামের গ্রন্থিগুলো আছে বা সোয়েট গ্ল্যান্ড বা সোয়েট ডাক্ট, এগুলো অনেক সময় অতিরিক্ত ঘামের কারণে এই সোয়েট ডাক্টগুলো ব্লক হয়ে হয়ে এই ফুসকুড়িগুলো হয়, এটা হলো ঘামাচির কারণ। এছাড়াও সাধারণত দেখা যায় যে ফাঙ্গাস বা হচ্ছে দাউদ যে চর্মরোগগুলো আছে এগুলো কিন্তু স্যাঁতস্যাঁতে কন্ডিশন বা গরম মানে অতিরিক্ত ঘাম হলে সেই জায়গাগুলোতে কিন্তু বেশি হয়,
2: মানে প্রাইভেট জায়গাগুলোতে বেশি হওয়ার কারণ হচ্ছে এই কারণে অতিরিক্ত
3: গরমে ঘামায় বেশি, এটা একটা কারণ। খাবারের সাথে সাধারণত এই রোগের অতটা সম্পর্ক নেই, বাট কারো যদি আগে থেকে কোনো খাবারে অ্যালার্জির সমস্যা থাকে, যেমন হচ্ছে কেউ যদি চিংড়ি মাছ কচুরলতি পুঁইশাক হাঁসের ডিম, অনেক রোগীরা আমাদের বলে থাকে যে এই সকল খাবার খেলে আমাদের এই শরীরের র্যাশ হয় লাল লাল চাকা হয়, সেটা আলাদা সমস্যা। কিন্তু সাধারণত এই ঘামাচি বা দাউদ এগুলোর সাথে আসলে খাবার দাবারের তেমন একটা সম্পর্ক নেই। তারপরেও অ্যালার্জির খাবারগুলো যাদের যারা জানবেন যে আমার এই খাবারটা খেলে চুলকানি বাড়ে, এই খাবারগুলো আপাতত কিছুদিন অ্যাভয়েড করাটাই ভালো।
2: গ্রামের মাছ আছে একটা ধারণা আছে, তিতা খেলে নিমের তিতা করল্লার তিতা উস্তের তিতা খেলে নাকি শরীরে রক্ত পরিষ্কার করে, রক্ত পরিষ্কার করলে স্কিনে চর্ম রোগ কমে, এটা সম্পর্কে যদি?
3: অবশ্যই উস্তের তিতা করল্লার তিতা এই খাবারগুলো এমনিতেই ভালো, কিন্তু এটা আসলে যে রক্ত বিশুদ্ধ করবে বা এইগুলো খেলে চর্মরোগ হবে না বা অ্যালার্জির সমস্যাগুলো কমে যাবে এই ধারণাটা আমার কাছে মনে হয় সত্যি না, তবে এগুলো খাবার হিসেবে তো ভালো।
2: তবে একটা কথা জানা যায় যে সেটা হচ্ছে কি, অনেক সময় নিমের পাতা বড়ি বানায়, অনেক সময় দেখা যায় কি বলে যে নিমের পাতা বড়ি বানায় খেলে স্কিন এই রোগগুলো ভালো হয়ে যাবে, এটা এটা সম্পর্কে যদি একটু বলতেন, এটা সম্পর্কে কোনো উপকারিতা আছে কিনা? এইটা স্কিনে অনেকে বলে যে নিম সাবান ব্যবহার করো অথবা লাইফ বয় বা ডেটল সাবান ব্যবহার করো এই রোগগুলো হবে না, এটা সম্পর্কে?
3: এইটা ভুল ধারণা আমার, বরং এই যে সকল সাবানে অতিরিক্ত ক্ষার রয়েছে ডেটল লাইফ বয় সাবান এগুলো কিন্তু বরং আমরা চর্মরোগ হলে বা দাউদ এ ধরনের রোগ হলে আমরা আরো ব্যবহার করতে মানা করি। আর নিম সাবানের ব্যাপারটা যেটা, নিম তো এমনি নিমের অনেক ধরনের ঔষধি গুণাগুণ আছে, কিন্তু নিমের বড়ি খেলে বা এগুলো করলে যে চর্মরোগ হবে না বা রক্ত পরিশোধিত হবে এই সম্পর্কে কোনো আসলে সায়েন্টিফিক কোনো
2: ব্যাখ্যা নেই। ঠিক আছে, আমরা একটা শ্রোতা বন্ধুদের প্রশ্ন নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। ওয়ালাইকুম আসসালাম।
4: আমি এস এম আশরাফুল জামান আশরাফ কাজীপাড়া দশের সদর দশের থেকে বলছি।
2: জি আশরাফ সাহেব বলেন, শুনছি।
4: আমি জানতে চাচ্ছি, আমি নিজে আমি হচ্ছে একজন ভেটেরিনারি চিকিৎসক, বুঝলেন, আমার একটু সমস্যা হচ্ছে আমার পায়ে, বুঝলেন, আমি মোটরসাইকেল ড্রাইভ করি, তো মোটরসাইকেলে আমার পায়ে ওই যে সাইলেন্সার লাগে পুড়ে গেছিল, বুঝলেন, পরে আমি অনেক কর্মচর্ম ওই সমস্যা দেখাচ্ছে, কিন্তু তেমন ভালো হয় না, মাঝে মাঝে সারে আবার হয়, সেটা কেন হয়? আমার বয়স 43 বছর।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্যার বলছেন সিলিন্ডারে পুড়ে গেছে, স্ক্রিনে ডাক্তার দেখাইছে ভালো হয়, আবার হয়, তার বয়স 40 বছর, সে ভেটেরিনারি চিকিৎসক, সে মোটরসাইকেল মুভমেন্ট করতে হয়, এই কারণে জানতে চাচ্ছে এটা কেন হয়, সিলিন্ডারে পুড়ে গেছে।
3: পুড়ে যাওয়ার ক্ষেত্রে যেটা হয়, বার্ন হলে প্রথমে ঘাটা কাঁচা থাকে, ওই কাঁচা ঘা যখন শুকায় যায়, শুকানোর পরে কিন্তু অনেক সময় কিছু স্কার মার্ক বা দাগ থেকে যায়, তো সেগুলো আসলে খুব সহজে যেতে চায় না, কিন্তু ওইটা আপনার আসলে দাগের ধরন দেখে কোনো কিছু একটা ব্যবহার করলে হয়তো বা আপনি ওটার থেকে উপকার পেতে পারেন, বা আমার মনে হয় যদি উনি সম্ভব হয় কোনো একজন চর্মরোগের চিকিৎসক দেখিয়ে যদি ওইখানে কিছু ব্যবহার করেন, হয়তো সেখানে দাগ উঠানোর কিছু বা ওটাকে হালকা করার উনি কিছু দিতে পারেন।
2: এখানে আরেকটা কথা বলছি, যদি বয়স 46 বছর, তার ঘা শুকাচ্ছে আবার হয়তো এক্ষেত্রে ডায়াবেটিস কিন্তু আছে কিনা এটা কিন্তু দেখে নিতে হবে, কারণ আমাদের কিন্তু প্রায় রুগীরই কিন্তু ডায়াবেটিস আছে, কিন্তু কিছু প্রকাশিত হয় কি প্রকাশিত হয় না, যেহেতু আপনার ঘা শুকাচ্ছে না, সেক্ষেত্রে আমি অনুরোধ করব, আপনি স্ক্রিনে ডাক্তার দেখাচ্ছেন, খুব ভালো কাজ করেছেন, কিন্তু এর ফাঁকে আপনি একটু ডায়াবেটিসটা টেস্ট করে দেখেন যে আপনার খালি পেটে ডায়াবেটিস থাকে অথবা খাবার পরে থাকে কিনা, যদি ডায়াবেটিস থাকে তাহলে ধরে নিতে হবে ওই ডায়াবেটিসের ট্রিটমেন্ট যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাপ্রোপ্রিয়েট না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ঘা শুকাবে না। জি শ্রোতা বন্ধু, আমরা আবার প্রশ্ন নিয়ে আসছি, আরেক শ্রোতা বন্ধুর, দেখি উনি আমাদের কাছে কি জানতে চাচ্ছেন। জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
4: আসসালামু
2: আলাইকুম। ওয়ালাইকুম
4: আসসালাম।
2: আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া।
4: আমি জানতে চাচ্ছি স্যারের কাছে, এখন প্রচুর গরম আমার দেশে, প্রচুর গরম, তাহলে কি আপনার ওইটা ঘামাচি, আমার ওইটাকে ঘাড় দিয়ে আর বগল দিলে ঘামাচি হয়, এখন হয় আর গরম চলে গেলে ঠান্ডা বলে আর হয় না, এখন কি করবো স্যার একটু বললে খুশি
2: হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
3: অনেক ধন্যবাদ, খুব সময় উপযোগী একটা প্রশ্ন করার জন্য। আসলে ঘামাচির মূল সমাধানটা হচ্ছে আসলে ঠান্ডা জায়গায় থাকা, যখনই আপনি অতিরিক্ত গরমে থাকবেন অতিরিক্ত ঘাম হবে, সেটা কিন্তু ঘামাচির একটা সূত্রপাত হবে। এটার জন্য আপনি নিয়মিত একটু ফ্যানের বাতাসের নিচে থাকা বা যেখানে আসলে গাছপালা আছে সেখানে থাকা, কারেন্ট চলে গেলে একটা পাখা থাকা, এইগুলো যদি এনশিওর করা হয় তাহলে কিন্তু আপনি এটা থেকে উপকার পাবেন। এবং অনেক সময় আমরা রোগীদের সাধারণ একটা মলম দেই, ক্যালামাইন লোশন বলে এটাকে, এটা সব জায়গায় পাওয়া যায়, অনেক সময় ঘামাচি লাল লাল ফুসকুড়ি হলে ওই ক্যালামাইন লোশনটা যদি দিনে 2 বেলা করে একটু ব্যবহার করা যায় তাহলে কিন্তু কিছুটা মানে আরাম পাওয়া যায়, সাথে হয়তো বা কোনো ধরনের একটা চুলকানির ওষুধ বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেওয়া হয়, এবং তাদেরকে বলা, রোগীদেরকে আমরা বলি যে আপনি চেষ্টা করবেন একটু ঠান্ডা জায়গায় থাকার জন্য যতটুকু সম্ভব।
2: এক্ষেত্রে ওরাল স্টেরয়েডের কোনো ফাংশন আছে কি না একটু যদি বলেন, কারণ এখন স্টেরয়েডটা অহরহ গ্রামে ডাক্তার যারা আছেন, আরএমপি যারা আছেন বা গ্রাম্য ডাক্তার, এরা কিন্তু অহরহ এটা ব্যবহার করে, এবং এটার কিন্তু খারাপ দিক ভালো দিক সম্পর্কে একটু বলতে।
3: অনেক ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, এই ঘামাচি বা এই ধরনের কিছুতে কিন্তু ওরাল স্টেরয়েডের কোনো রোল নাই। আমরা অনেক সময় কিন্তু দেখা যায় যে স্কিনে কিছু একটা হলো, আমরা দেখা যায় যে ওই এটা আসলে কারণটা কি বা রোগটা কি না বুঝেই আসলে অনেক সময় স্টেরয়েড লিখে ফেলে অনেকে, তো এইটা ঠিক না, বরং এই সব স্টেরয়েড দীর্ঘদিন খেলে দেখা যায় এটার উপর একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়, রোগী খেতেই থাকে পরবর্তীতে, কিন্তু এই স্টেরয়েড লম্বা সময় খাওয়ার জন্য আবারও কিছু সাইড এফেক্ট হয়, ওইটা নিয়ে আবার কিন্তু ডাক্তারদের কাছে আসতে হয়, তো স্টেরয়েড খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর ঘামাচির ক্ষেত্রে ওই ক্যালামাইন লোশন ব্যবহার করতে পারেন, ঠান্ডা জায়গায় থাকা, নিয়মিত ঠান্ডা পানি দিয়ে 2 বেলা গোসল করা, এগুলো করলে ঘামাচির থেকে অনেকটাই উপকার পাওয়া যাবে।
2: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
5: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়ালাইকুম আসসালাম। জি
5: রামাল ভাই কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি।
5: জি কথা বলছিলাম রাজমিস্ত্রি।
2: জি
5: রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ শেখ, সাতর আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে বলমারি করিতর থেকে।
2: জি বলেন, শুনছি।
5: যে আমি তার কাছে জানতে চাচ্ছিলাম যে আমার অনেক আগে দাউদ হয়েছিল, বুঝছেন? দাউদ হয়েছিল আমার হাত থেকে শুরু করে পায়ের মাজা তামার পর্যন্ত হয়েছিল। তো তার কাছে জানতে চাই, আমি একটা বাজার থেকে একটা ওষুধ কিনে খেয়েছিলাম, সেটা হচ্ছে আপনার গার্মা, গার্মা 150 পাওয়ারের বড়িটা, মানে সপ্তাহে আপনার একটা করে খেতে হতো। তো ধরেন যে আমি চারটা খাইছি, এক মাস পর্যন্ত খেয়েছিলাম। খাওয়ার পরে ধরেন যে আমার গতরে চুলকানি বলেন, একটা ঘামাকি বলেন, এই যে আপনার যে দাওয়াতের জন্য খেয়েছিলাম, একবারে ধরেন নাড়ের থেকে সেরে গেছে। তো আশরাফ ভাই বলতেছিল সেটা উনি খেতে পারে। তো আমি কারে কাছে জানতে চাচ্ছি যে ধরেন আমি যে 7-8 বছর হয়েছিল আমার আগে আমি খেয়েছিলাম, তো এখন মোটামুটি আমার এখনো হয় না, ঘামাকি হয় না, বুঝছেন? গরমে তো আমি সারে কাছে জানতে চাচ্ছি যে ইদানিং দেখা যাচ্ছে যে মানে আমার গায়ে একটু গন্ধ গন্ধ, মানে ঘামলে ঘামলে একটু গন্ধ হয়, আগে ছিল না, তাই ইদানিং আসে দেখতেছি এই গরম এটা হচ্ছে। আসলে খাদ্য খাবারের কোন সমস্যার কারণ হচ্ছে কিনা যদি একটু বলতেন। তো স্যার সুন্দর আলোচনা করতে ধন্যবাদ।
3: আপনাকে ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আপনার দাউদ হয়েছিল এবং সেটা এখন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর অতিরিক্ত ঘাম হচ্ছে, আসলে অতিরিক্ত ঘাম বা এইটার আমরা বলি হাইপার হাইড্রোসিস, অনেকের ক্ষেত্রে ঘামের সাথে একটু দুর্গন্ধ হয়, এই রোগটাকে বলে ব্রোম হাইড্রোসিস। তো এই ক্ষেত্রে আসলে এটা কোনো রোগ না। তো আপনার অনেক সময় যদি অতিরিক্ত দুর্গন্ধ হয় সেই ক্ষেত্রে আমরা ওই যে অনেকে ডিওড্রেন্ট ইউজ করে বা ওইগুলো ইউজ করা যায়, এবং আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনি নিয়মিত গোসল করবেন, সাবান দিয়ে গোসল করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আবারও দাউদের কোনো ধরনের সিমটম শুরু হয় আমি আপনাকে সাজেশন দিব আপনি আবার একটু ডাক্তারের পরামর্শ নিন।
2: এক্ষেত্রে কি ট্যালকম পাউডার ব্যবহার করতে পারে? কারণ এই গরমের ভিতরে যদি ট্যালকম পাউডার ব্যবহার করতে, সুগন্ধি ট্যালকম ব্যবহার করলে আমার মনে হয় গন্ধটা অতটা পোকাটা আসে না,
3: সেটা করতে পারেন,
2: করতে পারেন। জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
6: ওয়ালাইকুম আসসালাম, কথা বলছি আপনাদের নতুন শ্রোতা MDBL মাগুরা মোহাম্মদপুর বাবুখালি কমলপুর থেকে।
2: জি বলেন, শুনছি।
6: জি আমার প্রশ্ন হচ্ছে, আমি অন্ধ মানুষ, পথে চলাচল করি, পথে চলাচলের মাঝে গাড়ি ঘোড়ায় গায়ে লাগে বা ঘাসে মাসে গায়ে লাগে, কাটে কুটে যাই, কোন উপায় সারে না, মানে কিন্তু সারে না, সবসময় কলতা নিয়ে জড়াত পালাই উঠে, কিন্তু ডায়াবেটিস নাই।
3: শুধুমাত্র মলম লাগায় আসলে অনেক সময় যায় না, তো সেই ক্ষেত্রে একটা স্কিনের জন্য কোন ভালো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন পড়তে পারে। তো সেই ক্ষেত্রে আসলে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খেতে পারেন, এবং আপনি কোথাও কেটে গেলে আমি যেটা ফোনের মাধ্যমে যেটা বলতে পারি, ব্যাকট্রোসিন অয়েনমেন্ট বা মিউপিরোসিন যে অয়েনমেন্টগুলো পাওয়া যায় সেগুলো আপনি ওই কাটা খায়ে লাগাতে পারেন, তাতে আপনার ক্ষতি হবে না। কিন্তু তারপরেও যেহেতু আপনার পুষ পড়তেছে বা বললেন কলতানি ঝরছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় আপনি অ্যাটলিস্ট একজন ডাক্তারের কাছে গিয়ে যদি কোনো চিকিৎসা লাগে সেটা গ্রহণ করুন।
2: আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম
2: আসসালাম।
3: আপনাকে অনেক ধন্যবাদ। চুলকানি হওয়ার আসলে অনেক কারণ আছে, এর মধ্যে এখন যেটা আমরা সব থেকে বেশি পাচ্ছি স্ক্যাবিজের রোগী বেশি পাচ্ছি, যে স্ক্যাবিজের রোগী দেখা যায় আঙ্গুলের ভিতরে ভিতরে এবং প্রাইভেট পার্টে অনেক চুলকায়, ছোট ছোট পানি ফুসকার মতো হয়, রাতের বেলা বেশি চুলকায়, সাধারণত পরিবারের একজনের থাকলে আরও দু চারজনের থাকে। তো সেইগুলি হলে কিন্তু চিকিৎসা নিয়ে সবার চিকিৎসা করতে হবে, তাহলেই কিন্তু রোগটা নির্মূল হবে। তাছাড়াও এখন আপনার আসলে কোন কারণে চুলকানিটা হচ্ছে, সেটা কি দাউদ এক্সিমা নাকি অন্য কোনো চর্মরোগ নাকি স্ক্যাবিজ না খোসপাচড়া, সেটা বোঝাটা জরুরি। আমি আপনাকে পরামর্শ দিব যে কোনো একটা চর্মরোগ বহির্বিভাগে আপনার নিকটস্থ কোনো সরকারি হাসপাতালে গিয়ে কিন্তু আপনি একটা চর্মরোগের একটা টিকিট কেটে আপনার সমস্যাটা দেখাতে পারেন, এবং পরিবারের সবাই মিলে যদি সবার চুলকানি থাকে সবাই মিলে যদি চিকিৎসা গ্রহণ করেন এই সমস্যার সমাধান।
2: এখানে একটা কথা খুব সুন্দর বলছেন, সেটা হচ্ছে যে একজনের চুলকানির পরিবারের সবার হতে পারে, এটার কারণগুলো কি থাকতে পারে?
3: এটার কারণ এখন যেটা সবচেয়ে বেশি, যেটাকে আমরা বাংলায় বলি খোসপাচড়া বা স্ক্যাবিজ, এটা বর্তমানে কিন্তু মহামারীর আকার ধারণ করছে। দেখা যায় এটা খুব হাইলি কন্টাজিয়াস, খুবই সংক্রামক একটা চর্মরোগ, যেখানে দেখা যায় যে পরিবারের একজনের হলে ওই ব্যবহৃত জামাকাপড় বা অনেক সময় স্কিনের টাচেও কিন্তু এরকমটা একজনের থেকে আরেকজনের হতে পারে।
2: তার মানে গামছা ব্যবহার করতেছে, লুঙ্গি ব্যবহার করতেছে, সাবান ব্যবহার করতেছে,
3: হ্যাঁ সেখান থেকেও কিন্তু হতে পারে। তো অনেক সময় দেখা যায় সিমটম এক দুই জনের আছে, আমরা তাদের চিকিৎসা দিই এবং বাড়ির সবাইকে বলি ওগুলো ব্যবহার করতে, কিন্তু অনেকে ব্যবহার করে না।
2: আমার তো ড্রেস তো আলাদা করতে হবে, মানে
3: ড্রেস আলাদা করতে,
2: সবার গামছা সবাই ব্যবহার করতে পারবে না।
3: এবং এই ক্ষেত্রে স্ক্যাবিজের ক্ষেত্রে বা খুশপাচারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে কিন্তু আপনার জামা কাপড় এবং বিছানার চাদর একটু করকরা রোদে শুকাতে হবে, এটা শুষ্ক করতে হবে, কারণ এই জীবাণুটা কিন্তু হিটে মরে যায়। তো এবং যদি অতিরিক্ত রোদ না থাকে আপনার প্রয়োজনে, আমরা বলি ইস্ত্রি করবেন একদিন পর পর।
2: হ্যাঁ এটা ভালো কথা বলছে, এটা আমার শ্রোতা বন্ধুদের ভালো হয়েছে। হ্যালো স্যার, কোন
7: ওয়ালাইকুম
2: আসসালাম
7: জামাল ভাই, ভালো আছেন?
2: আলহামদুলিল্লাহ
7: আমি ভালো থাকেন। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাটখিয়া বাজার জেলা বরগুনা ভাইয়া।
2: জি জাফর সাহেব বলেন, শুনছি
7: ভাই। আমি জানতে চাচ্ছি এই গরমে গা হাত পা চুলকায়, চুলকানোর সময় ভালো লাগে কিন্তু পরে মানে ব্যথা করে, এটা কি কারণে করে? গরমের কারণে না এর কোনো মলম আছে কিনা একটু জানতে চাচ্ছি ভাইয়া।
2: আচ্ছা আচ্ছা স্যার বলছেন।
3: জি আপনাকে ধন্যবাদ, এই গরমের চুলকানি নিয়ে আলোচনা করছিলাম। এখানে ঘামাচির জন্য চুলকাতে পারে, তো ঘামাচি হলে আমি যেটা বলছি যে আপনারা ক্যালামাইন লোশনটা ইউজ করতে পারেন, যেটা রোগী মানে আমি বলতে পারি ওইটা ব্যবহার করলে অনেক সময় আরাম লাগে। আর এছাড়া যদি অন্য কোনো কারণে চুলকায়, যেমন স্ক্যাবিজ বা অন্য কোনো চর্মরোগের জন্য চুলকায়, সেক্ষেত্রে আসলে সামনাসামনি দেখে রোগ নির্ণয় করে আসলে ওই চুলকানির ওষুধ খেলে ভালো হয়।
2: আর এখানে আরেকটা কথা শ্রোতা বন্ধুর বলা হচ্ছে, সেটা হচ্ছে আসলে এই চুলকানি একদিনে ওষুধ খেলে ভালো হবে তা না, এটা কিন্তু কন্টিনিউয়াস ডিজিজ, অর্থাৎ আপনাকে ফলো আপে থাকতে হবে ডাক্তার। এটা অনেক সময় দেখা যায় অনেকে মনে করে যে আমি তো অ্যান্টিবায়োটিক খেয়েছি, আমি ওষুধ লাগাচ্ছি, তারপর আবার কেন হলো, আবার দেখা যায় একজনের কাছ থেকে পরিবার আরেকজন, তাহলে সেক্ষেত্রে তাকেও প্রিভিয়াসলি সেফ থাকতে হবে। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ।
7: আমি গোলখালি করা থেকে শেখ রেজাউল বলছি।
2: জি রেজাউল সাহেব বলেন, শুনছি।
7: আমি সারা কাছে জানতে চাচ্ছি আমার এই এক বছরের মতন মাথার মধ্যে ওই দাঁত দাঁত দাঁত দাঁত মতন হয়, আর খালি শুল্কই প্রচন্ড শুল্কই, রাত্রে ঘুমোতেও পারিনি। এর জন্য ট্যাবলেট খাই, তারপরে 9 টাকা 15 টাকা দামের এলার্জি বডিও খাই, কোনো কাজ হয় না। ওডিসি শ্যাম্পু মাখি তাও কাজ হয় না।
2: আপনি ডাক্তার দেখাইছিলেন, স্কিনে ডাক্তার দেখাইছিলেন?
7: হ্যাঁ ডাক্তার দেখেছিলাম, তো ওই দিল আপনার হলো ওই এলার্জির বডি দিল, আর হলো কি কি জন্য দিল তা খাই, কোনো কাজ হয়নি। কারণ আমি
3: চামড়া ওঠা ওইটার থেকে যখন একজিমা হয়ে যায় সেটাকে বলা হয় সেবোরিক ডার্মাটাইটিস। তো অনেক সময় অনেকে কিটোকোনাজল শ্যাম্পু বা এই ধরনের শ্যাম্পু ব্যবহার করলেই দেখা যায় সপ্তাহে 2-3 দিন করে ব্যবহার করলেই কিন্তু এই জিনিসগুলো ভালো থাকে, কিন্তু অনেক সময় যখন সিরিয়াস হয়ে যায় যে মাথার ত্বকে পুরু পুরু চামড়া ওঠে বা চলটা চলটা পড়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু আরও কিছু চিকিৎসা প্রয়োজন হয়, যেমন খাওয়ার কিছু ওষুধ এবং হচ্ছে অন্য ধরনের কোনো শ্যাম্পু ব্যবহার করা লাগতে পারে, বা মাথার আমরা অনেক সময় কিছু স্প্রে দিই, স্টেরয়েড জাতীয় স্প্রে ব্যবহার করি, ওগুলো ব্যবহার করলে কিন্তু দেখা যায় যে সিমটম কমে আসে এবং পরবর্তীতে ওই শ্যাম্পুগুলো ব্যবহার করলে কিন্তু ভালো থাকে, নিয়ন্ত্রণে থাকে।
2: আসসালামু আলাইকুম। সাদা বন্ধু
7: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম
7: ভাইয়া। আমি আবার মোহাম্মদ লুৎফর জোদ্দার বড়খলা আলমুশাদিল।
2: জি লুৎফর সাহেব বলেন, শুনছি।
7: আমি সারা কথা জানতে চাচ্ছি যে আপনার এই ছোট ছোট বাচ্চা বসছেন 5 বছর 6 বছর এইরকম শিশুদের কি
3: অনেক ধন্যবাদ। হ্যাঁ শিশুদের ক্ষেত্রে ঘামাচির পরিমাণটা অনেক বেশি, তীব্র গরম আসলে এই সময় ঘামাচির রোগী অনেক পাচ্ছি আমরা। তো এই ক্ষেত্রে আমি বারবার বলি যে শিশুরা যাতে একটু মানে অতিরিক্ত ঘামায় বা দেখা যায় কারেন্ট চলে যাচ্ছে গ্রামে, ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকতেছে না, সেই ক্ষেত্রেও কিন্তু তাদেরকে একটু রেগুলার বাতাস করা যাতে অতিরিক্ত ঘাম না হয়, তাদেরকে একটু গোসল করানো, সুতির পাতলা সুতির জামা পরা। অনেক সময় দেখা যায় যে যত পাতলা সুতির জামা এই সময় পরবে তত কিন্তু স্কিনটা ভালো থাকবে। এবং ক্যালামাইন লোশন, আমি আবারও বললাম যে ক্যালামাইন লোশনটা ফার্মেসিতে গিয়ে বললেই কিন্তু পাওয়া যায়, খুব সস্তা, এটা কিন্তু ব্যবহার করতে পারেন আপনি ঘামাচিতে, এবং সাথে অনেক সময় অ্যালার্জির ওষুধ লাগতে পারে। আর মূল চিকিৎসা হচ্ছে ঠান্ডা জায়গায় থাকা, হ্যাঁ যদি কারেন্ট চলে যায় একটু এমন একটা জায়গায় গিয়ে থাকা যেখানে বাতাস আছে, বাতাসের চলাচল আছে, গাছপালার নিচে গিয়ে থাকা, এটুকু চেষ্টা করা আর কি।
2: আচ্ছা ঠিক আছে। জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
8: আমার গায়ের ভিতরে ওই লাল লাল ফুসকুড়ি মতন হয়ে প্রচন্ড ব্যথা হয় এবং তারপরে ওইটা থেকে ওখানে ক্ষত সৃষ্টি মতো হয়। এই তিন চার দিন পর এটা কিন্তু আমার আপনা আপনি ভালো হয়ে যায়,
3: অনেকের জ্বর হওয়ার পরে ওই যেটা সাধারণ ভাষায় বলে জট্টসা হয়, অনেকগুলো বিচি হয়, ওটা তীব্র ব্যথা থাকে, ওটা ফেটে যায়, ওখানে ঘা হয়ে যায়। তো যেহেতু এটা আপনার বারবার হচ্ছে, অনেক সময় দেখা যায় যে কিছু মলম অনেকে ব্যবহার করে, কিন্তু যেহেতু এটা বছরে আপনার কয়েকবার হচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে এটার কারণটা নির্ণয় করা জরুরি, এবং যদি সম্ভব একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি একটা দীর্ঘমেয়াদী কোনো ওষুধ খাওয়া যেত তাহলে আমার মনে হয় যে
2: এক্ষেত্রে আমিও স্যারের সাথে বলতে এক্ষেত্রে আপনি একটু ডায়াবেটিসটা দেখিয়ে নিন, কারণ ডায়াবেটিস যুগিতে কিন্তু ওরাল হাইজিন মেনটেন না করা হলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়। সেক্ষেত্রে আপনি যদি ডায়াবেটিসটা দেখিয়ে নিয়ে ট্রিটমেন্টটা দিতে পারেন তাহলে আমার মনে হয় বারবার হবে না, ও একবারই ভালো হয়ে যাবেন আশা করি। আচ্ছা, এবার আমরা অন্য একটু প্রসঙ্গে যাই, বিশেষ করে মাথা নিয়ে যেটা আসছে চুল পড়ে যায়, স্কিনের যেহেতু একটা সমস্যা, এইটা নিয়ে যদি কিছু ধারণা দিতে পারতেন কি কারণে স্কিনে চুল পড়ে যায় আবার চুল গজায় কিনা।
3: অনেক ধন্যবাদ। এক ধরনের চুল পড়া যেটা আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যে মাথার মাঝ বরাবর মানে সামনের দিকে এবং মাঝ বরাবর চুল পাতলা হয়ে যায়, এটা আসলে বংশগত চুল পড়ার সমস্যা। দেখা যায় যে বংশের কারো বাপ চাচা দাদাদের কারো হয়তো আর্লি এজে চুল পড়ে গিয়েছিল, সে থেকে পাওয়া। তো এইগুলার ক্ষেত্রে আসলে যদি কেউ প্রাথমিক অবস্থায় আসলে কিছু ট্রিটমেন্ট নেয়, যেমন চুলের জন্য এই ধরনের চুল পড়ায় মিনোক্সিডিল এক ধরনের ওষুধ আছে, সেগুলো যদি কেউ দীর্ঘদিন ব্যবহার করে তাহলে চুল পড়ে যাওয়ার মানে দ্রুত টাক পড়ে যাওয়ার সম্ভাবনা কমে আসে। আরও এক ধরনের চুল পড়া, অনেক সময় মাথায় হঠাৎ করে একটা জায়গা থেকে চুল চলে যায়, অনেকে টাক পোকা বলে আমাদের সাধারণ মানুষ, কিন্তু আসলে এটা কোনো পোকার কাম মানে ইয়েতে এই চুলটা পড়ে না, এটা এক ধরনের অটোইমিউন ডিজিজ যেটাকে বলে অ্যালোপেশিয়া এরিয়াটা। এটা অনেক সময় দেখা যায় যে নিজের থেকেই ভালো হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় আসলে এটার জন্য কিছু ইনজেকশন বা কিছু ওষুধের প্রয়োজন হয়।
2: এটা কি কোনো মানে ফ্যামিলিগত ব্যাপার বলতে চাচ্ছেন আপনি? যেটা ফ্যামিলিগত ব্যাপার
3: ওই যেটা বংশগত, যেটা চুলটা পাতলা হয়ে যাওয়া ধীরে ধীরে মাথার মাঝে, এটা কিছুটা বংশগত, কিন্তু হঠাৎ করে যে টাক পোকা ওইটা বংশগত না,
2: বংশগত না, ওটা হঠাৎ করে, কিন্তু ওর চিকিৎসা আছে,
3: চিকিৎসা আছে।
2: জি, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জাফর সাহেব বলেন, শুনছি।
3: গর্ভাবস্থায় এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। গর্ভাবস্থায় যদি কারো স্ক্যাবিজ বা খোসপাচড়া হয় সেক্ষেত্রে ওই পারমিথ্রিন ক্রিমটা ব্যবহার করা যাবে, লোরিক্স ক্রিম বা যেটা ব্যবহার করে ওই ক্রিমটা কিন্তু সেফ গর্ভাবস্থায়। এবং সাথে শুধুমাত্র কিছু অ্যালার্জির ওষুধ যেমন সেট্রিজিন বা এই ধরনের ওষুধ অ্যালাট্রল, এই ওষুধগুলো কিন্তু চুলকানির জন্য যে কোনো গর্ভাবস্থায় কিন্তু খাওয়া যাবে। কিন্তু তাছাড়া অন্যান্য ওষুধের ক্ষেত্রে কিন্তু পরামর্শ ব্যতীত মানে চিকিৎসকের পরামর্শ ব্যতীত কিন্তু গর্ভাবস্থায় কোনো ধরনের ওষুধ খাওয়া যাবে না।
2: এটা একটা ভালো কথা বলছে, কারণ গর্ভাবস্থায় যদি কোনো অ্যালার্জির ওষুধ খায় তাতেও কিন্তু কিছুটা হলেও সেফ থাকে, কিছুটা আনসেফ থাকে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো পরামর্শ হলো ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া।
9: আমাকে ডাক্তার বললো আপনি যদি চামড়ার জুতো পড়েন তাহলে আপনার ঘা সবগুলো ছাড়বেন।
3: আপনাকে অনেক ধন্যবাদ। এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে সবার ক্ষেত্রে না, আসলে দেখা যায় এক একজনের কিন্তু এক এক ধরনের জিনিসে অ্যালার্জি হয়। অনেকে আছে যে এই ঘড়ি, স্টেনলেস স্টিলের ঘড়ি পড়লে ওই জায়গায় একজিমা হয়। আবার আমরা অনেক রুগী পাই যাদের শু ডার্মাটাইটিস বলে, চামড়ার জুতা ব্যবহার করার কারণে ওই জায়গায় একজিমা হচ্ছে, সারতেছে না। তার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে জুতা চেঞ্জ করে ম্যাটেরিয়াল চেঞ্জ করলে কিন্তু দেখা যায় রোগটা কিন্তু আস্তে আস্তে সেরে যায়। তো সেই ক্ষেত্রে ওনার যদি আসলেই ওই চামড়ায় বা লেদার ওই অ্যালার্জিটা থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাকে পরিহার করাই শ্রেয়।
2: তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আসলে তার ইমিউনিটি ক্ষমতা কম শরীরে, ইমিউনিটি ক্ষমতা তাকে বাড়াইতে হবে। ইমিউনিটি ক্ষমতা বাড়াইতে হবে তাকে সবজি খেতে হবে বেশি করে, তাকে দেশি ফলমূল খেতে হবে, তাকে দেশি মাছ খেতে হবে। সে যদি এগুলো না খায় তাহলে দেখা যাবে আলটিমেটলি তার শরীরে ইমিউনিটি ক্ষমতা বাড়বে না। আর ইমিউনিটি ক্ষমতা না বাড়লে কিন্তু আসলে দেখা যায় যে শরীরে স্কিনের সমস্যাটা লেগে থাকে। প্লাস এটা যেহেতু বলা হয়েছে যে একবার চিকিৎসায় ভালো হয়ে যাবে এটা না, এটা কন্টিনিউয়াস প্রসেস কিন্তু থাকতে হবে ডাক্তারের সংস্পর্শে, তাহলে দেখা যাবে সেই কিছুটা হলেও অন্তত পক্ষে কিওর থাকতে পারবে। শ্রোতা বন্ধু, প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আগামী সপ্তাহে আবার নতুন কোনো টপিক্সতে আসবো। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
1: স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরিচালনা করলেন ডাক্তার এম বি জামান, সম্পাদনায় শেখ সোহেল আহমেদ, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মামুন আক্তার। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি। পরিচালনা করছেন মাওলানা রবিউল ইসলাম রাফি।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, কাছে দূরে দেশে বিদেশে বসে যারা এই অনুষ্ঠান শুনছেন, বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এসো আরবি শিখি একটি সাপ্তাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানের এ পর্বে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন শিক্ষার্থী, মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: মোহাম্মদ সাজিদুর রহমান।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো?
2: আলহামদুলিল্লাহ,
1: কামনাও করি তাই। রব্বে কারিম তোমাদের সকলকে ভালো রাখুন। আজ আমরা আদর্সুল আউয়াল তথা প্রথম পাঠ থেকে শুরু করছি। আমাদের জানতে হবে যে ভাষা রপ্ত করতে হলে আমাদের অজস্র শব্দ মুখস্থ রাখতে হবে। এরপরে শব্দগুলো অনুশীলন ও চর্চার মাধ্যমে ভাষা আয়ত্ত করার চেষ্টা করতে হবে। সে হিসেবে আজ আমরা কতিপয় শব্দ নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে কিতাবুন। কিতাবুন অর্থ একটি বই।
2: জি।
1: কলামুন
2: একটি কলম।
1: একটি কলম। কুরসিয়ুন
2: একটি চেয়ার।
1: বাইতুন
2: একটি ঘর।
1: বাবুন
2: একটি দরজা।
1: মিসবাহুন
2: একটি বাতি।
1: জিদারুন
2: একটি দেওয়াল।
1: সারিরুন
2: একটি খাট।
1: এই শব্দগুলো নিয়েই আমরা আলোচনার সূচনা করতে চাই। কিতাবুন একটি কিতাব বা একটি বই, যদি এর শুরুতে আলিফ লাম যোগ করা হয় আল কিতাবু, তাহলে অর্থ কি হবে?
2: কিতাবটি।
1: কিতাবটি। কলামনের শুরুতে যদি আলিফ লাম যোগ করে আল কলামু বলা হয়, সাজিদ?
2: কলমটি।
1: কলমটি। কুরসিজুনের শুরুতে আলিফ লাম যোগ করে আল কুরসি যদি বলা হয়,
2: চেয়ারটি।
1: বাইতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ করে যদি বলা হয় আল বাইত, আল বাইতু, তাহলে অর্থ কি হবে?
2: ঘরটি।
1: বাবুনের শুরুতে আলিফ লাম যোগ করে যদি বলা হয় আল বাবু, তখন
2: দরজাটি।
1: মিসবাহুনের শুরুতে আলিফ লাম যোগ করে যদি বলা হয় আল মিসবাহু, বাতিটি। জিদারুনের শুরুতে আলিফ লাম যোগ করে যদি বলা হয় আল জিদারু,
2: দেওয়ালটি।
1: সারিরুনের শুরুতে আলিফ লাম যোগ করে যদি বলা হয় আল সারিরু,
2: খাটটি।
1: এই শব্দগুলো আমরা মুখস্থ রাখব সবসময়। আরবি যে শব্দটি সামনে আসবে সবসময় তা আমরা মুখস্থ রাখব, এবং ওই শব্দের সঙ্গে অন্য শব্দ যুক্ত করে আমরা কথা বলার
2: চেষ্টা
1: করব। তো সেই হিসেবে আসমাউল ইশারা আমরা যোগ করতে পারি এই শব্দগুলোর সাথে। আসমাউল ইশারা বলা হয় নির্দেশক সর্বনাম।
2: জি।
1: এই সর্বনাম দিয়ে কোনো বস্তু বা বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়। প্রথমত আমরা দুটি শব্দ নিই, দুটি আসমা ইশারা নিই। একটা আছে হাজা, একটা আছে হা দিহি। হাজা কোথায় ব্যবহার হয়? আমি যে বস্তুর দিকে ইঙ্গিত করছি সেটা যদি কি হয়, পুরুষবাচক হয় এবং নিকটে হয়, তখন সেখানে ব্যবহার হয় কি?
2: হাজা।
1: আর আমি যে বস্তুর দিকে ইঙ্গিত করছি সেটা যদি স্ত্রীবাচক হয় এবং নিকটে হয়, তখন সেখানে ব্যবহার হয়
2: হাজিহি।
1: তো সেই হিসেবে আমরা যদি বলি ইহা একটি কিতাব, কিতাবটা কিন্তু নিকটে রয়েছে, তাহলে আমরা কিভাবে বলবো?
2: হাদা কিতাবুন।
1: হাদা
2: কিতাবুন।
1: কিতাবুন, ইহা একটি
2: কিতাব।
1: কিতাব। দেখা গেল যে যে বস্তুর দিকে আমরা ইঙ্গিত করছি সেটা দূরে এবং সেটা পুরুষ বাচক শব্দ, যেমন কলামুন, সেটা দূরে আছে আর কলামুনটাও পুরুষ বাচক শব্দ। তো তখন আমাদেরকে ব্যবহার করতে হবে দালিকা। দালিকা দূরবর্তী কোন ইঙ্গিত বাচক শব্দের দিকে কি করা হয়? হ্যাঁ, আমি যেদিকে ইঙ্গিত করছি এটা যদি দূরে হয় এবং সেটা পুরুষ বাচক হয়, তাহলে আমাদের বলতে হবে কি? দালিকা। আর যদি দূরে হয় এবং স্ত্রীবাচক শব্দ হয় তাহলে বলতে হবে তিলকা। তো সেই হিসেবে কলমটা যদি দূরে থাকে আর আমি কলমটার দিকে ইঙ্গিত করে কিছু বলতে চাই তাহলে কি বলতে হবে? উভয় একটি কলম। মসজিদ শব্দটি কিন্তু পুরুষবাচক শব্দ, আর সেদিকে আমরা কোন ইসমেশারা ব্যবহার করতে চাই, ইঙ্গিত বাচক এই বিশেষ্য ব্যবহার করতে চাই, তাহলে কি বলবো? ইহা একটি মসজিদ। বাইতুন অর্থ ঘর, ঘরটা দূরে। তো আমরা যদি বলতে চাই যে উহা একটি ঘর, তাহলে সাজিদ কি বলবো?
3: যালিকা বাইতুন,
1: উহা একটি
3: ঘর।
1: ঘর মুসাদ্দিক বলো ইহা একটি দরজা।
3: হাযা বাবুন,
1: মাশাআল্লাহ। উহা একটি বাতি, সাজিদ।
3: যালিকা মিসবাহুন,
1: উহা একটি বাতি, কারণ এই বাতিটা দূরে।
3: জি,
1: এবং মিসবাহুন শব্দটি পুরুষবাচক শব্দ, এজন্য যালিকা।
3: জি,
1: কিন্তু শব্দটা যদি দূরে হয় এবং স্ত্রীবাচক হয় তাহলে কিন্তু তিলকা বলতে হবে।
3: জি,
1: মুসাদ্দিক বলো উহা একটি চেয়ার।
3: যালিকা কুরসিয়ুন,
1: সাজিদ বলো উহা একটি মসজিদ।
3: যালিকা মাসজিদুন,
1: মাশাআল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা যে বস্তুর দিকে ইঙ্গিত করছি যেটাকে আরবিতে বলা হয় মুশারুন ইলাইহি, সেটা যদি পুরুষবাচক হয় এবং কাছে হয় তাহলে আমরা ব্যবহার করব কি? হাদা। আর যদি সেটা কাছে হয় এবং স্ত্রীবাচক হয় তাহলে আমরা ব্যবহার করব
3: হাদিহি।
1: হাদিহি, সেই হিসেবে আমরা কিছু স্ত্রীবাচক শব্দ সামনে নিয়ে আসি।
3: জি,
1: যেমন মাদ্রাসাতুন।
3: জি,
1: মাদ্রাসাতুন শব্দের অর্থ হচ্ছে
3: একটি মাদ্রাসা,
1: একটি মাদ্রাসা। আরো একটা স্ত্রীবাচক শব্দ সাব্বুরাতুন।
3: জি,
1: একটি
3: ব্ল্যাকবোর্ড,
1: ব্ল্যাকবোর্ড। মিস্তারাতুন স্ত্রীবাচক শব্দ,
3: একটি রোলার,
4: একটি রোলার।
1: হাকিবাতুন
3: একটি ব্যাগ,
1: একটি ব্যাগ। তোয়াবেলাতুন স্ত্রীবাচক শব্দ, এর অর্থ একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন, উভয় শব্দের অর্থ একটি কামরা।
3: জি,
1: এবং শব্দ দুটো ভিন্ন হলেও অর্থ কিন্তু এক ও অভিন্ন, সেটা হচ্ছে কামরা। এখন যদি বলা হয় যে ইহা একটি মাদ্রাসা, তাহলে আরবিতে কি হবে মুসাদ্দিক?
3: হাযিহি মাদ্রাসাতুন,
1: সাজিদ বলো ইহা একটি ব্ল্যাকবোর্ড।
3: হাযিহি সাব্বুরাতুন,
1: মুসাদ্দিক বলো ইহা একটি রোলার।
3: হাযিহি মিসতারাতুন,
1: ইহা একটি ব্যাগ।
3: হাযিহি হাকিবাতুন,
1: সাজিদ বলো ইহা একটি খাতা। কুরওয়াসাতুন অর্থ খাতা।
3: জি, হাযিহি কুরওয়াসাতুন,
1: মুসাদ্দিক বলো ইহা একটি টেবিল।
3: হাযিহি তাওবিলাতুন,
1: মাশাআল্লাহ। যদি বলা হয় যে ইহা একটি কামরা,
3: হাযিহি হুজরাতুন বা গুরফাতুন,
1: জি, অথবা গুরফাতুন, হাযিহি গুরফাতুন,
3: গুরফাতুন।
1: এটা ছিল স্ত্রীবাচক শব্দ এবং কাছে। কাছে যদি বোঝাতে চাই তাহলে হাযিহি ব্যবহার করলাম। যদি দূরের কোন স্ত্রীবাচক বস্তুর দিকে আমরা ইঙ্গিত করে বলতে চাই তাহলে সেখানে ব্যবহার হবে তিলকা।
3: জি,
1: কি ব্যবহার হবে?
3: তিলকা,
1: তিলকা। যেমন যদি বলা হয় যে উহা একটি ব্ল্যাকবোর্ড,
3: তিলকা সাব্বুরাতুন,
1: সাজিদ বলো যে উহা একটি কামরা,
3: তিলকা হুজরাতুন বা তিলকা গুরফাতুন,
1: মাশাআল্লাহ। যদি বলা হয় উহা একটি ব্যাগ,
3: তিলকা হাকিবাতুন,
1: উহা একটি রোলার,
3: তিলকা মিসতারাতুন,
1: মাশাআল্লাহ। আরবিতে নাফেজাতুন অর্থ জানালা।
3: জি,
1: তা যদি বলি ইহা একটি জানালা,
3: হাযিহি নাফিযাতুন,
1: যদি বলা হয় উহা একটি জানালা,
3: তিলকা নাফিযাতুন,
1: তিলকা নাফিযাতুন। যদি বলা হয় উহা একটি খাতা,
3: তিলকা কুরওয়াসাতুন,
1: যদি বলা হয় উহা একটি রোলার,
3: তিলকা মিসতারাতুন,
1: মাশাআল্লাহ। এ পর্যন্ত আমরা জানতে পারলাম যে কাছে যদি হয়, আমি যে বস্তু দিকে ইঙ্গিত করে বলছি সেটা যদি কাছে হয় এবং পুরুষবাচক হয় তাহলে কি ব্যবহার করব? হাযা। আর যদি পুরুষবাচক শব্দ হয়, আমি যার দিকে ইঙ্গিত করছি সেটা যদি পুরুষবাচক হয় এবং দূরে হয় তাহলে
3: যালিকা,
1: যালিকা। আর যদি স্ত্রীবাচক শব্দ হয় বা বস্তু হয় এবং কাছে, তাহলে হাযিহি।
3: জি,
1: আর দূরে হলে
3: তিলকা,
1: তিলকা। আরো কিছু শব্দ আমাদের রপ্ত করার প্রয়োজন, যেমন কুফলুন, কুফলুন অর্থ
2: একটি তালা,
1: একটি তালা। মিফতাহুন
2: একটি চাবি,
4: একটি চাবি।
1: সুন্দুকুন
4: একটি বাক্স।
1: সাআতুন
4: একটি ঘড়ি,
2: ঘড়ি।
1: মিদাল্লাতুন
2: একটি ছাতা।
1: নাযারাতুন
2: একটি চশমা।
1: সাইয়ারাতুন
2: একটি কার,
4: একটি কার।
1: দাররাজাতুন
2: একটি সাইকেল,
4: একটি সাইকেল।
1: চমৎকার কিছু শব্দ। এই শব্দগুলোকে আমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারি, এই শব্দগুলো সামনে নিয়ে আমরা কি এই শব্দগুলো ঘিরে আমাদের জিজ্ঞাসা হতে পারে, যেমন মা হাদা, মা হাদা। শব্দটি যদি স্ত্রীবাচক হয় তাহলে আমাদের বলতে হবে মা হাজিহি, এটা কি, ইহা কি। আর যদি পুরুষবাচক শব্দ হয় তাহলে মা হাদা, এটা কি। তো সেই হিসেবে আমরা যদি জিজ্ঞাসা করি কুফলুন, তালাকে লক্ষ্য করে, তো আমাদের জিজ্ঞাসা হবে মা হাদা,
2: জি হাদা কুফলুন।
1: জবাবে কি বলবা?
2: হাদা কুফলুন,
1: ইহা একটি
2: তালা,
1: তালা। একটি কার, সাইয়ারাতুন,
2: জি।
1: তো যদি জিজ্ঞাসা করা হয় ওই কারের দিকে লক্ষ্য করে মা হাদিহি,
2: হাদিহি সাইয়ারাতুন,
1: মাশাআল্লাহ। এখন কারটি যদি দূরে থাকে তখন জিজ্ঞাসা হবে এভাবে মা তিলকা,
2: জি জি,
1: ওইটি
2: কি,
1: কি উহা
2: কি।
1: তখন জবাব দিতে হবে কিভাবে,
2: তিলকা সাইয়ারাতুন,
1: তিলকা সাইয়ারাতুন, মাশাআল্লাহ। ছাতা, মিদাল্লাতুন মানে ছাতা,
2: জি।
1: যদি জিজ্ঞাসা করা হয় ছাতার দিকে লক্ষ্য করে মা তিলকা,
2: জি,
1: জবাব কি হবে মুসাদ্দিক,
2: তিলকা মিদাল্লাতুন,
1: মিদাল্লাতুন। নাযারাতুন অর্থ চশমা, যদি জিজ্ঞাসা করে এভাবে মা হাদিহি,
2: হাদিহি মিদাল্লাতুন,
1: চশমা,
2: হাদিহি নাযারাতুন।
1: সুন্দুকুন শব্দটা পূর্ববাচক শব্দ, স্ত্রীবাচক নয়, তাহলে এখানে জিজ্ঞাসা কিভাবে মা হাদা, ইহাকে, জবাব কি হবে
2: হাদা সুন্দুকুন,
1: হাদা সুন্দুকুন। সাআতুন শব্দের অর্থ একটি ঘড়ি, যদি জিজ্ঞাসা হয় ঘড়ি কাছে আছে তখন যদি জিজ্ঞাসা হয় তাহলে বলতে হবে মাহাজিহি, ইহা
2: কি,
1: জবাব কি হবে সাজিদ,
2: হাদিহি সাআতুন,
1: ইহা
2: একটি ঘড়ি,
1: ঘড়ি। কুফলু একটি তালা, যদি জিজ্ঞাসা করা হয় মাহাদা,
2: হাদা কুফলুন,
1: এটা আমার তালা যদি বলি আরবিতে কি হবে,
2: হাদা কুফলি,
1: মাশাআল্লাহ। যদি বলা হয় এটি আমার বাক্স সাজিদ, তাহলে আমরা কিভাবে বলবো,
2: হাদা সুন্দুকি,
1: হাদা সুন্দুকি। সাআতুন অর্থ ঘড়ি,
2: জি,
1: এটি আমার ঘড়ি মুসাদ্দিক,
2: হাদিহি সাআতি,
1: মাশাআল্লাহ, এটা আমার ঘড়ি। দাররাজাতুন শব্দের অর্থ সাইকেল, যদি বলি এটা খালেদের সাইকেল তাহলে আরবি কি হবে,
2: হাদিহি দাররাজাতু খালিদিন,
1: মাশাআল্লাহ, হাদিহি দাররাজাতু খালিদিন। যদি বলি ওইটা বকরের বাক্স, ওইটা,
2: জি,
1: বকরের বাক্স, তাহলে মুসাদ্দিক কিভাবে বলবো,
2: যালিকা সুন্দুকু বকরিন,
1: মাশাআল্লাহ। যদি বলি ওইটা ফাতেমার ঘড়ি, ওইটা,
2: জি,
1: ফাতেমার ঘড়ি,
2: তিলকা সাআতু ফাতিমাতা,
1: ফাতিমাতা,
2: জি জি।
1: ফাতিমাতা কেন হলো, যেহেতু ফাতেমা গায়রে মুসারিফ,
2: জি,
1: সে কোনো তানবিন গ্রহণ করে না, এবং জ্বর জের এগুলো কি
4: গ্রহণ করতে পারে না,
1: করে না, এই জন্য বলতে হবে কি, তিলকা
2: সাআতু ফাতিমাতা,
1: ফাতিমাতা। যদি বলা হয় যে ওইটি ফাতেমার তালা, ওইটি ফাতেমার তালা,
2: যালিকা কুফলু ফাতিমাতা,
1: মাশাআল্লাহ। এভাবে যদি বলা হয় এইটা খালেদার রুলার, সাজিদ কিভাবে বলবে,
2: হাদিহি মিস্তারাতু খালিদাতা,
1: মাশাআল্লাহ, চমৎকার। আল কলাম অর্থ কি বলেছিলাম,
2: কলমটি,
1: কলমটি। তো যদি বলা হয় যে কলমটি সুন্দর,
2: আল কলামু জামিলুন,
1: মাশাআল্লাহ। দরজাটি খোলা,
2: আল বাবু মাফতুহুন,
1: মুসাদ্দিক বলো দরজাটি বন্ধ,
2: আল বাবু মুগলাকুন,
1: দরজাটি
2: বন্ধ।
1: বন্ধ ওই টেবিলটি সুন্দর,
3: যালিক
1: ওই টেবিলটি,
3: জি
1: তাওবিলা কিন্তু স্ত্রীবাচক শব্দ,
3: তিলকা তাওবিলাতু জামিলাতুন,
1: তিলকা তাওবিলাতুন
3: জামিলাতুন,
1: জামিলাতুন সুন্দর। মুসাদিক বলো এই ব্ল্যাক বোর্ডটি, এই
2: ব্ল্যাক বোর্ডটি
1: সুন্দর,
2: হাযিহি সাবুরাতু জামিলাতুন,
1: মুসাদিক বলো অত্যন্ত সুন্দর, এই ব্ল্যাক বোর্ডটি অত্যন্ত সুন্দর,
2: হাযিহি সাবুরাতু জামিলাতুন জিদ্দান,
1: মাশাআল্লাহ এই কিতাবটি নতুন,
3: হাযাল কিতাবু জাদীদুন,
1: যদি বলি ওই কিতাবটি নতুন,
3: যালিকাল কিতাবু জাদীদুন,
1: জাদীদুন মাশাআল্লাহ, যদি বলি ওই জানালাটি বন্ধ,
3: তিলকান নাফিযাতু মুগলাকাতুন,
1: মুগলাকাতুন কেন, মুগলাকাতুন এই জন্য যে নাফিযাতুন এটা স্ত্রীবাচক শব্দ, সুতরাং তার সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি, তার অবস্থাটা কি, তো সে অবস্থাতে ব্যক্ত করতেছি কি
2: বন্ধ,
1: বন্ধ তো সেখানে মুগলাকুন বললে হবে না, মুগ
3: লাকাতুন হবে,
1: কিন্তু যদি বলতাম যে ওই দরজাটি বন্ধ, তখন ওই দরজাটি বন্ধ, তার দরজা হচ্ছে আল বাবু দরজাটি, তো রালিক আল বাবু মুগলাকুন, যদি বলি ওই দরজাটি খোলা,
3: যালিকাল বাবু মাফতুহুন,
1: মাফতুহুন, তাহলে আমরা জানলাম যে মাফতুহুন অর্থ খোলা, মুগলাকুন অর্থ
2: বন্ধ,
1: বন্ধ। মুসাদ্দিক বলো যে ওই চশমাটি অনেক সুন্দর,
2: তিলকা নযারাতু জামিলাতুন জিদ্দান,
1: মাশাআল্লাহ তুমি খুঁজতেছো কলম কোথায়, আরবিতে কিভাবে বলবা,
2: আইনাল কলম, কলমটি কোথায়,
1: যদি বলো যে আমার কলমটি কোথায়,
2: আইনা কলামি,
1: কলমটি হচ্ছে টেবিলের উপরে, তখন বলতে হবে কি কলামি আলা তাওবিলাতি,
3: জি
1: কলামি
3: আলা তাওবিলাতি,
1: আমার ব্যাগটি টেবিলের উপরে, আমার ব্যাগটি, আমার ব্যাগ, হাযিহি হাকিবাতি,
2: হাকিবাতি আমার ব্যাগ, আলা তাওবিলাতি টেবিলের উপরে,
1: জি হাযিহি হবে না,
2: জি
1: হাকিবাতি
2: আলা তাওবিলাতি,
1: আলা তাওবিলাতি, যদি বলা হয় যে আমার বাক্স এখান থেকে
2: দূরে,
1: তাহলে সুন্দুকি
3: বাইদুন,
1: বাইদুন মিনহিনা,
2: মিনহিনা
1: এখান থেকে দূরে,
3: জি
2: জি
1: সুন্দুকি বাইদুন
2: মিনহিনা
1: এখান থেকে দূরে, যদি বলা হয় যে ওই বাক্সটি খোলা কি বলবো,
3: যালিকা সুন্দুকু মাফতুহুন,
1: এই বাক্সটি বন্ধ,
2: হাযা সুন্দুকু মুগলাকুন,
1: আইনা কলামি আমার কলম কোথায়, কলমটি যদি থাকে বাক্সর উপরে তাহলে কিভাবে জবাব দিব আমরা,
2: কলামুকা আলা তাওবিলাতি, তোমার কলম টেবিলের উপরে,
1: আর যদি আমার কলম হয়,
2: কলামি আলা তাওবিলাতি আমার কলম টেবিলের উপরে,
1: কলমটা যদি থাকে দরজার পাশে, হাউলুন মানে পাশে, হাউল মানে কি
2: পাশে,
1: তা আমার কলমটি দরজার পাশে কয়লা কিভাবে বলবে,
3: কলামি হাউলুল বাবি,
1: যদি বলি আমার চশমাটি দরজার পাশে,
2: নাযারাতি হাউলাল বাবি,
1: যদি বলি যে আমার রুলার সাইকেলের উপরে,
2: মিসতারাতি আলা দাররাজাতি,
1: মিসতারাতি আলা দাররাজাতি, যদি বলি যে আমার গাড়িটি এখান থেকে দূরে,
2: সাইয়ারাতি বাইদুন মিনহিনা,
1: সাইয়ারাতুন যেহেতু স্ত্রীবাচক তাহলে বাইদাতুন বলতে হবে,
2: বাইদাতুন মিনহিনা,
1: সাইয়ারাতি
3: বাইদাতুন
2: মিনহিনা,
1: মিনহিনা এখান থেকে দূরে,
3: জি
1: যদি বলি যে আমার ছাতাটি দরজার পাশে,
3: মিজাল্লাতি হাউলাল বাবি,
1: যদি বলি বাক্সর পাশে,
3: মিজাল্লাতি হাউলাস সুন্দুকি,
1: মাশাআল্লাহ যদি বলি আমার কলম ও ছাতা দরজার পাশে,
2: কলামি ও মিজাল্লাতি হাউলাল বাবি,
1: মাশাআল্লাহ আমার তালাটি ব্ল্যাকবোর্ডের পাশে,
3: কুফলি হাউলাস সাবুরাতি,
1: মাশাআল্লাহ। আমার ব্যাগটি জানালার পাশে,
3: হাকিবাতি হাওলান নাফিদাতি,
1: মাশাআল্লাহ। তো আমরা এ পর্যন্ত স্ত্রীবাচক এবং পুরুষবাচক শব্দ কাছে দূরে হলে সেখানে ইঙ্গিতবাচক যে শব্দের ব্যবহার সে সম্পর্কে জানলাম। একটু পেছন দিকে যদি যাই, আমাদের মসজিদ, আমাদের মসজিদ আরবি কি হবে?
3: মাসজিদুনা।
1: এখান থেকে দূরে,
3: মিনহিনা।
1: বাঈদুন,
3: বাঈদুন মিনহিনা।
1: মাসজিদুনা বাঈদুন
3: মিনহিনা,
1: মিনহিনা। যদি অনেক দূরে হয়,
3: মাসজিদুনা
1: আবআদু মিনহিনা,
3: আবআদু মিনহিনা। জি,
1: বাঈদুন মানে দূরে, আরবিতে আবআদু অর্থ অধিক দূরে।
3: জি,
1: আমাদের মসজিদ এখান থেকে অনেক দূরে, তাহলে কিভাবে বলবো?
3: মাসজিদুনা আবআদু
1: মিনহিনা,
3: মিনহিনা,
1: এখান থেকে অনেক
3: দূরে,
1: দূরে। আমার চেয়ার এখান থেকে অনেক দূরে,
3: কুরসিয়ুনা আবআদু মিনহিনা।
1: আমার কিতাব মাদ্রাসায়,
3: কিতাবি ফিল মাদ্রাসাতি,
1: মাশাআল্লাহ। আমার চাবিটি দেয়ালের পাশে,
3: মিফতাহি বিজানিবিল জিদারি,
1: বিজানিবিল জিদার বললে হবে। সারিরুন অর্থ
3: খাট,
1: খাট। আমার খাটটি নতুন,
3: সারিরি জাদিদুন,
1: সারিরি

0: বাতি,
1: ভয় একটি বাতি, বাতি জ্বলতেছিল, এখন বাতি চলে গেছে, কারেন্ট চলে গেছে। আরবিতে বলে জাহাবাল কাহারুবা, জাহাবাল
0: কাহারুবা,
1: কাহারুবা, বিদ্যুৎ
0: চলে গেছে।
1: তো বিদ্যুৎ যখন চলে যাবে তখন আমরা কি বলবো?
0: জাহাবাল কাহারুবা।
1: এবং সাথে সাথে আমরা পড়বো ইন্না লিল্লাহি
0: ওয়া
1: ইন্না ইলাইহি রাজিউন। তার কারণ বাতি একটি নেয়ামত, আর কোন নেয়ামত হারিয়ে গেলে এটা মুসিবত হিসেবে, বিপদ হিসেবে সেখানে ইন্না লিল্লাহ পড়া। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশার গৃহে ছিলেন, হঠাৎ বাতি নিভে গেল, বাতাসে হোক অথবা তেল ফুরিয়ে যাওয়ার কারণে হোক নিভে গেল। তখন নবীজি ইস্তার যা মানে ইন্না লিল্লাহ পড়লেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বিপদ যে আপনি ইস্তার যা বললেন, ইন্না লিল্লাহ পড়লেন? নবীজি বললেন যে আয়েশা, আগে আলোকিত ঘরে ছিলাম, এখন অন্ধকার ঘরে, তা অন্ধকার বিপদ নয়। তো যখনই বিদ্যুৎ চলে যাবে তখন আমরা কি পড়বো? ইন্না লিল্লাহ। আবার যখন বিদ্যুৎ আসবে তখন আমরা কি বলবো? জা আল কাহরুবা, জা আল কাহরুবা, বিদ্যুৎ চলে এসেছে। এবং সঙ্গে সঙ্গে আমরা আলহামদুলিল্লাহ, যেহেতু নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলা, তো বিদ্যুৎ আসা একটা নিয়ামত। এই নিয়ামত যখন আমরা লাভ করব তখন আলহামদুলিল্লাহ, আর বিদ্যুৎ যখন চলে যাবে তখন একটা বিপদ, যেহেতু অন্ধকার অবস্থা, এই জন্য আমরা কি বলব?
0: ইন্না লিল্লাহ,
1: ইন্না লিল্লাহ। প্রিয় শ্রোতা, আমাদের সময় ফুরিয়ে এলো, আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান আল্লাহ আপনাদের সুন্দর ও সুস্থ রাখুন, এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ আমাদের চিঠি লিখে জানাতে পারেন। চিঠি লেখার ঠিকানা: এসো আরবি শিখি, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000।
2: এতক্ষণ ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি শুনলেন। পরিচালনা করলেন মাওলানা রবিউল ইসলাম রাফে, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

বাংলাদেশ বেতার খুলনা এখন বিকেল 4টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। আজ পবিত্র হজ। সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবা পাঠ করেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি। খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর এবং আসরের নামাজ আদায় করেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। তারা সেখানে মাগরিব ও ইশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের 11-12 তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে। বিগত সরকারের সময় আইনে শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি করেছিল। তিনি আজ রাজধানীতে পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভির অনুষ্ঠান এবং সংবাদের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ লক্ষ্যে জনবলকে সময়োপযোগী করাই সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ বিটিভির ঢাকা কেন্দ্রে ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার বিষয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন। সড়কে কোন ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি করেছেন সড়ক পরিবহন এবং সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি করেন। মন্ত্রী বলেন, ঈদ যাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়া আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। এদিকে ঈদকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বেচা কেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাটডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় এখন পর্যন্ত কোন সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। তিনি আজ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের নিরাপত্তা এবং দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে একথা জানান। র্যাব মহাপরিচালক বলেন, কোন হুমকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থায় 24 ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্র এবং মাইন বসানোর কাজে নিয়োজিত ইরানি নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের বন্দর নগরীর আব্বাস থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তিতে উপনীত হতে কাতারের রাজধানী দোহায় পাকিস্তান ও ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠানের প্রেক্ষাপটে এই হামলা চালানো হল। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কিছুটা অগ্রগতি হলেও শিগগিরই চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলসমূহের উপর দিয়ে একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? হ্যাঁ ময়নাবু,
2: হ্যাঁ ভাইজান ভালোই আছি।
1: কিন্তু আজকে আবার এই নতুন শাড়ি কেন? নতুন শাড়ি তো ঈদের দিনই পড়তে হবে।
2: শাড়ি ওই যে বোঝেন না, অত গিফট
1: পাইছি আগের থেকে রেডি হচ্ছে। তা কমলা তোমার খবর কি? তোমার কয়টা শাড়ি কে গিফট দিল?
3: আমার আর কি দা দিবি আপনি বোঝেন না, ওই আপনার দুলমিয়া যা দেয় আমি তাই করি।
2: ঈদটা একটু প্রস্তুতি বেশি না ভাইজান? কর আমার তো 10 দিন আগের থেকে শুরু হয়ে গেছে কাজ বাজ। ওই যে কুরবানি দিতে হবে না, তার কত কিছু গুছাতে হয়, তারপরে
3: শোনো, খালি গোশ বিলেলি হবে না, এটা একটা পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার আছে।
2: ওই জন্য
3: মানুষেরও দরকার
2: আছে,
3: একা তো এত কাজ করা সম্ভব না।
2: আর এই জন্যই তো আমরা একটা কমিটিও গঠন করছি।
3: যাক
1: ভালো কাজ, কমিটি গঠন করছে এটা ভালো। এবং সবাইকে আমাদের বুঝতে হবে যে এই যে কুরবানির পরে কবর যেখানে সেখানে না ফেলি, এক জায়গায় কুরবানি করি এবং উঠে সিটি কর্পোরেশন বা পৌরসভার লোকজন এসে এটা নিয়ে যাবে এবং তার যথাযথ ব্যবস্থা করতে হবে। আমরা এক জায়গায় এটা রাখি, এসে যাতে সহজেই সিটি কর্পোরেশন বা পৌরসভার লোক এসে নিতে পারে, তাই না? যা হোক, কুরবানি সম্পর্কে আমরা আরো পরে আসবানি। তো এখন আমাদের একজন আপা আছেন। আপা আজ আলোচনা করবেন ফল চাষ, ফল গাছে সার প্রয়োগ ও অন্যান্য করণীয়। আলোচনা করবেন কৃষিবিদ শারমিনা শামীম, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস খুলনা। তা আপা আপনি আছেন তো ভালো নাকি?
2: আলহামদুলিল্লাহ।
1: এখন ফল মানে আম, তাই না?
2: আম যা সুস্বাদু, লিচু, আম, আপনার কাছে তো আসলে জানতে হবে যে কিভাবে এই যে ফলের যে কথা বলেন ভাই,
1: যদি গাছ না হয় ফল হবে কি করে? গাছটা যাতে ভালো হয় সেইভাবে আর কি সবাই চেষ্টা করতে হবে।
4: সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু অনেক প্রকারের ফল এখন, শুধু ফল গাছের সার ব্যবস্থাপনা এই কথা দিয়ে কিন্তু সব ফল গাছ বোঝা যাচ্ছে। এত গাছের সার ব্যবস্থাপনা তো সব গাছের একরকম না, আর সবগুলো আসলে আমরা কিন্তু এত অল্প সময়ের ভিতরে আলোচনাও করতে পারবো না। এই জন্য আমরা চেষ্টা করবো যেগুলো বেশি প্রধান ফল, আমাদের জনপ্রিয় ফল, যেমন আম, কাঁঠাল, লিচু, আনারস, নারকেল, কুল, এগুলো সাধারণত আমাদের
1: জনপ্রিয় ফল,
4: পরিচিত এবং সবাই খেয়ে থাকে। এছাড়াও কিন্তু আমাদের এই অঞ্চলে সফেদা, কামরাঙা, লটকন, আমরা, জলপাই, কদবেল, খেজুর, তেঁতুল, জাম, আমলকি, মানে হরেক রকমের লেবু ফল পাওয়া যায়। তো হ্যাঁ, বাতাবি লেবু আমাদের এখানে যথেষ্ট পাওয়া যায়। তো এত সব ফলের মধ্যে আমাদের যেহেতু একটু সংক্ষেপে আলোচনা করতে হবে, তো প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমের ব্যাপার। কারণ আম তো আমরা জানি যে ফলের রাজা, কারণ আমাদের সবার আম পছন্দ না এমন লোক খুঁজে পাওয়া যায় না, তাই না? কিন্তু মনে রাখতে হবে যে এখন আমরা সবাই কলমের গাছ লাগাই, আবার আগেরও কিন্তু অনেকের বাড়িতে পুরনো গাছ আছে। তা আমরা যদি পরিচর্যা না করি, অনেকেই কিন্তু বলে যে আম গত বছর অনেক ভালো হলো, এবছর
1: তো
2: আমারই তো এসে
4: হ্যাঁ এই যে এই আম হলো না, এটা কিন্তু আসলে আমাদের পরিচর্যার অভাবে। হ্যাঁ, আমরা পরিচর্যা করলে কিন্তু আপনারা সবাই দেখেছেন হয়তো বা উত্তরবঙ্গের দিকে আমরা যে রাজশাহীর আমের কথা বলি, রাজশাহী আমরা প্রতি বছর খাই না, এবছর আবহাওয়া হলো বলে পরের বছর আম খাবো না এমন তো আর হয় না।
3: শুধু আম না, লিচু,
4: লিচু,
2: লিচু তো বিখ্যাত।
4: তো এই যে প্রতি বছর আম রাজশাহীতে হয়, তো সেখানে যে কৃষক বা যে চাষিরা কাজ করেন জমিতে আম বাগানে, বা যারা আম বাগানের মালিক, ওনারা কিন্তু প্রত্যেক বছর আম গাছের পরিচর্যা করেন। এবং এই আম গাছের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আম গাছের সার কিন্তু বছর বছর পরিবর্তন হবে। প্রথম তো আমরা একটা প্রস্তুতি নিয়ে গাছটা
1: লাগানো
4: লাগিয়েছি, এবার আমরা যখন দ্বিতীয়বার লাগাবো তখন কিন্তু আমরা দ্বিতীয় বছরে যে সারের পরিমাণটা একটু ভিন্ন হবে, সারের পরিমাণটা সেখানে আমরা ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট এবং গোবর সার অবশ্যই আমরা জৈব সার অবশ্যই দিব। হ্যাঁ, জৈব সার না দিলে কিন্তু ফলমূলের স্বাদও ততটা ভালো হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব দ্বিতীয় বছরে 10 কেজি গাছ প্রতি 10 কেজি করে গোবর সার দিব এবং জিঙ্ক সালফেট দিব 20 গ্রাম, জিপসাম দিব 250 গ্রাম এবং এমওপি সার দিব 250 গ্রাম, টিএসপি সার দিব 625 গ্রাম এবং ইউরিয়া সার দিব 660 গ্রাম। এখন কথা হলো এই যে সারের পরিমাণ বললাম, এই সারটা দিব কিভাবে? সেটাও তো একটু জানা দরকার। সার কি পুরোটা একসাথে দিব না কিভাবে, তো এটা একটু জানা দরকার। এটা আমরা সম্পূর্ণ যে গোবর সার, যেটা গোবর সার টিএসপি জিপসাম জিঙ্ক সালফেট, এটা কিন্তু আমরা একবারে পুরোটা দেবো। এবং 35 গ্রাম বোরিক অ্যাসিড যদি দেই তাহলে আরো ভালো হয়। 35 গ্রাম বোরিক অ্যাসিড এবং এই যে ইউরিয়া সার যেটা বললাম এর অর্ধেক পরিমাণ, এবং এমওপি সার যেটা বললাম সেটারও অর্ধেক পরিমাণ আমরা 15 সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে।
1: 15 সেপ্টেম্বরে
4: একটা জিনিস কিন্তু, হ্যাঁ বৃষ্টির পরে, তবে একটা জিনিস মনে রাখতে হবে, 15 সেপ্টেম্বর যদি আমরা পার করে ফেলি তাহলে যদি আবার সার দেই সেক্ষেত্রে কিন্তু গাছে অনেক সময় আম আবার ধরবে না। এইটা কিন্তু খুব
1: গুরুত্বপূর্ণ।
4: হ্যাঁ, ডাল বেরোবে, পাতা নতুন পাতা গজাবে, তখন কিন্তু আমাদের আবার ফল হবে না।
2: মানুষের মতো খাবার সকাল বিকেলে
4: সময় মতো দিতে হবে। আমি পরিচর্যা করতে গেলাম কিন্তু করতে গিয়ে দেখা গেল যে আমি সারটা একটু পরে দিয়ে ফেললাম, তাহলেই কিন্তু আর ফল হবে না, লোকসানে পড়ে যাবো। পরিচর্যা করে কিন্তু উল্টো লোকসানে পড়ে যাবো। হ্যাঁ, আচ্ছা এটা একটা জিনিস গেল। তবে এই যে সারের ডোজটাও বললাম, মানে দ্বিতীয় বছরে আবার সারের ডোজ একটু বাড়বে, চতুর্থ বছরে যে আবার আরো একটু বাড়বে, এবং গাছ যত বড় হবে সারের পরিমাণ তত বাড়বে, এবং 12 বছরের পর যে একটা স্থির ডোজ থাকবে, যে 12 বছরের বেশি যে গাছে হবে সেই গাছগুলোতে আমরা গাছ প্রতি ইউরিয়া সার দিব 2 কেজি ইউরিয়া, 2.5 কেজি দিব টিএসপি বড় গাছের ক্ষেত্রে, এটা
1: মানে 12 বছর বয়স,
4: 12 বছরের হ্যাঁ গাছের ক্ষেত্রে। আর এমওপি দিব আমরা 1.5 কেজি, এবং জিপসাম সার দিব 550 গ্রাম, জিঙ্ক সালফেট 28 গ্রাম, এবং গোবর সার দিব 100 কেজি। তার মানে এখানে কিন্তু আমার সারের পরিমাণ অনেক বেড়ে গেল, তাই না? বয়সের সাথে সাথে, ওই যে একটা কথা আছে না যে বয়সের সাথে বুড়ো মানুষের আসলে রোগ ব্যাধিও বেশি আর ওষুধপত্রও বেশি বেশি প্রয়োজন হচ্ছে
2: বয়স্ক গাছের, একটু সার বেশি লাগে।
4: হ্যাঁ, এই জন্য বয়স্ক গাছের ক্ষেত্রে আমাদের সারের পরিমাণও একটু বেশি। আচ্ছা, এই যে সারটা আগে বললাম যে 15 সেপ্টেম্বর আগে দেবো, এবার বাকি যে ইউরিয়া সারটা থেকে গেল আর এমওপি সার থেকে গেল, এটাও তো আমরা দিতে হবে। এইটা আমরা কখন দিব,
1: কতদিন পরে?
4: হ্যাঁ, এই যে বাকি ইউরিয়া আর এমওপি সারটা আমরা মার্চ মাসের মাঝামাঝি, যদি আমাদের ফলটা তখন মটর দানার মতো হয় তখন আমরা এই বাকি সারটা দিব। এবং বাকি অর্ধেক আম সংগ্রহের, ঠিক আমরা যে দ্বিতীয় বছর 660 গ্রাম ইউরিয়া সার এবং 250 গ্রাম এমওপি সারের অর্ধেকটা তো দিয়েছিলাম প্রথমে সেপ্টেম্বর মাসের আগে, আর বাকি যেটুকু থাকলো তাকে আবার অর্ধেক করব, অর্ধেক করে সেটা দিব যখন ফল মটর দানার মতো হবে। এবং বাকি যে অর্ধেক থেকে গেল
2: সেটা
4: আম গাছের গোড়া থেকে আমরা 1 থেকে 2 মিটার দূরে, বড় গাছের ক্ষেত্রে আমরা দূরত্বটা হিসেবে দূরত্ব আরো বাড়বে বড় গাছের শিকড় যত দূরে, এবং ওটা আমরা যেটা বলি ক্যানোপি শেডের উপরে ডিপেন্ড করবে, মানে আপনার বৃত্তাকার তো হবেই, ক্যানোপি শেডটা হচ্ছে আপনার যখন 12টা বাজে তখন গাছের ছায়াটা যত দূর পড়ে আমরা সেখান থেকে একটা মাটি নালা করে কুপিয়ে একটা নালা করব, করে সেখানে আমরা
1: সারগুলো
4: দিয়ে দেবো, এবং সেটা অবশ্যই একটু সার দেওয়ার পরে একটু হালকা একটু সেচ দিব যাতে করে সারগুলো কাজে লাগে। আমরা যে সারটা দিব সেটা যখন আমরা মাটিটা কোপাবো সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু কোদাল কখনো সোজা করে ধরে কাটবো না, হালকা একটু বাঁকা করে, তা না হলে কিন্তু আমাদের শিকড়গুলো আবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাই না? এটা মনে রাখতে হবে। এই গেল আমাদের আম,
2: আম গাছের।
4: হ্যাঁ, কিন্তু কাঁঠাল তো আমাদের জাতীয় ফল, সেক্ষেত্রেও তো এবং আমাদের দেশে তো আসলে বেশ কাঁঠাল হয়,
1: কাঁঠাল অনেক কাঁঠাল।
4: হ্যাঁ, এবং উৎপাদন যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাঁঠালটা কিন্তু কলার উৎপাদনের পরেই কিন্তু কাঁঠালের অবস্থান। এই জন্য প্রতি বছর আমাদের গাছে যাতে ফল ধরে এই জন্য আমরা একবার বর্ষার পূর্বে একবার বর্ষার পরে প্রতিটি গাছের চারপাশে কুপিয়ে সারটা দিব, এবং এখানে আমরা সারের পরিমাণটা একটু ভিন্ন হবে। আম গাছে যেরকম দিয়েছি সেরকম না, ধরেন যে গাছের বয়স 5 বছর পর্যন্ত সেখানে আমরা 10 থেকে 15 কেজি পরিমাণ গোবর সার দিব, এবং ইউরিয়া দিব 400 থেকে 500 গ্রাম মানে 1/2 কেজি, আর টিএসপি 300 গ্রাম এবং এমওপি সার দিব 250 গ্রাম। 6 বছরের মানে যেটা 5 বছরের বড়, অর্থাৎ 6 থেকে 10 বছরের মধ্যে আমরা গোবর সারের পরিমাণটা বাড়াতে হবে, আবার 25 থেকে 50 কেজি দেবো আমরা তখন গোবর সার, এবং ইউরিয়া সার তখন চলে যাবে 500 থেকে 700 গ্রামে, আর টিএসপিটা 300 থেকে 600 গ্রাম এবং এমওপি সার 300-400 গ্রাম। অনেকে কিন্তু এমওপি সারটা কিন্তু দেন না, এটা কিন্তু গাছের জন্য সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ একটা সার, কারণ এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পোকামাকড়ের আক্রমণ বা বিভিন্ন রোগের আক্রমণ থেকে কিন্তু গাছকে রক্ষা করে
1: এমওপি সার।
4: এবং যে 10 বছরের উপরে যখন যে গাছ, সেক্ষেত্রে আমরা গোবর সার কিন্তু তখন আবার অনেক বেশি দিতে হবে, যেমন 60-100 কেজি পর্যন্ত আমাদের গোবর সার দিতে হবে, ইউরিয়া সার দিতে হবে 1-1.5 কেজি, আর টিএসপিটা 800-800 গ্রাম থেকে 1 কেজি, এবং এমওপি সারটাও 1 কেজি আর কি। এই গেল মোটামুটি কাঁঠালের
2: ক্ষেত্রে,
4: কাঁঠালে আমরা এইভাবে সার দিতে পারি। লিচুর কথা হচ্ছিল তাই না, একটু আগে আমরা লিচুর কথা শুনলাম, তো লিচু কিন্তু আসলে ঠিক আমের মতোই অনেকটা জনপ্রিয় একটা ফল তাই না। লিচু আমাদের দেশে অনেকেই আসলে খুব পছন্দ করেন। এই লিচু গাছেও যদি আমরা ভালো ফলন চাই তাহলে কিন্তু আমাদের প্রতি বছর অন্তত 3 বার ফেব্রুয়ারি মাসে, মে মাসে এবং অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে সার দিতে হবে। এবং এই লিচু গাছের ক্ষেত্রেও কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে যে অক্টোবর থেকে নভেম্বর কিন্তু আমরা পার করে কখনোই যাব না, তাহলে কিন্তু আবার
1: ওই
4: যে ফুলের ক্ষেত্রে ফুল কমে, পাতা বেশি,
2: মানে ফুল হবে না, ফলও হবে না তখন,
4: হ্যাঁ ফলও হবে না। আর রোপণের বছরে বছর সার কম দিলেও বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের সারের পরিমাণটা
1: বাড়াতে হবে, ঠিক একই রকম আমি যেরকম বছরে বছরে বয়স যত গাছের বয়স হবে তত সারের পরিমাণ
4: বৃদ্ধি
1: বয়স ভেদে দিতে হবে,
4: বয়স ভেদে বেশি হবে। তো এখানে আবার আম গাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 বছরে একরকম, 3 বছরে একরকম, 4 বছরে একরকম, আমরা অনেক করা লাগে। লিচু বা কাঁঠালের ক্ষেত্রে আবার ধরেন 1-3 বছর পর্যন্ত, যেমন লিচুর ক্ষেত্রে একই ডোজ আমরা দিলে হচ্ছে, 1-3 বছরের গাছে আমরা ইউরিয়া সার দিব 1/2 কেজি, আর টিএসপি দিব 300 গ্রাম, এমওপি সার দিব 50-150 গ্রাম। এই যে এই রেঞ্জটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আমরা তো মাটিটা পরীক্ষা করতে পারিনি, মানে এক এক অঞ্চলের মাটিতে এক এক গুণাগুণ আছে। কোন মাটিতে দেখা যাচ্ছে পটাশের পরিমাণ কম আছে, সেখানে ডোজটা বেশি হবে,
2: এরকম
4: মাটি পরীক্ষা করা ভালো যদি সম্ভব হয়, আর যদি সম্ভব নাও হয় তখন এর মধ্যে মোটামুটি এটা বিজ্ঞানীরা একটা পরীক্ষা করে দেখেছেন যে আমাদের দেশে যে মাটি তাতে এরকমই। আর জৈব সারটা যদি আমরা পারি, জৈব সারটা দিব 10-20 কেজি, আর 4-6 বছরের যে গাছ সেখানে আমরা 600 গ্রাম দিব ইউরিয়া, আর টিএসপি দিব 400-500 গ্রাম, আর এমওপি সার দিব 200-300 গ্রাম। এমওপি সারটা কিন্তু পরিমাণে কমই লাগে, কিন্তু কম লাগলেও ওটা কিন্তু দিতে হবে, ওটা যদি আমরা না দেই তাহলে কিন্তু গাছের আসলে অনেক ক্ষতি হয়,
1: মানে
4: রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, আবার আমরা ওইটা খরচটা কমাতে গিয়ে কিন্তু আমরা অন্যদিকে খরচটা আবার বাড়িয়ে ফেলি। আর জৈব সারটা দিব আমরা 25-40 কেজি, আর 7-10 বছর বয়স যেগুলো হবে লিচু গাছের ক্ষেত্রে সেখানে আমরা ইউরিয়া আবার অনেক বেড়ে যাবে, সেখানে আমরা 750 গ্রাম ইউরিয়া সার দিব, টিএসপি সার দিব 700 গ্রাম, এবং এমওপি সার দিব 300-500 গ্রাম, আর জৈব সারটা তখন আমরা 40-50 কেজি জৈব সার দিব,
1: মানে সব সারই
4: বেড়ে যাবে। এবং যখন বয়স একেবারে 10 বছরের উপরে তখন ওই প্রতি বছরই আমরা ইউরিয়াটা 1-1.5 কেজি ইউরিয়া, 750 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত টিএসপি, এবং এমওপি সারটা 600 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত, এবং জৈব সারটা আমরা 60 কেজি জৈব সার দিব প্রত্যেকটি গাছে আর কি। এটা গাছ প্রতি কলা কিন্তু আমরা সারা বছর খাই, আর এটা মোটামুটি সহজলভ্য একটা পুষ্টিকর খাবার তাই না, সবসময় বাজারে পাওয়া যায়। কলার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অঞ্চলে কিন্তু অনেকেই কিন্তু কলা চাষ করে থাকেন, এবং আমাদের এই যে ঝিনাইদহ অঞ্চল, ঝিনাইদহ যশোরের কালীগঞ্জ এই সমস্ত উপজেলাতে কিন্তু প্রচুর কিন্তু কলা থাকে। তার এইটা রোপণের এক কলা চাষের রোপণের জন্য 1 মাস পূর্বে যে আমরা যে গর্তটা করে রাখবো সেই গর্তে, এবং রোপণের 6 মাস পর্যন্ত কিন্তু জমিতে আমরা গোড়ায় সার দিতে হবে, তা না হলে কিন্তু কলার ফলনটা ভালো পাওয়া যাবে না ততটা, এবং মানে রোপণের পর থেকে 6 মাস পর্যন্ত
1: এবং সার দিতে হবে 6 মাস,
4: কারণ কলা তো আমরা জানি যে এটা তো আসলে
1: অল্পদিনের
4: গাছ। তা গাছ প্রতি সারের যে পরিমাণটা আমরা দেবো সেটা হচ্ছে গোবর বা আবর্জনা পচা সার যদি থাকে আমাদের, সেটা গাছ প্রতি আমাদের 10 কেজি, এবং সরিষার খোল আমরা 500 গ্রাম, ইউরিয়া সার দিব 500 গ্রাম, টিএসপি 400 গ্রাম, এবং এমওপি সার 600 গ্রাম। এই অর্ধেক গোবর সার এবং খৈল জমি তৈরির সময়, আর অর্ধেকটা হলো গর্ত যখন করব গাছ লাগানোর জন্য তখন দিব। টিএসপি সারও আমরা অর্ধেকটা গর্তে দিয়ে দেব। আর রোপণের দেড় থেকে দু মাস পর যখন চার ভাগের এক ভাগ ইউরিয়া সার এবং অর্ধেক এমওপি ও বাকি টিএসপি সারটা আমরা ছিটিয়ে মাটির সাথে কুপিয়ে ভালোভাবে মিশিয়ে দেব একদম। এরপর দুই থেকে আড়াই মাস পর আমরা বাকি অর্ধেক এমওপি এবং অর্ধেক ইউরিয়া সার প্রয়োগ করব, অর্থাৎ তিন ধাপে কিন্তু আমরা সার দিলাম। এবং ফুল আসার সময় এরপর যে মোট সারটাকে আমরা ইউরিয়াকে আমরা চার ভাগ করেছিলাম, এর শেষ ভাগটা আমরা ফুল আসার ঠিক সময় অবশিষ্ট ইউরিয়া সারটা ছিটিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। সার কখনোই আমরা গাছের গোড়ায় সরাসরি প্রয়োগ করব না, এটা আমাদের মনে রাখ। সেক্ষেত্রে আমাদের একটু
1: মানে
4: শিকড়ের দূরত্ব, আমরা জানি যে গাছ সাধারণত খাবারটা গ্রহণ করে থাকে শিকড়ের মাধ্যমে, তো শিকড়টা আমার যতটুকু বিস্তৃত হয় ঠিক তার
1: সামনে থেকে শিকড় না কাটে,
4: শিকড়টা যাতে কেটে না যায় আবার খাবারটা যাতে সে গ্রহণ করতে পারে এরকম দূরত্বে। হ্যাঁ, এই জন্য কিন্তু প্রথমে জমিতেই আমরা সার দিয়ে শুরু করেছি। পেঁপের বিষয়ে একটু আলোচনা করি এবার। পেঁপে কিন্তু খুবই একটা পুষ্টিকর ফল এবং জনপ্রিয় ফল, তাই না? আমরা এই ফলগুলোকে তো আমাদের সবাই পছন্দ করে কম বেশি। হ্যাঁ, আর যেহেতু আজকে সার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা, এখন গাছ তো এক একটা ফল গাছ এক এক ধরনের এবং প্রত্যেকটা ফল গাছের ব্যবস্থাপনাও আলাদা। তো চারা যখন রোপণের বছর, আমরা জমির উর্বরতা এবং জাত অনুসারে প্রত্যেকটা গাছে আমাদের সার প্রয়োগ করতে হবে। এই সারটা আমরা মানে মাটির উর্বরতা এবং কোন ধরনের জাতের পেঁপে লাগাচ্ছি, ফলন কেমন, তার উপর নির্ভর করে আমরা সারটা দেব।
1: সার দিতে হবে,
2: ফুল আছে কোনটা লম্বাটে আছে,
4: হ্যাঁ কোনটা আবার উৎপাদন বেশি হয় কোনটা উৎপাদন কম হয়, তো ফলনের উপর ডিপেন্ড করে আমরা সারটা দেবো। তো এখানে আমরা যে সারগুলো দেব সেখানে হলো গোবর সার দিব, অবশ্যই গোবর সার দিব 20-25 কেজি, খোল আমরা 500-600 গ্রাম, ইউরিয়া সার দিব 450-500 গ্রাম, আর টিএসপি দিব 500 গ্রাম এবং এমওপি সার দিব 450-500 গ্রাম, এবং জিপসাম 250 গ্রাম এবং বোরিক অ্যাসিড 20 গ্রাম এবং জিঙ্ক সালফেট 20 গ্রাম। এই যে শেষে তিনটি সারের নাম বললাম, যে জিপসাম, বোরিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট, এগুলো কিন্তু অনেকেই আসলে দিতে চায় না,
1: দিতে চায়।
4: হ্যাঁ, সবাই ওই যে দিলেও ইউরিয়া টিএসপি এমওপি
1: টিএসপি আর গোবর সার এটা দিয়ে
4: শেষ করে আর দিতে চায় না, কিন্তু এই সারগুলো কিন্তু না দিলে ফলের মান গুণগত মান ভালো থাকে না,
1: আবার অনেকেই ক্ষমতা
4: ভালো থাকে না,
1: ভালো থাকে না।
4: হ্যাঁ, আবার বোরিক অ্যাসিড না দিলে অনেকেই কিন্তু বলে থাকেন যে ফলটা ফেটে যাচ্ছে, মিষ্টি হচ্ছে না, আবার ফেটে যাচ্ছে, ফল ফেটে যায় কিন্তু এই বোরিক অ্যাসিডের।
1: কলা দেখেছি প্রায় বাজারে ওঠে, কলা ফাটা
4: ফাটা ফাটা। হ্যাঁ, তো বুঝতে হবে যে সেখানে আমার আসলে বোরিকের ঘাটতি আছে, বোরনের ঘাটতি আছে আসলে জমিতে। সবটুকু গোবর সার, খোল, টিএসপি, জিপসাম, বোরিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট গর্ত তৈরির সময় মাটিতে আমরা প্রয়োগ করব, আর ইউরিয়া আর এমওপি সার আমরা উপরি প্রয়োগ করব, অর্থাৎ ছিটিয়ে প্রয়োগ করব,
2: ছিটিয়ে দেব।
4: প্রতি মাসে গাছ প্রতি আমরা 50 গ্রাম করে ইউরিয়া এবং 50 গ্রাম করে এমওপি সার প্রয়োগ করব, তাহলে আমাদের ফলনটা মোটামুটি ভালো হবে। তরমুজ কিন্তু আমাদের এই যে দক্ষিণবঙ্গে এখন দেখা যায় যে
1: বাজারে
4: ব্যাপক চাষাবাদ হচ্ছে,
1: আগে তো ছিল না,
4: না যেখানে আমাদের এই অঞ্চলে তরমুজ হতো না সেখানে কিন্তু এখন একেবারে ঘরে ঘরে তরমুজ চাষ হচ্ছে,
1: তরমুজের চাষ হচ্ছে,
4: এবং দেখা যাচ্ছে যে তরমুজ চাষ হওয়ার কারণে কিন্তু অনেকগুলো ফসল আমাদের এখন এই অঞ্চলে, যেমন বটিয়াঘাটা অঞ্চলে আমাদের আগে বেশ তিল হতো, সেটাও দেখা যাচ্ছে কিন্তু তরমুজ দিয়ে
1: তিলের চাষ
4: বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো অনেকে, কারণ তরমুজ একটি লাভজনক ফসল, বাজার দরও বেশি, তবে আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা সবাই মিলে কিন্তু যদি একই ফসল চাষ করি তখন সেই পণ্যটা কিন্তু বাজারে চাহিদা কমে যায়, এই জন্য আমরা সবাই একটু চিন্তা ভাবনা করে কোন ফসলটা কে করছে খোঁজ খবর রেখে আমাদের আসলে চাষ করা উচিত। তা বিঘাপতি যদি তরমুজ চাষে সারের পরিমাণটা হলো, ভার্মি কম্পোস্ট আমাদের দিতে হবে 200 কেজি, এটা আমি বিঘাপতি জমি তৈরির জন্য বলছি, 200 কেজি, ইউরিয়া সার 40 কেজি, এমওপি সার 40 কেজি, টিএসপি সার 40 কেজি এবং জিপসাম 20 কেজি, আর জিঙ্ক সালফেটটা আমরা দিব 1 কেজি এবং বোরন সার দিব 1.5 কেজি। তো এই যে সারগুলো আমরা জমি তৈরির সময় একবারে দিয়ে আমরা তারপরে বেড় তৈরি
1: বাংলা
0: বাগে কয়ে মাংস খাওয়া দিছি সাইয়ে, আরে দাঁতে ব্যথায়ারে দাঁতে ব্যথায়ারে, হরিণীর দল শুনে তখন চলে আইসে আর বাঘের ন্যাজের দ্বারে, বাঘে কয়ে মাংস খাওয়া দিছি সাইয়ে দাঁতে ব্যথায়ারে, এক কাউ কষ্টে ডালে বসে দেখ আস মুরগিরা, ওরে যার যে দোষ।

যে বিশ্বাস করে দুষ্টর কথা হয়ে যাবে সে আর ব্যথা লেতা, যে বিশ্বাস করে দুষ্ট লোকের কথা সে হয়ে যাবে যার ফেতা নেতা, শিশুর মহিও মিষ্টি কথা ভালো লাগে রে। ওরে চতুর যারা ও দাদারা মুখ দে তাগে মধু পড়ে, সোরা ধর্ম কথা শোনে না রে, বাঘে কয় মাংস খাওয়া দিছি ছাড়িয়ে বিশ্বাস হয় দাদা।

এইবার আইসে মুরগির দ্বারে পণ্ডিত শ্রীকাল, কয় ভুলে যাও তোমরা আগের দিন কাল। এইবার আইসে মুরগির ধারে পণ্ডিত শ্রীকাল, কয় ভুলে যাও তোমরা আগের দিন কাল। এই তোরা খিসায় কেন এই বঙ্কুর দল, তোকে খাতি আমাকে আনে ঘিন্নায় রে। আইসে মুরগির দ্বারে পণ্ডিত শ্রীকাল, কয় ভুলে যাও তোমরা আগের দিন কাল। এই তোরা খিসায় কেন এই বঙ্কুর দল, তোকে খাতি।

0: তুমি হাবলা যেটা পড়বে ফেরে বাগে কয় মাংস খাওয়া দিছি সাড়ে দাঁতে কিরম বেতায়ারে ফনিনি ধরিনি দল শুনে তখন চলে আইসে আর নাজির দারে এক কাঙো কষ্টে ডালে বসে দেখ যার যে দোষ সারে নারে সারে নারে বাগে কষ্টে মাংস খাওয়া দিছি সাড়িয়ে বিশ্বাস হয় দাঁতে বেতায়ারে।
1: হ্যাঁ, তাহলে আমরা গুরুবাজার কণ্ঠে একটা গান শুনলাম, আবার আমরা আলোচনায় ফিরি। আপা,
2: এবার আসছি নারকেলের বিষয়। নারকেলটা কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য একটা খুবই জনপ্রিয় ফসল, যেটা
1: এখন সব জায়গায় খারাপ
3: টাওয়ারের জন্য আছে, সাপ দেবে না কিছু না কাই টাওয়ারের জন্য।
2: হ্যাঁ, টাওয়ারের জন্য হচ্ছে, অনেকে বলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে নারকেল এব্রো থেব্রো হয় বা কালো হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের
1: মাকড়ের রোগে মাকড়ের আক্রমণে
2: আমাদের এটা হচ্ছে। এটা কিন্তু টাওয়ার বা অন্য কোনো কিছুর কারণে কিন্তু আসলে হচ্ছে না। আর আমরা কিন্তু কখনো নারকেল গাছ, অনেকের বাড়িতে কিন্তু বড় বড় নারকেল গাছ সেই কবে লাগানো আছে কেউ আমরা কিন্তু যত্ন করি না, কেউ যত্ন করি না,
3: দেয় না তো নারকেল গাছে সার দিয়ে দেয় না,
2: সার না দিয়ে। কিন্তু আবার অনেক ইদানিং দৌড়াদৌড়ি করে আসে যে আগে তো নারকেল গাছে অনেক নারকেল হতো, এখন কেন নারকেল হয়? কিন্তু নারকেল গাছ তো অনেকদিন ফল টল দিল, তাকে যে আমি মোটেও খাবার দিলাম না তার কি হবে? হ্যাঁ, এটা কিন্তু আমরা কেউ চিন্তা করি না।
3: প্রত্যেক জিনিসই তো দিতে দিতে
1: চাহিদা তো তাদের আছে, এবং খাবারের চাহিদা আছে।
2: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গাছ তো যেহেতু একটা জীব, হ্যাঁ তো জীবের তো জীবন আছে, সুতরাং তার অবশ্যই সার দিতে হবে, খাবার দিতে হবে। তো চারা রোপণের পর গাছকে তাড়াতাড়ি যদি বড় করে নেওয়া যায় সেজন্যও কিন্তু একটু জৈব সার বেশি করে প্রয়োগ করা দরকার, এবং বড় গাছের জন্য সার কিন্তু একই রকম হলে আবার চলবে না। এটাও ঠিক, অন্য গাছের মতো বয়স বাড়ার সাথে সাথে তার সারের চাহিদা বাড়তে থাকবে, কারণ সে আস্তে আস্তে ফল দেবে। তাতে আমাদের মনে রাখতে হবে যে সারটাও আমরা বাড়াতে থাকব। যদি আমাদের 1-4 বছর বয়সের গাছ হয় সেক্ষেত্রে আমরা ইউরিয়া দেব 200 গ্রাম, টিএসপি সার দেব 100 গ্রাম, এমওপি সার দেব 400 গ্রাম, এবং জিপসাম দেব 100 গ্রাম, জিঙ্ক সালফেট 40 গ্রাম, গোবর সার আমরা অবশ্যই গোবর সার দিতে হবে 10 কেজি, এবং ব্রোন দিব আমরা 10 গ্রাম। এই যে সারগুলো, এগুলো আমাদেরকে অবশ্যই প্রয়োগ করলে দেখা যাবে যে প্রত্যেক বছর আমাদের নারকেলের যে ফলনটা
1: কিন্তু বেশি হবে, ভালোভাবে
2: সঠিকভাবে ফলন হবে। ফলনটা যেমন এবছর ফলন হলে দেখা যায় যে 4-5 বছর ফলনের পরে গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে যায়, যার ফলন দিতে চাচ্ছে না, কারণ তার সারের ঘাটতি দেখা দিয়েছে। আর দেখা যায় কি, নারকেল গাছটা আসলে অনেকে কিন্তু আমরা ঘন ঘন লাগিয়ে ফেলি, এটা কিন্তু লাগানো ঠিক না, কারণ একটা গাছ থেকে আরেকটা গাছে বলা হয় যে 2টা পাতা যাতে দূরত্ব করে লাগে না লাগে। 5-7 বছর যখন বয়স হবে গাছে তখন আবার সারের পরিমাণটা আবার একটু বাড়াবো। তবে হিসেব করে দেখেন, সার কিন্তু আমাদের খুব বেশি সার যে দিতে হচ্ছে সেটা না। গাছ প্রতি আমরা ইউরিয়া সার দিব 400 গ্রাম, এবং টিএসপি 200 গ্রাম, এমওপি সার দিব 800 গ্রাম, জিপসাম সার দিব 200 গ্রাম। এটা কিন্তু প্রতি বছরের হিসেব বলছি, তাহলে এক বছরে
1: প্রতি বছর বছর এই পরিমাণ
2: সার দিব, প্রতি বছর দিতে হবে। এবং এই যে সারটা আমরা আবার 2 কিস্তিতে দিব, যে সারের পরিমাণটা বললাম এটা কিন্তু 2 ভাগে দিব। সামান্য পরিমাণ সার এটা দিলে কিন্তু নারকেলের ফলন কিন্তু অনেক বেশি হবে, এবং আমরা জানি যে আজকাল নারকেলের দামও কিন্তু অনেক
1: অনেক বেশি। হ্যাঁ,
2: নারকেলের বাজার দর এখন কিন্তু অনেক বেশি, নারকেল পাওয়াই যায়।
3: আমার একটা গাছ খালি মুচি পড়ে যায়, সেটাও কি সারের
2: অভাব? মুচি ঝরা রোগ
3: আলাদা না?
1: একটা গল্প বলি, যে বললাম না লিচুর এখান থেকে একটা ইঁচড় নিয়ে আসছি,
3: মানে কাঁঠালের,
1: হ্যাঁ চিংড়ি মাছ কিনে দিছি, তারপরে এখন বলতেছে নারকেল 160 টাকা 170 টাকা একটা নারকেল চায়। আমার এতগুলো গাছ আমি যে রাগ করে কিনিনি, তারপরে
3: আপনারও ভেস্তিও পারবেন।
2: হ্যাঁ, কিন্তু না, আবার হতে পারে যে নারকেল অনেকের তো সবার নারকেল ডাব থাকতে পারে, দুমড়ো নারকেল থাকতে পারে,
1: বিভিন্ন
2: বিভিন্ন রকম
3: শুনলাম। আর ওখান
1: কাজে লাগায় তাহলে নারকেলের তো এই অবস্থা হতো
2: না। আমাদের এই অঞ্চলে কিন্তু বর্তমানে সবচেয়ে নারকেলের ক্ষেত্রে যেটা ক্ষতি করেছে যে স্পাইরালিং হোয়াইট ফ্লাই নামে এক ধরনের মানে পোকার আক্রমণে আমাদের কিন্তু এই যে সব নারকেল গাছগুলোর ফলন একেবারেই খুব খারাপ। তো এটা একটু এখন আমাদের আগের দিনে যেমন অনেক পোকামাকড় বা কীটনাশক স্প্রে না করলেও কিন্তু ফল ভালো পাওয়া যেত, কিন্তু ইদানিং কিন্তু আর পাওয়া যায় না, কারণ আমরা আসলে এত স্প্রে নির্ভর হয়ে গেছি, এখন আমাদেরকে অবশ্যই স্প্রে একটু করতে হবে। তবে সবসময় মনে রাখতে হবে আমরা কীটনাশক অবশ্যই একটা বিষ, একটা প্রাণী যেহেতু সে মেরে ফেলছে এটা একটা বিষ, সুতরাং এই বিষটা আমরা যখন স্প্রে করব তখন আমরা অবশ্যই নিয়ম মেনে, যেমন নিজের স্প্রের সময় আমাদেরকে নিয়মগুলো মানতে হবে, মাস্ক পরা, হ্যান্ড গ্লাভস পরা, পোশাকটা বাতাসের উল্টো দিকে স্প্রে না করা, তারপরে পোশাকটা যেটা পরিহিত অবস্থায় আমি স্প্রে করলাম সেটাকে অবশ্যই আমি ধুয়ে ফেলবো, পরিষ্কার করে আলাদাভাবে ব্যবহার করবো। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব সচেতন ভাবে করতে হবে, কারণ হ্যাঁ, এবং তবে আমাদের স্প্রে না করলে বর্তমানে আসলে ফলনটা ওইভাবে পাওয়া খুব কঠিন। এবং দেখা যাচ্ছে যে নারকেলের ক্ষেত্রে আমরা এই যে সারটা দুই কিস্তিতে আমরা কিন্তু দেব, প্রথম কিস্তিটা আমরা দেব মে মাসে এবং দ্বিতীয় কিস্তিটা সেপ্টেম্বর মাসে, অর্থাৎ ওই যেভাবে বলা থাকে বর্ষার আগে এবং বর্ষার পরে গাছের গোড়ার দিকে চারদিকে আমরা আধা মিটার দূর থেকে দুই মিটার পর্যন্ত জায়গা, এখানে আধা মিটার থেকে দুই মিটার বলার উদ্দেশ্য হলো গাছের বয়স বেঁধে, শিকড়টা আমার যত দূর গেছে, দুই নারকেল গাছের শিকড়টা আসলে অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে তাই না, তার জন্য দুই মিটার পর্যন্তও হতে পারে। তো সেখানে আমরা জায়গাটা কোদাল দিয়ে ভালোভাবে 10-15 সেন্টিমিটার পর্যন্ত গভীর করে ভালো করে কুপিয়ে নিয়ে সেখানে আমরা সারগুলো ভালোভাবে মিশিয়ে দেব। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা ফল নিয়ে কথা বলবো, সেটা হলো পেয়ারা। আমাদের এই অঞ্চলে
1: প্রত্যেক বাড়ি বাড়ি
4: আমার ঘরের পিছন দিয়ে যতটুকু জায়গা আছে
3: সবই পেয়ারা। আমি তো তাই জানি যে তুমি পেয়ারা খেতে ভালোবাসো
2: না, কিন্তু পেয়ারাটা কিন্তু আসলে ভিটামিন সি এর কিন্তু একটা ভালো সোর্স।
3: হ্যাঁ, দাঁত কয়টা কি শক শক করতেছে,
2: ও তাই তো।
1: যাক, তাহলে প্রশংসা একটু করলো মনে
3: না, প্রশংসা করি শোনেন, যে ভালোবাসে সে আলেও শসে, তা আমি তার ভালোবাসি তার ভালো কথাটা কব না,
1: এই জন্যই তো ভালো বন্ধু মিলেই আর কি সম্পর্ক।
2: পেয়ারার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই একটু সারের ব্যাপার বলতে হবে, যে 1-2 বছরের গাছের ক্ষেত্রে আমরা 10-15 কেজি দেব গোবর সার, 150 গ্রাম থেকে 200 গ্রাম হচ্ছে আমাদের ইউরিয়া, 150-200 গ্রাম টিএসপি এবং 150-200 গ্রাম এমওপি সার দেব। এবং এভাবে আমরা 3-5 বছরের গাছে 250-400 গ্রাম টিএসপি এবং 250-400 গ্রাম ইউরিয়া এবং 250-400 গ্রাম এমওপি সার দেব। ঠিক একইভাবে আমরা 6 বছরের উদ্ভিদের গাছের ক্ষেত্রে কিন্তু এই সারের ডোজটা আবার বৃদ্ধি পাবে।
1: এখন ওই যে কুরবানির ঈদে তোমরা কে কি করবা, কুরবানির পরে কি অবস্থায় রাখা যাবে, এই সম্পর্কে কৃষি বিজ্ঞপ্তি। কৃষি তথ্য সার্ভিস খুলনার এক বিজ্ঞপ্তিতে কুরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো, সংরক্ষণ সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে। পশুকে জবাই করার পূর্বে ভালোভাবে গোসল করিয়ে নিতে হবে যাতে পশুর দেহে কোনো ময়লা না থাকে। জবাই করার 2 ঘন্টা পূর্বে পশুকে প্রচুর পানি পান করাতে হবে, এতে করে পশুর দেহ থেকে চামড়া ছাড়ানো সহজ হবে। পশুকে জবাই করার সময় পশুর দেহে যাতে চোট না লাগে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে, তা না হলে চামড়ার গুণগত মান কমে যাবে। জবাই করার জন্য নখদার ছুরি এবং চামড়া ছাড়ানোর জন্য মাথা বাঁকানো ছুরি ব্যবহার করতে হবে। জবাই করার পর পশুর দেহ নিস্তেজ হয়ে গেলে পশুকে চিত করে শুয়ে দুপাশে ঠ্যাস দিতে হবে, এতে ছুরির কাটা দাগ লাগার সম্ভাবনা থাকে না। নখদার ছুরির অগ্রভাগ দিয়ে জবাই করার স্থান থেকে গলা, সিনা ও পেটের মাঝখান দিয়ে অন্ডকোষ পর্যন্ত সোজাসুজি চামড়া ফেলে দিতে হবে। একইভাবে সামনের দুপায়ের হাঁটু থেকে সিনা পর্যন্ত চামড়া কেটে সিনার উপর দিয়ে কাটা দাগের সঙ্গে মিলিয়ে নিতে হবে। ছোট পশুকে গাছের ডালে বা ঝোলানে ঝুলিয়ে চামড়া ছাড়াতে হবে, এতে চামড়া নষ্ট হবে না। ছাড়াইকৃত চামড়া যত শীঘ্রই বিক্রয় কেন্দ্রে পাঠাবার ব্যবস্থা করতে হবে। 5-6 ঘন্টার মধ্যে চামড়া বিক্রি না হলে চামড়া সংরক্ষণের পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করতে হবে। সঠিকভাবে চামড়া ছাড়ানো আমার আপনার সকলের দায়িত্ব। কুরবানি পশুর চামড়া সংরক্ষণের সহজ নিয়মাবলী: চামড়া ভালোভাবে পরিষ্কার পানিতে ধুতে হবে। চামড়ায় লেগে থাকা অতিরিক্ত গোস্ত, চর্বি এবং ঝিল্লি ভালোভাবে ছুরি দিয়ে উঠিয়ে ফেলতে হবে, তা না হলে ওই সমস্ত স্থানে লবণ প্রবেশ করবে না। চামড়ার গোস্তের পিঠ উপরের দিকে রেখে মুঠি মুঠি লবণ ছড়িয়ে হাত দিয়ে ভালোভাবে ঘষে তাতে লবণ লাগাতে হবে। প্রথমবার লাগানো লবণ চুষে নিলে আরও একবার লবণ ছড়িয়ে দিতে হবে। মনে রাখা দরকার, গরুর চামড়া প্রতিটির জন্য 5-7 কেজি এবং ছাগল ভেড়ার চামড়া প্রতিটির জন্য 1.5-2 কেজি লবণ দরকার হয়। এছাড়া আরও বিজ্ঞপ্তি জানার জন্য আপনার নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করতে হবে। প্রচারে কৃষি তথ্য সার্ভিস খুলনা। তাহলে আমরা জানলাম কিভাবে কুরবানি করার চামড়া ছিলতে হবে যাতে চামড়াটা নষ্ট না হয়, চামড়াটা বিক্রি হয়ে যায়। এটা দামি জিনিস,
3: দামিটা যদি হয়ে যায় তাহলে তো একটু সমস্যা।
1: যেখানে হয়তো অনেক পল্লী গ্রামে যেখানে যেতে পারবে না, এক
3: জায়গায়
1: সেখানে মাটি
3: সারও
1: হবে, জৈব সার হবে এবং পরিবেশও ভালো রাখবে, নষ্ট হবে।
2: আর শহর অঞ্চলে বিশেষ করে আমরা দেখা যায় যে বিভিন্ন রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় ফেলে রাখে, এটা যাতে না রেখে আমরা একটা নির্ধারিত
1: জায়গায়,
2: সিটি কর্পোরেশন দ্বারা নির্ধারিত যে স্থান সেখানে আমরা ময়লাটা
3: রাখি। আমি কইলাম না, আমি কমিটি বানাইছি, আমরা তো যারা যারা কুরবানি দেবে জিজ্ঞেস করবো যে আপনি কুরবানি দেবেন, তাহলে অমুক জায়গা কিন্তু ই আছে সে জায়গা ধুয়েন। আর আমরা তো আসলে গ্রামের লোক, তো আমাকে তো সিটি কর্পোরেশন নাই, আমরা ওই করবানি ওই গর্ত মানে
1: এটা কি লাভ, দুটো লাভ, একটা হলো কি পরিবেশটা ঠিক থাকলো, আর তুমি জৈব সার পেলে। এই যে গাছে এত সময় আপা যেটা বললেন যে সার, তার ভিতর প্রধান
3: দুর্গন্ধ কখন ছড়াবে, রক্ত পানি ওইসব মায়ে জনই হবে।
1: প্রথম হচ্ছে যে এই সারটা, জৈব সারটা সবসময় সব গাছেই প্রয়োজন লাগে এবং অনেক বেশি পরিমাণ লাগে।
3: আমি কমিটি বানাইছি, ওই যে তরি তরকারির খোসা করে কি এখানে অনেক সেলি মেলে ফেলায়, দাদা পরিবেশটা নষ্ট। আর তোমরা এরকম না ফেলাই ওইগুলো তো একটা গর্ত হয়ে থুতি পারো, ওইগুলো দিয়ে যে সবুজ সার বানানো সে আর
2: আজ
1: আমাদের হাতে আর সময় নেই। আমরা শুনলাম ফল চাষ, ফল গাছে সার প্রয়োগ, অন্যান্য করণীয় আলোচনা করলেন কৃষিবিদ শারমিনা শামীম, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস খুলনা। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। চলো তাহলে বুঝা যাক, আল্লাহ হাফেজ।
5: কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষাবাদ এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, সম্পাদনা মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।
6: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
7: আপনাকে ধন্যবাদ।
6: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
7: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
6: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
7: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
6: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
7: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
6: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
7: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
6: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
7: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
6: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
7: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
6: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
7: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
6: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
7: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
6: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
7: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
6: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
7: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
6: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
7: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
6: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
7: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
6: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
7: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
6: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
7: ধন্যবাদ আপনাকে।
8: কৃষক কার্ড সম্পর্কে তথ্যটি শুনলেন। যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, সে যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সে যে খুব ঝগড়াটে। যে ব্যক্তি কোনো নারীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা গোলামকে তার মালিকের বিরুদ্ধে উস্কানি দেয় সে আমার উম্মত নয়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান এবং দোয়া।
9: আল্লাহু আকবার, আল্লাহ

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতোই সওয়াব পায়। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে ইজ্জত করে না, সে আমার উম্মত।

হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। ওই ব্যক্তি পূর্ণ মমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হচ্ছে।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন থেকে পরবর্তী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by Farah Tabassum Tanisha. Today is Holi Hajj. The main ritual of the Holi Hajj is being held at Arafat Maidan of Saudi Arabia. More than 1.5 million Muslim pilgrims assembled at the Arafat Maidan for the most significant spiritual stage of the Hajj pilgrimage. Chief Imam and Khatib of Al-Masjid al-Nabawi, Sheikh Ali bin Abdul Rahman al-Hudayfi, delivered the Hajj sermon this year. After the sermon, pilgrims offered Juhur and Asr prayers together and they will remain in Arafat until sunset. After sunset, the pilgrims will leave for Muzdalifah, where they will offer Maghrib and Isha prayers and spend the night under the open sky. Before sunrise tomorrow, pilgrims will return to Mina from Muzdalifah and perform symbolic stoning by throwing pebbles at the largest Zamara. They will then offer a sacrificial animal seeking the pleasure of Almighty Allah and shave their heads or trim their hair. Home Minister Salahuddin Ahmed has said the government has adopted a zero-tolerance policy against terrorism, drugs, extortion and all forms of criminal activities to ensure public safety and maintain law and order across the country ahead of Eid al-Adha. He said this to the journalist after visiting the National Operation Monitoring Center at Bangladesh Police Headquarters in Dhaka today. On illegal cattle markets, the Home Minister said the government is taking a strict stance to prevent unauthorized markets from operating. Commenting on recent attacks on police and RAF personnel in Narayanganj and Jongol Salimpur in Chattogram, the Home Minister warned that the government would deal firmly with terrorists and criminal groups. He urged citizens to remain cautious and responsible while travelling during the Eid holidays. Information and Broadcasting Minister Johiruddin Shopon has emphasized on being more sincere in improving the quality of Bangladesh Television BTV's programs and news by utilizing creative thinking. He said in this regard to turn the manpower into world standard in the most challenging task. The Information and Broadcasting Minister said those at a view exchange meeting on the FIFA World Cup 2026 broadcast at BTV's Dhaka Center today. Road Transport and Bridges, Railways and Shipping Minister Sheikh Rabiul Alam has warned that no kind of mischief will be tolerated on the roads. He made the warning while talking to journalists after visiting the Saidabad bus terminal in the capital today. The minister said public transport is taking due fare during the Eid journey and people are returning home comfortably. Thousands of people are leaving the capital for their village homes ahead of Eid al-Adha. Trains are seen departing on schedule from Kamalapur railway station amid heightened security and passenger management measures. Besides, bus and launch terminals are also seen busy with homebound people. Ahead of the Holi Eid al-Adha, a festive atmosphere prevails in the capital's sacrificial animal markets. With the start of the Eid holidays, the presence of buyers and sellers are increasing in various markets in the capital. From morning to late night, the markets are filled with the bellowing of cows, bargaining and crowds of people. Meanwhile, law enforcement agencies are working hard to maintain order in the markets and prevent the use of fake money. Director General of Rapid Action Battalion, RAB Additional IGP Mohammad Ahsan Habib Polash has said the overall security situation in the country is normal ahead of Eid al-Adha with no specific threat detected so far. He said this to the journalists after visiting the National Eidgah premises in the capital today. RAB Chief said mobile checkpoints and search operations are being conducted in coordination with other law enforcement agencies at important locations in the capital and across the country. The government has taken special measures to ensure uninterrupted electricity supply across the country during Eid al-Adha. The power division said it has ensured round-the-clock monitoring of power generation, transmission and distribution systems while emergency repair teams have been kept on standby to respond quickly to any disruption. The U.S. military has conducted fresh strikes in southern Iran. The U.S. military central command said targets included missile launch sites and Iranian boats attempting to emplace mines. Iranian media reported explosions in the port city of Bandar Abbas in southern Iran. Meanwhile, a high-level Iranian delegation is currently in Qatar to discuss on a potential deal with the U.S. to end the war. Iranian Foreign Ministry spokesman Ismail Baghaei says some progress has been made in talks with the U.S., but the signing of an agreement is not imminent. Finally, weather and forecast. Valley till 1 tonight says, in association with rain or thunder showers with temporary west-northwesterly squally wind at a speed of 60 to 80 kilometers an hour over the regions of Kumilla, Noakhali and Chattogram. River posts in these areas have been adverse to west. Riverine warning signal number 2. Repeat, riverine warning signal number 2. Besides, in association with rain or thunder showers accompanied by temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to occur elsewhere over the country. River Post Southwest Cautionary Signal Number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Bitar. Banijik Shangbad. Purchi Amina Laboni. পবিত্র ঈদ উল আজহার প্রাককালে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরুর হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের আওতায় এবার মোট 27টি পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 11টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 16টি হাট পরিচালিত হচ্ছে। মধ্যে রাজধানীর সবচেয়ে বড় ও পরিচিত গাবতলী পশুর হাট অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হাট ঘুরে দেখা গেছে দেশি মাঝারি আকারের গরুর চাহিদাই সবচেয়ে বেশি। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের বড় একটি অংশ সাধ্যের মধ্যে ভালো পশু খুঁজছেন। এদিকে হাটে শৃঙ্খলা বজায় রাখতে এবং জাল টাকার ব্যবহার ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর প্রতিটি বড় হাটে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যদের। পাশাপাশি বিভিন্ন ব্যাংক স্থাপন করেছে জাল টাকা শনাক্তকরণ বুথ ও টাকা গণনার মেশিন। অনেক ব্যাংক মাত্র 5 মিনিটে হিসাব খোলার সুবিধাও দিচ্ছে পশু ব্যবসায়ীদের। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা 1,23,833টি। বিপরীতে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে 1,06,334টি। সে হিসাবে চাহিদা তুলনায় প্রায় 22 লক্ষাধিক পশু উদ্বৃত্ত থাকবে। এদিকে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজার বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি জমে উঠেছে। বিশেষ করে জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনা মরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে গতকাল থেকে 31 মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্প্রতি এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এছাড়া আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এই নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন সহ সকল পক্ষকে জানানো হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গতকাল থেকে 7 দিনের জন্য পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময় বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সূত্রে এই তথ্য জানা গেছে। আগামী 1 জুন থেকে পুনরায় হিলি স্থলবন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় 144.45 টাকা, ক্রয় 141.78 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.23 টাকা, ক্রয় 164.08 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.07 টাকা, ক্রয় 32.40 টাকা, দিরহাম বিক্রয় 33.73 টাকা, ক্রয় 33.10 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.80 টাকা, ক্রয় 396.25 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.81 টাকা, ক্রয় 94.96 টাকা, মালয়েশিয়ান রিংগিত বিক্রয় 31.24 টাকা, ক্রয় 30.62 টাকা, এবং থাই বাত বিক্রয় 3.79 টাকা, ক্রয় 3.72 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ মিশালি গানের অনুষ্ঠানে। প্রথমেই দেশের গান, আকাশ পাহাড় নদী সাগর, শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গীতিকার এবং সুরকার কবির বকুল।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন পাঁচমিশালি গান, এখন শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন প্রসেনজিৎ সরকার ও শবনম মুস্তারি প্রিয়াঙ্কা, গানের কথা সাজিয়েছেন শাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। এখন শুনবেন ক্লিংস ব্যান্ডের পরিবেশনায়, কণ্ঠ দিয়েছেন জেমস।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। এখন রয়েছে পল্লীগীতি, শিল্পী দিলরুবা খান, গীতিকার ও সুরকার দূরবীন শাহ।

0: Assalamualaikum, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি লুইপা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন গীতি নকশায় আমি গাইতে আসছি। আপনারাও আমন্ত্রিত এবং বাংলাদেশ বেতারের সাক্ষাৎ করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা।

0: dear listener, welcome to our English learning program, Let's Speak English. Here I'm a presenter, Aisha Siddiqa, would like to make a conversation session with two friends about their hobbies and free time. Today I'm joined by two wonderful guests. First we have Sumaina Mahanira Rahman and alongside her another guest, Yasmin Mukta. Thank you Sumaina and Mukta for joining our today's program. Today, two friends, Sumaina and Mukta, are going to talk about their hobbies and free time activities. So stay with us as we dive into a conversation and don't forget to grab a pen and paper. You might learn some useful English grammar from their conversation.
1: Hi Mukta, how are you doing?
2: Hey Sumaina, I'm doing good. How about you?
1: I'm good too. So are you doing anything special today?
2: Yes, I was just relaxing at home. I read a few pages of a new book in the morning.
1: Oh, you like reading books, right?
2: Yes, I love reading. It's one of my favorite hobbies. I like reading novels and stories, especially mystery and adventure books. What about you, Sumaina?
1: I don't read that much, but I love playing sports. Football is my favorite. I usually play in the afternoon with my friends.
2: That's nice. Playing sports is a good way to stay healthy. How often do you play?
1: I play football 3 to 4 times a week. I try to play regularly after school. It helps me relax and stay fit. What else do you do in your free time?
2: Well, I also enjoy gardening on weekends. I spend time planting flowers and watering the plants in our garden.
1: Wow, gardening sounds interesting. What do you grow?
2: I grow flowers like roses, marigolds and jasmine. I also try to grow some herbs.
1: Do you do it alone?
2: No, my younger brother helps me. He loves the outdoors. Sometimes my mother joins to us. It's a nice family activity.
1: That's so nice. Spending time with family while doing something you love is great.
2: Yes, I agree. What about you? Do you do anything creative like drawing or music?
1: I wish I could draw well, but I'm not very good at it. But I love listening to music. I listen to songs almost every evening.
2: Same here. I listen to music too. Especially when I am studying, it helps me focus sometimes.
1: You listen while studying? Don't you get distracted?
2: Not really. I choose soft or instrumental music. It helps me stay calm and relaxed.
1: Interesting. I should try that. By the way, do you have any other hobbies?
2: Yes, I also enjoy cooking. I try to learn a new recipe from YouTube. Last week, I made homemade pasta and vegetable soup.
1: That's great. I rarely cook, but I can make noodles and eggs.
2: That's good start. Anyway, can learn to cook with practice?
1: You're right. I think trying new things is a part of what makes having hobbies fun.
2: Yes, hobbies help us relax, enjoy our time, and even learn new skills.
1: I agree. Life would be boring. I agree. Life would be boring without hobbies.
0: Okay, thank you Sumaina and Mukta for your wonderful conversation regarding talking about hobbies and your free time. So Sumaina ebong Mukta-r kach theke amra oder hobby ebong free time somporke janchhilam. So amra amader ei conversation theke ekhon amra kichu English grammar rules dekhbo, kichu notun shobdo je gulo hocche amra tar ortho soho ba tar pronunciation soho dekhbo. Jemon ekhane amra ajke grammar er je part gulo niye alochona korbo tar modhye gerund thakbe. Then hocche kichu voice change orthat active theke passive kibhabe korte hoy, kichu নাম্বার অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার কিভাবে হয়, পার্টস অফ স্পিচ এর কিছু এক্সাম্পল আমরা দেখব। সো প্রথমেই আমরা আসি গ্রামারের যে পার্টটি নিয়ে, সেটা হচ্ছে ভয়েস। সো আমরা জানি যে ভয়েস হচ্ছে বেসিক্যালি কয় ধরনের সময়না?
1: ভয়েস হচ্ছে দুই রকমের, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস।
0: ওকে, সো ভয়েস হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। সো নর্মালি অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন অ্যান্ড প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন। অর্থাৎ আমরা অ্যাক্টিভ ভয়েস যদি বলি এইভাবে, আই মেড পিৎজা, অর্থাৎ আমি এভাবে যদি হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে আই আছে, ভার্ব হিসেবে মেড আছে এবং পিৎজাটা হচ্ছে অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে বা অ্যাকশন হিসেবে ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে যখন প্যাসিভ করব, অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে রিসিভ হবে হচ্ছে অ্যাকশন হিসেবে, অর্থাৎ এখানে আইটা হচ্ছে এখানে অ্যাকশন হিসেবে চলে যাবে এবং অবজেক্টটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে চলে যাবে, অর্থাৎ দ্য পিৎজা ওয়াজ মেড বাই মি। যখন আমরা প্যাসিভ করব, দ্য পিৎজা ওয়াজ মেড বাই মি। ঠিক একইভাবে আমরা যদি বলি যে আই ইট রাইস, এটা যদি বলি তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসকে আমরা যখন প্যাসিভ করব তখন কি আমরা কিভাবে বলতে পারি জুমাইনা প্যাসিভ?
1: রাইস ইজ ইটেন বাই মি।
0: রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ এখানে যে অবজেক্টটা ছিল সে অবজেক্টটা হচ্ছে সাবজেক্ট হিসেবে চলে আসলো এবং সাবজেক্ট হচ্ছে অবজেক্ট হিসেবে চলে গেল। এছাড়াও আমরা সেন্টেন্সে কিছু কিছু ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে নাউন হিসেবে এক্সপ্রেস করে থাকি বা রিপ্রেজেন্ট করে থাকি। যেমন ওদের কনভার্সেশনে ছিল আই লাভ রিডিং বুকস, তো এখানে আমরা দেখছি লাভটা হচ্ছে ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে, রিডও ভার্ব, বাট রিডের সাথে যখন আইএনজি যোগ হবে তখন সেটা জেরান্ড হিসেবে নাউন হিসেবে রিপ্রেজেন্ট করবে। এছাড়াও আমরা হচ্ছে কিছু জেরান্ড ইউজ করেছি আমাদের কনভার্সেশনে, জেরান্ড সহ যে সেন্টেন্সগুলো আমরা বলেছি সেন্টেন্সগুলো কি ছিল মুক্তা?
2: সেন্টেন্সগুলো ছিল আই লাভ রিডিং বুক, হি এনজয়স প্লেয়িং ফুটবল, আই লাইক ওয়াচিং মুভিজ।
0: ওকে, সো এখানে রিডের সাথে প্লে এর সাথে এবং ওয়াচের সাথে আইএনজি যোগ হয়ে এখানে নাউন হিসেবে ইউজ করছে, অর্থাৎ তারা নাউন হিসেবে এখানে অ্যাক্ট করছে। এছাড়াও আমরা হচ্ছে গ্রামারে নর্মালি হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার সম্পর্কে অনেক সময় আলোচনা করে থাকি, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার মিন্স ওয়ান আইটেম। যখন কোন সেন্টেন্সে বা কোন একটা কনভার্সেশনে কোন সিঙ্গেল কোনো কিছু নিয়ে আমরা আলোচনা করব তখন সেটাকে সিঙ্গুলার ফর্মে আমরা এক্সপ্রেস করব। ঠিক একইভাবে যখন মোর দেন ওয়ান আইটেমস থাকবে তখন সেটা প্লুরাল হিসেবে ইউজ করা হবে। সো প্লুরালের সাথে আমরা নর্মালি যে কোনো নাউনের সাথে এস বা ইএস যোগ করে থাকি। যেমন সিঙ্গুলার নাম্বার এক্সাম্পল যদি এরকম হয় বুক, ফ্লাওয়ার, হবি, ঠিক একইভাবে আমরা যখন এটাকে প্লুরালে কনভার্ট করব তখন বুকের সাথে এস যোগ হয়ে বুকস হবে, ক্লাসের সাথে ইএস যোগ হয়ে ক্লাসেস হবে এবং হবির সাথে আইইএস, অর্থাৎ যেহেতু হচ্ছে হবির পর লাস্ট শব্দটি হচ্ছে ওয়াই বা লাস্ট বর্ণটি হচ্ছে ওয়াই, সো এখানে আইইএস ইউজ করে আমরা হবিজে কনভার্ট করতে পারি। আমরা নর্মালি হচ্ছে পার্টস অফ স্পিচ ইউজ করে থাকি, সো আজকে আমরা কিছু পার্টস অফ স্পিচ ইউজ করেছি। কি কি ছিল পার্টস অফ স্পিচ গুলো জুমাইনা?
1: পার্টস অফ স্পিচ গুলো ছিল নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব।
0: ওকে, সো নর্মালি আমরা জানি যে পার্টস অফ স্পিচ কয় ধরনের আছে, আট ধরনের আছে পার্টস অফ স্পিচ, তো এখানে আমরা হচ্ছে চার ধরনের আলোচনা করেছি। তো চার ধরনের মধ্যে নাউন নিয়ে আমরা আলোচনা করেছি, নাউন মানেই হচ্ছে কোনো কিছুর নাম বোঝাতে আমরা নর্মালি নাউন ইউজ করে থাকি এবং নাউনটা যে কোনো কিছুর নাম হতে পারে, সেটা একটা নদীর নাম হতে পারে, সেটা একটা বইয়ের নাম হতে পারে, সেটা একটা জায়গার নাম হতে পারে, সেটা কোনো মানুষের নাম হতে পারে। সো এই জিনিসগুলো যখন আমরা বলি তখন সেটাকে আমরা পার্টস অফ স্পিচে বলে থাকি নাউন। সো এখানে বুক, ফুটবল, মুভি এই ধরনের শব্দগুলো নাউন হিসেবে ইউজ করা হয়েছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমরা ভার্ব ইউজ করে থাকি, নর্মালি কোনো কিছু করাকে, কোনো কাজ করা, সেই জিনিসগুলো ভার্ব দিয়ে প্রকাশ করা হয় এবং ভার্বের এক্সাম্পল হিসেবে কি হতে পারে মুক্তা?
2: প্লে, ওয়াচ, কুক, রিড।
0: ওকে, সো প্লে, ওয়াচ, রিড, কুক, অর্থাৎ কোনো কিছু করা বোঝাচ্ছে, খেলা করা বোঝাচ্ছে বা কোনো কিছু দেখা, ওয়াচ করা বা কোনো রান্না করা, এই ধরনের ক্ষেত্রে আমরা ভার্ব ইউজ করে থাকি। এছাড়াও কোনো গুণ বা দোষ বা বৈশিষ্ট্য বোঝাতে আমরা পার্টস অফ স্পিচ এর ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করে থাকি। যেমন আজকের কনভার্সেশনে কিছু অ্যাডজেক্টিভ ইউজ করেছে, অ্যাডজেক্টিভ গুলো কি ছিল জুমাইনা?
1: অ্যাডজেক্টিভ গুলো ছিল ডেলিশিয়াস, রিল্যাক্সিং এবং হোম মেড।
0: ওকে, সো এই শব্দগুলো আমরা ইউজ করেছি, যে ডেলিশিয়াস অর্থাৎ হচ্ছে যেটা খেতে খুবই কি সুস্বাদু, রিল্যাক্সিং অর্থাৎ হচ্ছে যে খুব রিল্যাক্স মুডে বা বিশ্রাম নিবে এবং হোম মেড অর্থাৎ আমাদের ঘরে তৈরি খাবারের ক্ষেত্রে আমরা হোম মেড বলে থাকি। সো এই যে শব্দগুলো, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে। এছাড়াও নর্মালি হচ্ছে আমরা অ্যাডভার্ব ইউজ করে থাকি, অর্থাৎ কোনো সময় অর্থাৎ স্পেসিফিক কোনো টাইম বোঝাতে গেলে আমরা হচ্ছে অ্যাডভার্ব ইউজ করে থাকি। যেমন আজকের কনভার্সেশনে ইউজুয়ালি, অফেন, সামটাইমস এই ধরনের শব্দগুলো আমরা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ইউজ করেছি। সো নাউনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে নাউন ইজ দ্য নেমস অফ এ প্লেস, থিংস অর পার্সন, ভার্ব শোজ দ্য অ্যাকশন অর স্টেট, অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস আ নাউন, অ্যান্ড অ্যাডভার্ব ডিসক্রাইবস আ ভার্ব অর অ্যাডজেক্টিভ। সো এইভাবে আমরা হচ্ছে যদি মনে রাখি তাহলে পার্টস অফ স্পিচ এর যে কোনো ধরনের এক্সাম্পল আমাদের কাছে অনেক ইজিয়ার হয়ে যাবে। সো ডিয়ার লিসনার, দ্যাটস অল ফর টুডেজ এপিসোড অফ লেটস স্পিক ইন ইংলিশ। উই হোপ ইউ লার্ন সাম নিউ ফ্রেজেস অ্যান্ড গ্রামার রুলস দ্যাট উইল হেল্প ইউ টক কনফিডেন্ট about your hobbies in English. So this is the time to say goodbye. We'll be here and coming next day. Till then, stay with us and thanks from me, Aisha Siddiqa, and goodbye.
3: At the conclusion, let's speak English. পরিচালনা করলেন আয়েশা সিদ্দিকা, সম্পাদনে ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে অঞ্জুমান আরা বেগম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নৌশিন।
4: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, সমবেত কণ্ঠে এখন ফ্যামিলি কার্ডের গান শুনবেন। গানের কথা সাজিয়েছেন ও সুর করেছেন আবু বকর সিদ্দিকা।

0: রাতের বাজে 12টা। আবাসিক এলাকার ভেতরে কেউ না যাক, এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নিরূপা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোর করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতেরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়, কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
4: কোরবানির পশুর চামড়া সংরক্ষণের সহজ নিয়মাবলী। চামড়া ভালোভাবে ধুয়ে নিন। চামড়ায় লেগে থাকা অতিরিক্ত গোস্ত, চর্বি, ঝিল্লি ভালোভাবে ছুরি দিয়ে উঠিয়ে ফেলুন, তা না হলে ওই সমস্ত স্থানে লবণ প্রবেশ করবে না। চামড়ার গোস্তের পিঠ উপরের দিকে রেখে মুঠি মুঠি লবণ ছড়িয়ে হাত দিয়ে ভালোভাবে ঘষে তাতে লাগিয়ে দেবেন। প্রথমবারের লবণ চুষে নিলে আর একবার লবণ ছড়িয়ে দিবেন। মনে রাখবেন, গরুর চামড়া প্রতিটির জন্য 4-5 কেজি এবং ছাগলের চামড়া প্রতিটির জন্য 1 কেজি লবণ দরকার। চামড়াকে সঠিকভাবে সংরক্ষণ না করা আপনার এবং সকলের দায়িত্ব। চামড়া একটি মূল্যবান জাতীয় সম্পদ। এই সম্পদ সুষ্ঠুভাবে সংরক্ষণের মাধ্যমে বাজারজাতকরণের ফলে উপযুক্ত মূল্য পাওয়া সম্ভব।
0: আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের জন্য প্রতি বছর পবিত্র ঈদুল আজহায় অসংখ্য পশু কুরবানি করা হয়। পশুর বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় সৃষ্টি করতে পারে, যদি আমরা সতর্ক ও সচেতন না হই। তবে কুরবানিকৃত পশুর উচ্ছিষ্ট পরিবেশ সম্মতভাবে অপসারণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। পশু জবের পূর্বে গর্ত করে নিন, গর্তের মধ্যে রক্ত ও অপ্রয়োজনীয় অংশ পুঁতে রাখুন। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এখনকার পরিবেশনায় নজরুল সঙ্গীত, প্রথমে ওই ঘর ভুলানো সুরে, শিল্পী শামসি ফারুক সিমকি।

0: শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়। শামসি ফারুক সিমকির কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকী। আজ পবিত্র হজ। সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবা পাঠ করেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি। খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফার অবস্থান করবেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। তারা সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের ১১ ও ১২ তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে। বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতরে আরেকটা রাষ্ট্র তৈরি করেছিল। তিনি আজ রাজধানীতে পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। অপরাধীদের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অব্যাহত আছে। সৃষ্টিশীল চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভির অনুষ্ঠান এবং সংবাদের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ লক্ষ্যে জনবলকে সময়োপযোগী করাই সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ বিটিভির ঢাকা কেন্দ্রে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার বিষয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন। সড়কে কোন ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেল ও নৌপথ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি করেন। মন্ত্রী বলেন, ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়া আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। এদিকে ঈদকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বেচা কেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁক ডাক দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় এখন পর্যন্ত কোন সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। তিনি আজ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের নিরাপত্তা এবং দেশবাসীর নির্বিঘ্ন ঈদ উৎসব উদযাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে একথা জানান। র্যাব মহাপরিচালক বলেন, কোন হুমকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্র এবং মাইন বসানোর কাজে নিয়োজিত ইরানি নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের বন্দর নগরের আব্বাস থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলসমূহের উপর দিয়ে একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন স্থানীয় খবর শুনবেন ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ হেলবাকে। টুডে ইজ হোলি হজ। দ্য মেইন রিচুয়াল অফ দ্য হোলি হজ ইজ বিং হেল্ড অ্যাট আরাফাত ময়দান অফ সৌদি আরবিয়া। দ্য রিচুয়ালস অফ দ্য হোলি হজ বিগ্যান অ্যাজ পিলগ্রিমস স্টার্টেড স্টেইং ইন মিনা ফ্রম ইয়েস্টারডে। দ্য পিলগ্রিমস অফার্ড ফাইভ ডেইলি প্রেয়ার্স ফ্রম ফজর টু এশা ইন মিনা। After spending the night in Mina, the pilgrims are proceeding to Arafat today. Chief Imam of Khatib of Al-Masjid al-Nawawi, Sheikh Ali ibn Abdul Rahman al-Hudayfi, will deliver the Hajj sermon this year. After the sermon, pilgrims will offer Juhur and Asr prayers together and remain in Arafat until sunset. After sunset, the pilgrims will leave for Muzdalifah, where they will offer Maghrib and Isha prayers and spend the night under the open sky. Before sunrise tomorrow, pilgrims will return to Mina from Muzdalifah and perform symbolic stoning by throwing pebbles at the largest Zamara. They will then offer sacrificial animals seeking the pleasure of Almighty Allah and shave their heads or trim their hair. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said judges are completely independent in their judicial work. Many have been granted bail the day after their arrest in cases because they are working independently. He said this while speaking to journalists after visiting the Sholukupu Pujela Health Complex in Jeneva today. The law minister said the state will provide all necessary cooperation to complete the trial of Ramisa's rape and murder case quickly. However, due to the shortage of judges and lawyers across the country, the trial process often takes a long time. Claiming that judges in Bangladesh cannot work independently compared to any other country, the law minister said, "We have a backlog of cases because we have a shortage of judges. The backlog of cases cannot be reduced because there are not many lawyers to participate in the trials." The health and family planning officers of the Upujila Health Complex and concerned officials are present at that time. The main congregation of the Holy Eid al-Adha will be held at 7 a.m. at the Circuit House Modern in Khulna. The work of preparing the ground of facilitate the prayers of about 500,000 Muslims and is now in its final stage. Administrator of Khulna City Corporation, Nazrul Islam Monju, visited the overall preparation of the Eidgah Maidan today. After the inspection, he said that all preparations have been completed to celebrate the Holy Eid al-Adha in a very beautiful and clean environment. He especially called on all citizens to offer sacrifices at designated places and dispose the waste at designated places to maintain cleanliness in the country. Divisional Commissioner Mohammad Abdullah Harun, Police Commissioner Mohammad Zahidul Hassan, Commander of RAP 6, Lieutenant Colonel Nisar Ahmed, the Deputy Commissioner, Police Super and officials of the Concert Department were present at that time. With only left for the Eid al-Adha, the second largest religious festival of the Muslims, huts in the city and nine upujilas of the district have been gained momentum with numerous buyers and hundreds of sacrificial animals. A huge number of sacrificial animals are being brought for sale at different huts in the district. The only hut in Khulna City Corporation has already begun at Joragat Kacharbazar premises. Other huts of Khulna include Rupsha Basistan and Amtala of Rupsha Upujila, Barwari, Talpara and Bhandarkot of Bhutiakhat Upujila, Shahpur, Chuknagar, Khornia and Ataramail of Dumuri Upujila, Fultala Bazar and Chandpur of Fultala Upujila, Jogipul Balurhat, Moladanga, Pother Bazar and M.A. Mojid College Ground in Diguli Upujila, Ikri Kauhat of Terakada Upujila, Chalna Bazar, Bajua and Laudo Bazar of Dakub Upujila, Islampur Idga Ground and Bagali of Koira Upujila, and Baka Bazar, Godaipur Bazar, Chatkali, and Kashimpur cattle markets of Paikeshwar Upazila. Meanwhile, Khulna City Corporation have been taking all kinds of measures for buyers as well as sellers at cattle markets. The setting up of multiple sheds to protect buyers and sellers from the rain and wind, ensuring uninterrupted power supply, providing adequate drinking water, collecting revenue in computer system, installing fake currency identification machines, setting up hygienic toilets and separate health centers for the treatment of buyers and sellers have been arranged in the cattle market. Besides, police control room has been set up for round-the-clock surveillance of the market through drone cameras, including the installation of CCTV cameras to ensure the overall security of buyers and sellers. Different food items were distributed among 200 poor and distressed families at Gangne Poor area in Mehrpur today on the occasion of Holi Eid al-Adha. The president of the Puchila Poor BNP distributed these as chief guests. Each family was given 5 kilograms of rice, 2 kilograms of pulse, 2 kilograms of edible oil and 1 packet shemai. Finally, weather in Forkut Valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly squally wind at a speed of 60 to 80 kilometers per hour over the regions of Noakhali, Kumbhal and Chattogram. River posts in these areas have been advised to fist river and warning signal number 2. Repeat, river and warning signal number 2. Besides, rain or thunder showers with temporary gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour to occur elsewhere over the country from the same direction. River ports in these areas are to vest cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Betar Khulna. অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজ ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এ পালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমরা দুজন, তানিয়া সুলতানা এবং আমি শেখ ইমরান সাইদ। অধিবেশন তত্ত্বাবধানে প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার বৃথা এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান ও আবদুল্লাহ আল মামুন।
3: বাংলাদেশ বেতার খুলনা সুধীশ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি অচিন পাখি লালন গীতির অনুষ্ঠানে। প্রথমে শুনবেন কিরণ চন্দ্র রায়ের কণ্ঠে গান।

শুনছেন অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান। এবারের শিল্পী আকবর আলী সাঈ।

গান শুনলেন ফারজানা মেহেদি মিলির কণ্ঠে, শুনছেন অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান। এবারে শুনবেন মোহাম্মদ শরীফুল ইসলামের কণ্ঠে।

0: আপনারা এতক্ষণ অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন সিরাজুল ইসলামের লেখা নাতিরাসুল শুনবেন শেখ শহীদুল ইসলামের কণ্ঠে।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। গীতিকার ও শিল্পী ছিলেন মাহমুদুন নবী। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল কুরআন সূরা বাকারা আয়াত 153। নিশ্চয় দান সৎকা আল্লাহর গজব ও রাগকে দমন করে এবং খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: হে ইমামদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135।
3: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 30 মে 2026 শনিবার সকাল 11টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরিক হবেন। এছাড়াও আগামী 31 মে 2026 রবিবার বেলা 2টায় আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমণস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠান সমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে এবং একই সাথে FM 88.8 মেগাহার্সে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে, সেই সাথে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে 20.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 89%, সন্ধে 6টায় 95%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:12 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:40। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
5: This is Bangladesh Weather. Now in weather forecast read by Shahnaz Parveen. Dhaka Met Office forecast for inland river press warning valid till 1 a.m. It may expected temporary gusty wind at a velocity per hour 60 to 80 km in west or northwest direction over the regions of Kumila, Noakhali and Chattogram. It also may expected rain or rain with thunder shower. River pools in these areas have been west. Naval warning signal number 2. Repeat, naval warning signal number 2. Others it may expected temporary gusty or squally wind with rain or thunder shower at a velocity per hour 45 to 60 km. River pools in these areas have been west. Local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effect till 6 p.m. It may expected temporary gusty or squally wind with lightning in many places of Rangpur, Rajshahi, Mymenshing and Silet, Dhaka, Chattogram and one or two places of Khulna and Borishal. Medium to heavy to very heavy rainfall is expected over the regions of Rangpur, Rajshahi, Dhaka, Mymenshing, Chattogram and Silet divisions. Day temperature may slightly decrease and night temperature may slightly increase all over the country. Today, the maximum temperature was recorded in Mongla 36 degrees Celsius and minimum was in Tamil 20.4 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka 28.9 degrees Celsius, minimum was 22 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 89%, at 6 p.m. 95%. Tomorrow the sun rises over Dhaka at 5:12 a.m. and sets at 6:40 p.m. That's all for weather in time.

0: 2027 শিক্ষাবর্ষের জন্য প্রফেশনাল মাস্টার্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং PMEEE প্রোগ্রাম ইভিনিং তৃতীয় ব্যাচ চালু করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রোগ্রামটি বিশেষভাবে শিল্পক্ষেত্রে কর্মরত পেশাজীবীদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য প্রণয়ন করা হয়েছে। অনলাইনে আবেদনের পোর্টাল খোলা থাকবে আগামী 16 জুন 2026 পর্যন্ত। অনলাইন পোর্টাল DU-EEE-PMEEE.admission-8.com/ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান নাসরিন আক্তার নিনার কণ্ঠে, গীতিকার সাইদুর রহমান সাইদ।

0: শুনবেন বাংলায়, আর এর পরপরই আমরা আপনাদের নিয়ে যাব ঢাকা কেন্দ্রের আয়োজনে।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ইফাত সানিয়া ন্যান্সি। আজ পবিত্র হজ, সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। তারা সেখানে মাগরিব ও ইশার নামাজ শেষে উন্মুক্ত আকাশে নিজের রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের ১১ ও ১২ তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিচার কার্যে সম্পূর্ণ স্বাধীন, বিচারকরা স্বাধীনভাবে কাজ করছে বলেই অনেকেই মামলায় গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন। তিনি আজ ঝিনাইদহ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন। আইন মন্ত্রী বলেন, রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে বিচার কার্য দ্রুত সম্পন্ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার তা করা হবে। তবে সারাদেশে বিচারক এবং আইনজীবী সংকটের কারণে অনেক সময় বিচার কার্য দীর্ঘ হয়ে থাকে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাড়িতে যান। তিনি রাশেদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পরিবারকে আশ্বস্ত করে বলেন, অন্যায়কারী যেই হোক কোনোভাবেই ছাড় পাবে না। প্রশাসনের প্রতি ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার তিনি আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে ভয়ভীতি উপেক্ষা করে আইনি প্রক্রিয়ার উপর আস্থা রাখার পরামর্শ দেন। জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলার হোসেন খোকন ও জেলা কমিউনিটি পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান আজ মহানগরীর জোড়াকের বাজার চত্বরে সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থাপিত কোরবানির পশুর হাট পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হাট এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে চারিদিকে নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মাগুরার মোহাম্মদপুর উপজেলা পরিষদের হল রুমে আজ ১৬০ জন নিম্ন আয়ের এবং ৩ জুলাই যোদ্ধার মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৪,৩০,০০০ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। সাতক্ষীরার খুলনা পাইকগাছা সড়কের তালা উপজেলা তেতুলিয়া জামে মসজিদের সামনে একটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আজ ২ জন নিহত হয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সাতক্ষীরার বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবারে এর উপরে শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: সাতক্ষীরা জেলাব্যাপী পশুর হাট রয়েছে ১৬টি। এসব হাটগুলোতে শেষ সময় জমে উঠেছে পশু কেনা বেচা। হাট থেকে সুলভ মূল্যে গরু কিনতে পেরে খুশি ক্রেতারা।
3: হাটে যেভাবে বিক্রি করছে ৩০,০০০ টাকার মনে ভালো ভালো গরু পাওয়া যাচ্ছে, ৩০,০০০ টাকা মনে পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে হাটের থেকে গরু কেনা যাবে ইনশাআল্লাহ।
2: সাতক্ষীরায় ছোট বড় মিলিয়ে গরুর খামার রয়েছে প্রায় ১৩,০০০। কুরবানিতে জেলায় পশুর চাহিদা রয়েছে ১,০,০০০। সুস্থ পশু কেনা বেচায় হাটগুলোতে মেডিকেল টিম তৎপর রয়েছে বলে জানান সাতক্ষীরা প্রাণী সম্পদ অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডাক্তার বিষ্ণুপদ বিশ্বাস।
4: হাট বাজারের ক্ষেত্রে আমাদের এখানে ১৬টি হাট আছে, ১০টা স্থায়ী আছে আর ৬টা অস্থায়ী হাট আছে। এবং এই হাটগুলোদের যে মেডিকেল টিম মেডিকেল টিম তাদের কার্যকলাপটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে যে হাটগুলো আছে সেগুলোর তদারকি করছে।
2: ত্যাগের মহিমা ও ধৈর্যের সুষমার সমন্বয় হলো কুরবানি, আর ঈদ উল আজহায় প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করেন মুসলমানরা। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা।
1: সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:১০ মিনিটে বাংলায়।

0: শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আপনি শিক্ষিত, আপনি জাতির কাছে ঋণী। শিক্ষা হচ্ছে মনের চোখ, সে চোখের দেখা কখনো ভুল হয় না। বাংলাদেশ বেতার খুলনা আমাদের পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। এসো সবাই বসি আমরা। আজকে তো বেশ ঝড় বৃষ্টি, আবার রোদ, মানে রোদ ওঠেনি আজকে তেমন, ঝড় বৃষ্টি নিয়ে বেশ
2: ভালোই লাগলো। হ্যাঁ,
3: তোমরা তো দেখলাম গরুরহাটে খুবই ঘোরাঘুরি করলে।
4: হ্যাঁ মাস্টার ভাই, গরুরহাটে যে গরু কিনতে যে ভিজা ভিজা কেউ এক এক।
3: আরে এটাই তো মজা, এটাই তো মজা। হ্যাঁ,
5: অভিজ্ঞতা হলো যে গরু তো ঠিক মতনই আসছে এবং কেনাকাটা হচ্ছে, বেচা কেনা হচ্ছে ভালো। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে যে এই যে এই তোমার মনে করো যে এই যে গরুর যে বিষ্ঠা, হ্যাঁ, এগুলা নিষ্কাশনের ব্যাপারে কিন্তু তোমার খুব একটা ইয়ে করতেছে না, তাতে কিন্তু গরুর জন্য ক্ষতি আর এটা আমাদের জন্য ক্ষতি। তো পরে দেখলাম যে ওই যে আমার পাড়ার যে ছেলেপেলেগুলো, যুবক যুবতী তরুণরা, তারা কিন্তু দেখলাম যে নিজেরাই এই কাজ করা শুরু করে দিল, পরিষ্কার পরিচ্ছন্ন।
3: বাহ,
5: খুব ভালো লাগলো।
3: এইতো এইতো গতকালকে আমরা বলেছিলাম মনে আছে, ভাবি আমরা যদি না জাগি কেমন
2: হবে, সবাই মিলে কাজ করতে।
3: হ্যাঁ, আমরা সবাই মিলে যদি
5: পরে মনটা ভালো হয়
3: তাহলে কিন্তু আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটাও, এই যে বিশেষ করে এই যে ঈদুল আজহার সময় যে কোরবানির পশু জবাইয়ের ফলে যে প্রচুর প্রচুর আবর্জনা সৃষ্টি হবে, বর্জ্য সৃষ্টি হবে, সেগুলো কিন্তু এই রক্ত, হাড়, চামড়ার অংশ, নাড়িভুড়ি বা অন্যান্য আবর্জনা সঠিকভাবে যদি আমরা অপসারণ না করি তাহলে কিন্তু পরিবেশ দূষণ হয় এবং বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে।
5: ঠিক বলেছ।
3: তাই কোরবানির পশুর, মানে কোরবানির আগে অন্তত বর্জ্য ব্যবস্থাপনাটা কেমন হবে,
2: তার ব্যবস্থা।
3: আর একটা জিনিস তো জানোই যে আমাদের যদি এই খাওয়া দাওয়ার কথাও যদি ভাবি আমরা, তাহলে এই যে সুস্বাস্থ্যের জন্য কিন্তু নিরাপদ এবং পুষ্টিকর খাবারের আর কোন বিকল্প
5: নেই। সত্যি কথা,
3: তুমি যদি, আমি যদি সুস্থ চাই, আমাদের সন্তানদেরকে সুস্থ রাখতে চাই, তাদের
2: পুষ্টিকর খাবার
5: খাওয়াতে হবে।
3: তো এই বিষয়ে আজকে শুরু করব, সুস্বাস্থ্যের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব। আর এ বিষয় নিয়ে আজকে বলবেন ডক্টর মোহাম্মদ জামাল হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। আচার সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলেছেন ইশরাত জাহান। আমরা এটা শুনি আগে।
2: আচ্ছা শুনি।
6: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আসরে। আমাদের আজকের বিষয় সুস্বাস্থ্যের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব। এই বিষয় বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ জামাল হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, বার্টন। স্বাগত আপনাকে আজকের আসরে। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে খাদ্যের উপাদান ও প্রধান কাজ আসলে কি।
7: ধন্যবাদ। আসলে একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রথমে যেমন নিরাপদ এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হয় এবং সেই সাথে পুষ্টির যে উপাদানগুলো রয়েছে সে সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। তো সাধারণত আমরা ছয়টি উপাদান রয়েছে, তার সাথে আরো একটি উপাদান যেটা আস আমরা বলতে চাচ্ছি। প্রথমত আপনার শক্তির যে উৎসটা, আমরা শর্করা থেকে, বিশেষ করে আমরা ভাত থেকে কিংবা রুটি কিংবা চিড়া কিংবা চিনি থেকে গুড় থেকে পেয়ে থাকি, যেটা আপনার শক্তি জগতে নিশ্চিত করে। একই সাথে প্রোটিনের উৎস, বিশেষ করে মাছ মাংস দুধ ডিম থেকে পেয়ে থাকি, যেটা আপনার শরীরের গঠনে সাহায্য করে থাকে। চর্বি বা তেল, আমরা সাধারণত তেল, ঘি, মাখন, এখান থেকে চর্বির চাহিদাটা পূরণ করে থাকি। ভিটামিন, মিনারেলস, আসলে বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল থেকে এই ভিটামিন এবং মিনারেলস চাহিদাগুলো আমরা পূরণ করে থাকি। একই সাথে বিভিন্ন ধরনের আর জাতীয় খাবার থেকে আঁশের চাহিদা পূরণ করে থাকি, বিশেষ করে শাকসবজি ফলমূল থেকে রয়েছে, এটাও একটা উপাদান। সর্বশেষ বলা যেতে পারে যেটা পানি, যেটা অপর নাম জীবন আসলে, তবে অবশ্যই সেটা নিরাপদ এবং বিশুদ্ধ পানি হতে হবে।
6: এবারে আপনার কাছ থেকে একটু জানতে চাইব খাদ্যের পুষ্টি অপচয় রোধে করণীয় কি।
7: প্রথমে পারিবারিকভাবে একটা পরিকল্পনা থাকা দরকার, বিশেষ করে

0: পরিবারে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রমের মানুষ থাকে, তাদের চাহিদা অনুসারে কেনাকাটাটা, অর্থাৎ আপনি কোনটা দরকার কোনটা দরকার নয় প্রয়োজন অনুযায়ী কেনাকাটাটা বাঞ্ছনীয়। তার সাথে সাথে আমাদের রন্ধনশালা যেহেতু রান্নার কাজটা সম্পন্ন, আমাদের মায়েরা বিশেষ করে এই কাজে করে থাকেন, সেক্ষেত্রে রান্নার ক্ষেত্রে প্রথমত বাজার থেকে যে শাকসবজি ফলমূল কিংবা অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসপত্র যেটাই আনুক না কেন, প্রথমে গ্রেডিং সর্টিং আমরা বাছাই করার কথা বলি। তারপর রান্না করার ক্ষেত্রে আমরা বলি যখন যে কোনো সবজি ফল কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে এবং কাটার সময় খেয়াল রাখতে হবে একটু বড় করে টুকরো করে কাটতে হবে। খেয়াল রাখতে হবে যে কাটার পরে যেন আর ধোয়ার যে কাজটা সেটা যেন না করতে হয়। একই সাথে বলতে হয় যে রান্না যখন করবেন বিশেষ করে শাকসবজি ফলমূল যেটাই আমরা রান্না করতে যাই না কেন, তার বর্ণ যেন পরিবর্তন না হয়। তাহলে বর্ণ যদি পরিবর্তন হয় তাহলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। একই সাথে নির্দিষ্ট তাপের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো মেনে রান্না করলে পুষ্টিগুণ বজায় রেখে রান্না করাটা সম্ভব হবে।
1: চমৎকার বলেছেন। এবারে নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কে জানব আপনার কাছ থেকে।
0: আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি দশজনে আমরা অনিরাপদ খাবার গ্রহণ করছি, যার ফলে বিভিন্ন ধরনের রোগ বিশেষ করে নন কমিউনিকেবল বা অসংক্রামক রোগের দ্বারা আক্রান্ত হচ্ছে। তো এই জন্য আমরা বলছি যে অবশ্যই খাবার নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ হতে হবে। আমরা কম খাবো বাট সেটা অবশ্যই নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ হতে হবে। সর্বপ্রথম আমরা যদি চিন্তা করি আমাদের মাথা অর্থাৎ ব্রেইনের কথা যদি চিন্তা করি, সে মস্তিষ্ক ভালো রাখার জন্য যে উপাদানগুলো বিশেষ করে ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কথা বলে থাকি, অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলে বিভিন্ন ধরনের ভিটামিনের কথা ভিটামিন ডি এর কথা বলে থাকি, যেগুলো মূল উৎসই হচ্ছে আমাদের বিভিন্ন খাদ্যের অনুপুষ্টি বা ভিটামিন বা পুষ্টিকর খাবার নিশ্চিত করা গেলেই তাহলে সেটা আমরা পাবো। একই সাথে আমরা বলি যে মানুষের দৈহিক বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হয়, যেমন আমরা প্রোটিনকে প্রাধান্য দিয়ে থাকি, অবশ্যই প্রাণীজ প্রোটিনকে প্রাধান্য দিব। খেয়াল রাখতে হবে যে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা যে বৃদ্ধি করে তার জন্য কিন্তু খাবারের এবং পুষ্টিকর খাবারের ভূমিকা রয়েছে। শক্তির যোগান নিশ্চিত করতে, দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের ঝুঁকি বিশেষ করে রোগের যে ঝুঁকি হ্রাস করতে খাদ্যের ভূমিকা রয়েছে, মানসিক স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রয়েছে, আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সেক্ষেত্রে কিন্তু ভিটামিনের বা অন্যান্য যে শক্তির উৎস যে খাবার নিরাপদ খাবার নিশ্চিত করা দরকার। একই সাথে আমাদের হাড় গড়া অস্থি মজ্জা নিশ্চিত সুগঠিত করার ক্ষেত্রে পুষ্টিকর এবং নিরাপদ খাবারের ভূমিকা রয়েছে এবং আমাদের হৃদযন্ত্র ভালো রাখার জন্য পুষ্টিকর নিরাপদ খাবার নিশ্চিত করতে হবে।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইব খাদ্য নিরাপদ ও পুষ্টিকর রাখতে আমাদের করণীয় কি।
0: প্রথমত আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। আমরা জানি যখন যে খাবারগুলো তৈরি করতো সেক্ষেত্রে প্রসেস থেকে শুরু করে একবারে হ্যান্ড ওয়াশিং থেকে শুরু করে আপনি যে যন্ত্র ব্যবহার করছেন, যে ছুরি ব্যবহার করছেন, যে পাত্র ব্যবহার করছেন অবশ্যই নিরাপদ এবং একেবারে পরিচ্ছন্ন হওয়া বাঞ্ছনীয়। একই সাথে কাটা বাটা কিংবা রান্নার ক্ষেত্রে যে নিয়মগুলো বিশেষ করে আমি প্রথমে বলেছিলাম যে কাটার পর আর ধোয়ার সুযোগ নেই। একই সাথে নির্দিষ্ট তাপে যেমন রান্না করতে হবে, বিশেষ করে আমরা সংরক্ষণের ক্ষেত্রে আমরা অনেক সময় উদাসীন থাকি। আমরা দেখি একই ফ্রিজে মাছ মাংস দুধ ডিম একই জায়গায় থাকে, এটি স্তরে স্তরে স্তরে ভিন্ন, বিশেষ করে রেডি ফুড যেটা আমি এখনই খাবো সেটা কিন্তু উপরে স্তরে রাখার ক্ষেত্রে, এবং বলা হচ্ছে যে পাঁচের নিচে এবং সাইটের উপরে খাবার সংরক্ষণ করতে হবে এই তাপমাত্রাটা, আর পাঁচের এবং সাইটের মাঝামাঝি এটা বলা হচ্ছে ড্যাঞ্জার জোন, এই অবস্থায় খাবার সংরক্ষণ করা যাবে না। পাশাপাশি আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমরা বলি যে নিরাপদ তাপমাত্রার পাশাপাশি নিরাপদ পানি, বিশেষ করে আমরা পানি বা অন্যান্য যে খাদ্য উপাদান মুখরোচক বিশেষ করে মশলা জাতীয় যে উপাদানগুলো ব্যবহার সেগুলো যেন নিরাপদ এবং তাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। একই সাথে সঠিক পাত্র নির্বাচন করা অত্যন্ত জরুরি, যদি আমরা সুস্থ দেহে বাঁচতে চাই তাহলে অবশ্যই নিরাপদ পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার প্রশ্নের উত্তর দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের উপকৃত করার জন্য।
2: তাহলে আমরা শুনলাম তো সুস্বাস্থ্যের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কে, আর বলছিলেন ডক্টর মোহাম্মদ জামাল হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট। তো তাকে অনেক ধন্যবাদ। তো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে কিন্তু যে বিষয়টা নিয়ে মনে করা দেওয়ার জন্য বলছে প্লাস্টিক এবং পলিথিন ব্যবহারে সতর্ক থাকতে হবে, কারণ এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। ছোট মিয়াকে আবারও স্মরণ করে দিও, কোরবানির স্থান ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করলে রোগ ছড়ানোর আশঙ্কা কমে যায়। তাই জন্য সবাইকে সচেতন হতে হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে একে অপরকে সহযোগিতা করতে হবে।
3: নিশ্চয়ই।
2: তো চলো একটা গান শুনে নিই।
4: গানের ব্যবস্থা করো।
2: গান শুনি।

0: তার মানে বাড়ির পাশে কোনো খালি জায়গা রাখা যাবে না, পতিত রাখা যাবে না, চাষ করতে হবে
1: অবশ্যই।
0: গানটি শুনলাম রুকসানা মমতাজের কণ্ঠে, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ আর সুরকার এস এম আব্দুল আউয়াল। এবারে দেখো, উন্নত পদ্ধতিতে করলা চাষের একটা ভূমিকা রয়েছে, সেটা কি এ সম্পর্কে বলছেন তাহসিন তাবাসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি। আর তার সাথে কথা বলেছেন জুবায়েদ হোসেন পলাশ, আমরা শুনি।
2: আচ্ছা শুন,
3: করলা সারা বাংলাদেশের একটি পরিচিত সবজি এবং অর্থকরী ফসল হিসেবেও করলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের আসরে আপনাদের স্বাগত জানাই, এবং যেহেতু করলা নিয়ে কথা বলা শুরু করেছি, আসরে করলা নিয়েই আজ আমরা জানাব উন্নত পদ্ধতিতে কিভাবে করলা চাষ করা যায় বা করলা চাষের কি ভূমিকা, সে বিষয়ে কথা বলবার জন্য আজকের আসরে আমাদের উপস্থিত রয়েছেন তাহসিন তাবাসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আসরে।
2: ধন্যবাদ।
3: প্রথমে আমরা জানব যে করলার পুষ্টিগুণ কি রয়েছে বা করলা চাষের জন্য উপযুক্ত জলবায়ু কেমন প্রয়োজন।
2: জি নিশ্চয়ই, করলা একটি রুচিকর ও পুষ্টিকর গ্রীষ্মকালীন সবজি। করলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। এছাড়াও এতে আছে যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন চোখের দৃষ্টি ভালো রাখে এবং চোখের নানা সমস্যা সমাধানে সাহায্য করে। পাশাপাশি করলায় রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা দাঁত ও হাড়কেও মজবুত রাখে, এবং এতে থাকা ভিটামিন সি ত্বক ও চুল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর করলা পাতার রস মধুর সঙ্গে খেলে অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের মতো সমস্যার সমাধান খুব সহজেই মেলে। এবার আসি করলা চাষের জন্য উপযুক্ত জলবায়ুর কথায়। সাধারণত বাংলাদেশের আবহাওয়া করলা চাষের জন্য বিশেষ উপযোগী। আমাদের দেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় করলা ভালো জন্মে, আর জৈব পদার্থযুক্ত দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি করলা চাষের জন্য উত্তম হিসেবে বিবেচিত হয়।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, শুনলেন করলার পুষ্টিগুণ নিয়ে এবং উপযুক্ত জলবায়ু কেমন প্রয়োজন। তো এবারে আমরা উপযুক্ত জাত সম্পর্কে জানব এবং কিভাবে মাটি তৈরি করা যায় সেই বিষয়ে।
2: আসলে বাংলাদেশের করলার বেশ কয়েকটি উচ্চ ফলনশীল জাত রয়েছে। এসব জাতের মধ্যে বাড়ি করলা এক এবং বিএডিসির গজ করলাটা উল্লেখযোগ্য। এসব ছাড়াও করলার আরও বেশ কিছু হাইব্রিড জাত রয়েছে, যেমন বুলবুলি, টিয়া, প্যারট, কাকলি, তাজ, আটাশি, গ্রিন স্টার, গৌরব, প্রাইড এক, প্রাইড দুই, গ্রিন রকেট, হিরক, মানিক, জয়, রাজা, প্রাচী ইত্যাদি জাত উল্লেখযোগ্য। এবার আসি করলার জমি তৈরির বিষয়ে। প্রথমেই চার থেকে পাঁচটি চাষ ও মই দিয়ে মাটিকে ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে। মই দিয়ে জমি সমান করার পর এক মিটার চওড়া করে বেড তৈরি করে তার মধ্যে 30 সেন্টিমিটার চওড়া করে নালা কাটতে হবে। জমি যতটুকু লম্বা ততটুকুই লম্বা বেড তৈরি করতে হবে। বীজ বপনের 7 থেকে 10 দিন আগে মাদায় পচা গোবর এবং মাদার মাটির সঙ্গে সার মিশিয়ে দিতে হবে। আর বীজের পরিমাণ সাধারণত প্রতি শতকে 15 থেকে 20 গ্রাম এবং প্রতি হেক্টরে 3 থেকে 4 কেজি করে।
3: নিশ্চয়ই কিছু পরিচর্যা প্রয়োজন এই করলা চাষের জন্য।
2: জি জি,
3: সেই বিষয়ে যদি বলেন।
2: করলার জমিতে রসের অভাব হলে দুই বেডের মাঝখানে নালা দিয়ে সেচ দিতে হবে। বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমার সঙ্গে সঙ্গে তা অবশ্যই দ্রুত নিকাশের ব্যবস্থা করতে হবে। আর করলা গাছ বড় না হওয়া পর্যন্ত আগাছা দমন করতে হবে। প্রতি মাদায় 2টি করে চারা রেখে বাকি চারাগুলো খুব দ্রুতই তুলে ফেলতে হবে। করলার চারা 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা হলেই গাছের গোড়ার কাছাকাছি মাটিতে বাঁশের কঞ্চি বা কাঠি পুঁতে একদিকে কাত করে বেঁধে দিতে হবে।
3: তবে পোকা বা রোগ দমনেরও বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা প্রয়োজন, আমরা আপনার কাছে শুনে নিব সেই বিষয়ে।
2: আসলে করলা গাছে খুব একটা বেশি পোকার আক্রমণ দেখা যায় না, তবে করলা গাছে ফলের মাছি পোকা এবং কখনো কখনো ডাউনি মিলডিউ রোগের আক্রমণ হতে পারে। সাধারণত ফলের মাছি পোকা আক্রমণ করলে ফলগুলো অকালেই ঝরে পড়ে। এটি দমনে আক্রান্ত ফল কীড়াসহ সংগ্রহ করে মাটির গভীরে পুঁতে ফেলতে হবে। এছাড়া বিষটোপ ও ফেরোমন ফাঁদও ব্যবহার করা যেতে পারে। তবে আক্রমণ যদি বেশি হয় সেক্ষেত্রে রিপকর্ড বা সিম্বুস 20 EC প্রতি লিটার পানির সঙ্গে 1 মিলিলিটার হাড়ে মিশিয়ে 15 দিন অন্তর অন্তর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। আর করলার ডাউনি মিলডিউ রোগের প্রভাব যদি বেশি হয় সেক্ষেত্রে পাতার উপর ছোট ছোট হলুদ দাগ পড়ে পাতা ঝলসে ও কুচকে যায়। এই রোগ দেখা দিলে প্রতি লিটার পানির সঙ্গে 2 গ্রাম ডায়থেন M45 মিশিয়ে গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।
3: আসলে বন্ধুরা শুনলেন তো, রোগ বালাই কিভাবে দমন করা প্রয়োজন বা কিভাবে করা যেতে পারে, পোকামাকড় হলে কি করা যায়, একটু ফসল সংগ্রহ নিয়ে জেনে নিই বা ফলন কেমন হতে পারে এই চাষাবাদে, এই সতর্কতামূলক ব্যবস্থাগুলো যদি আমরা মেনে চলি তাহলে। আবার যদি বলেন
2: জি, সাধারণত বীজ বপনের 50 থেকে 60 দিন পরেই কলা গাছে ফল ধরে, আর ফল ধরার 12 থেকে 15 দিন পর কলা সংগ্রহ করা যায়। আর ভালোভাবে যদি এভাবে যত্ন নেই তবে হেক্টর প্রতি 12 থেকে 15 টন পর্যন্ত কলার ফলন পাওয়া সম্ভব।
3: জানা হলো, বোঝা হলো, শোনা হলো, এখন হলো করার পালা। আমরা হয়তো করলা চাষে অনেকেই আমাদের যারা আসরে রয়েছেন, যারা শুনছেন, তারা করলা চাষ করছেন, কিন্তু সঠিক পদ্ধতি জেনে যদি করলা চাষ করা যায় তাহলে ফলন যেমন বাড়বে অর্থনৈতিকভাবেও লাভবান হওয়া সম্ভব।

0: ভাই সাহেব, আমরা এসি মেয়ে দেখতে, আপনি মেয়ে না দেখাইয়া আমার ঘর বাড়ি দেখাইতেছেন, ব্যাপারটা কি?
1: ব্যাপার আর কিছু না ভাই সাহেব, আপনারা আইসেন হঠাৎ কইরা, খবর না দিয়া। আমার মেয়েটারে চুল বান্ধনের সময় দেবেন তো নাকি?
2: না না, ঠিক আছে, আমার ভালোই লাগতেছে। ভাই সাহেব দেখি মুরগিও পালেন?
1: হ্যাঁ, এইগুলো হলো আমার ডিম পাড়া মুরগি, উন্নত জাত। সংসারে সব মিল্লা মানুষ আমরা পাঁচজন, মুরগি রাখছি আটটা, পাঁচ ছয়টা ডিম রোজ পাই। আসেন এইদিকে আসেন।
2: আরে এইটুক গাছে পেঁপে ধরছে?
1: এইটার জাতই এমন, গাছ ছোট, পেঁপে ধরে মেলা, আর মিষ্টিও খুব। আর ওইগুলা ওইগুলা পেয়ারা গাছ, কাজি পেয়ারা।
0: মেয়ের চুল বান্ধা হয় নাই?
2: আপনি তো ছটফট করেন কেন?
1: হইলে তো ডাক দিব
2: ভাই সাহেব।
1: হ্যাঁ,
2: পুকুরে ভাসতেছে কি?
1: দম নিতেছে, তেলাপিয়া মাছ, কয়েক জাতের পোনা ছাড়ছি।
2: আরে গরু আছে দেখতেছি।
1: চাষা মানুষ গরু থাকবো না? দুইটা হালের বলদ, একটা দুধের গাই। আসেন আসেন, ওই ঘরের পিছন দিকটায় যাই।
0: মেয়ের চুল মনে হয় বান্ধা হয়ে গেছে,
2: ওইলে ডাক দিব তো।
1: এই যে দেখতেছেন, এটা শাকসবজির বাগান, বছরের বারো মাসই কিছু না কিছু পাই। হিসাবে ধরেন গিয়া দৈনিক এক কেজির মতন শাকসবজি এই বাগান থেকে পাই।
2: ভাই সাহেব, আপনি দেখতেছি বাড়ির এক বিগত জায়গাও ফেলায় রাখেন না।
1: জি জি, সবই পুষ্টির প্রয়োজনে, যা দেখলেন সবই আমার পরিবারে পুষ্টি যোগায়। আসেন ভাই সাহেব, এবার এবার মেয়ে দেখেন, তার চুল বান্ধা হইছে।
0: ভাই সাহেব,
1: হ্যাঁ,
0: তার আর দরকার নাই। যে মেয়ের বাপের এত গুণ, এত কামের মানুষ, তারে আমি না দেখেই পছন্দ করলাম, কি করো ফিকের মা?
2: উচিত কথা, বাপের গুণ মেয়ে তো কিছু হইলেও পাইছেই।
1: আসলে আসলে যা দেখলেন সবই আমার মেয়ের বুদ্ধিতেই করা।
2: তাইলে তোর কথাই না, মেয়ে সাক্ষাৎ লোক।
0: হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন, এইবার বিয়ার দিন তারিখ ঠিক করি।
1: চলেন ভাই সাহেব।
2: ভাই সাহেব না, কোন বিয়ার সাহেব?

0: তাহলে বুঝতে পারলে তো যে পারিবারিক সবুজ বাগান সবজি বাগান করলে আমাদের কত লাভ হয়, হ্যাঁ, এবং মানুষের মধ্যে একটা আনন্দ তৈরি
1: হয়।
2: অথবা আমার পেঁপে গাছের কথা শুনে খুব ভালো লাগেছে, ওই যে ছোট গাছ কিন্তু এই দেবের লাগাবো, বুঝলেন ভাই।
0: তো যাই হোক, কোরবানির সময় তো এসেই গেল প্রায়, আর কয়েক ঘন্টা পরেই আমরা সারা দেশে কোরবানি করবো, তাই না? কালকে দিন বাদেই আমরা কোরবানি করবো সবাই ইনশাল্লাহ। এই সময়টা কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদের সবারই খুব তৎপর থাকা দরকার।
2: আর একটা বিষয়, এই যে এটা না বললি না, এই যে যারা শহর থেকে যে আমার বাড়িতে আসতেছে, এরকম কিন্তু অনেকে যে ঝড় হচ্ছে এই লঞ্চে, কিন্তু ওই যে খুব সাবধান, বেশি যাত্রী হয়ে ওঠা যাবি না, হ্যাঁ, এইগুলো একটা চিন্তা করতে হবে। আর গাড়ির মধ্যে ইচ্ছা করলেই যে বেশি যাত্রী নিয়ে উঠাবি, এটা খেয়াল করতে হবে। আর বাড়ি থেকে যাওয়ার সময় ওই যে ইলেকট্রিসিটি যেটা কয় বিদ্যুৎ
3: ঠিকমতো
2: গ্যাসের চুলাটা বন্ধ করলো কিনা, আপনারা সবাই এটা খেয়াল করবেন কিন্তু।
0: একদম ঠিক কথা বলেছ। তো কোরবানির কথা বলতেছিলাম যে কোরবানির পর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, দ্রুত পরিষ্কার করতে হবে, রক্ত ও ময়লা যেন ড্রেন বা রাস্তায় ছড়িয়ে না পড়ে সেদিকে খুব খেয়াল রাখতে হবে। আর স্থানীয় প্রশাসনের নির্ধারিত ডাস্টবিন বা বর্জ্য সংগ্রহস্থলে এইসব আবর্জনা ফেলতে হবে। অনেক ক্ষেত্রে গর্ত করে মাটি নিচে পুঁতে ফেলাও কিন্তু একটা ভালো পদ্ধতি।
1: আর ওই যে ব্লিচিং পাউডার দিয়ে দুই তুইব,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতে দুর্গন্ধ কমে এবং জীবাণুর বিস্তার রোধ হয়। আর যা বললে ভাবি তুমি, প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে সতর্ক থাকতে হবে, কারণ এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। আর কোরবানিস্তান ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করলে রোগ ছড়ানোর আশঙ্কা কমে যায়। ব্লিচিং পাউডারটা কিনে এনে রেখো
2: দরকার হয়, তাকে আমি ব্লিচিং পাউডার নিজে কিনে দেব।
0: এছাড়া সবাইকে সচেতন হতে হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে একে অপরকে সহযোগিতা করতে হবে। তো সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ঈদের আনন্দ যেমন বজায় থাকবে, তেমনি পরিবেশও নিরাপদ এবং স্বাস্থ্যকর থাকবে। তাই আজকে আসরের শেষে আমরা আশা করব কোরবানির পশুর বর্জ্য সঠিকভাবে অপসারণ করা আমাদের সকলের দায়িত্ব, আমরা যেন সেটাই করি, তাই না?
2: নিশ্চয়।
0: চলো এই কামনা এবং সবার জন্য শুভকামনা জানিয়ে আমাদের আজকের আসর থেকে আমরা এখনই উঠতে হবে। প্রিয় শ্রোতায়, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি।
2: সাথী দেখুন গেল।

0: বাংলাদেশ পেপার আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি সালমা সুলতানা, কানিজ ফাতেমা লুনা, নওশিন ফারহান নূর এবং আমি শামসি মাহমুদ শুক্র। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন উত্তম চন্দ্রগোপ, মোহাম্মদ সুলেমান হোসেন খান এবং মোহাম্মদ রুহুল আমিন। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন, আমি সালমা সুলতানা,
1: আমি কানিজ ফাতেমা লুনা।
0: দুর্বারে আজকে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি, গানের কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা আর গানটি সুর করেছেন দেবেন্দ্রনাথ ভট্টাচার্য।

অলংকার অনুষ্ঠানে আধুনিক গান শুনছেন। এবারের গানের শিল্পী ফাহমিদা নবী। গানের কথা লিখেছেন স্বপন কুমার হালদার, সুর করেছেন ইবনে খালদুন রাজন। শিল্পী কণ্ঠে শুনবেন জীবন এত মধুময় এত সুন্দর পৃথিবী এই গানটি।

সৈনিক ভাইয়েরা আধুনিক গানের অনুষ্ঠান অলংকারে এবারের শিল্পী তপন চৌধুরী। গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, গানটি সুর করেছেন দীপক কুমার দে।

সেনা নৌ ও বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা দূরবারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী আলম আরা মিনু, গীতিকার মোহাম্মদ লিয়াকত আলী বিশ্বাস, গানটির সুর করেছেন আনিসুর রহমান তনু।

সৈনিক ভাইরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী, গানের কথা লিখেছেন ওসমান শওকত, আর গানটি সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ।

অলংকার অনুষ্ঠানের এবারের শিল্পী চম্পা বণিক। গানের কথা লিখেছেন গাজী আব্দুর রাজাক, সুর করেছেন নবীন কিশোর। শিল্পী কণ্ঠে শুনবেন যে গানে কাঁদে না মন কি করে গাইব সে গান।

0: এই গানের সাথে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি সালমা সুলতানা।
1: আমি কানিজ ফাতেমা লুনা। যাওয়ার আগে জানিয়ে যাই, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কমনওয়েলথ ওপেন অনূর্ধ্ব ২০ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফিদে মাস্টার সাকলাইন মুস্তাফা সাজিদ স্বর্ণপদক জয় করেছেন। গতরাতে অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় সাকলাইন মালয়েশিয়ার ফিদে মাস্টার লিম জো রিনকে পরাজিত করে এই শিরোপা লাভ করেন। স্ট্যান্ডার্ড প্রতিযোগিতার পাশাপাশি র্যাপিড দাবায়ও অনূর্ধ্ব ২০ গ্রুপে ফিদে মাস্টার সাকলাইন রৌপ্য পদক এবং ব্রিটস ব্রোঞ্জ পদক পান। এছাড়া নারী র্যাপিড দাবায় মাস্টার ওয়ালিজা রৌপ্য পদক লাভ করেন। উল্লেখ্য, সাকলাইন দেশের অন্যতম মেধাবী দাবাড়ু, অল্প বয়সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি একাধিক শিরোপা অর্জন করেছেন। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলতে নামবে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল ৫টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটান নারী দলের মোকাবেলা করবে। আগেই জানানো হয়েছে ১২ দিনব্যাপী টুর্নামেন্টে দুটি গ্রুপে ৬টি দেশ অংশ নিচ্ছে। থমাস জোলি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ৬৫ বছর বয়সী থমাস জোলি জার্মান বংশোদ্ভূত হলেও তিনি খেলোয়াড়ি জীবন কাটিয়েছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের হয়ে ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৮১টি ম্যাচ খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের ৫ তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৯ জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১১ জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের, ১৪ জুন তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনটি ম্যাচই সকাল ৯টায় শুরু হওয়ার কথা। ৭ জুন চট্টগ্রামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এদিকে আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওই দিনই সন্ধ্যে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ পরিচালক পদে ভোট গ্রহণ হবে। আগামী ১২ জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ১২টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। ১৪ জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ৯ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পিএসজি ইংলিশ জায়ান্ট আর্সেনালের মুখোমুখি হবে। আগামী শনিবার বুদাপেস্টে এই শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করে। ফলে দুই লেগ মিলে পিএসজি ৬-৫ গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে। আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। ফিফা বিশ্বকাপ ২০২৬ আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। ১২ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে ১২টি গ্রুপে ৪৮টি দেশ অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আগামী মাসের ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল অংশগ্রহণ করবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০টায়।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ পিতা ঢাকা। এখন শুনবেন ইশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: بهذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها.
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখায় দুলিয়ে বাতাস করব সারা রাতি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, চলছে মধুমাস, চারদিকে রসালো ফলের সমারোহ। জ্যৈষ্ঠের এই ১৩তম দিনে সবাইকে একরাশ প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতা, আজকের অনুষ্ঠান সূচিতে রয়েছে সাক্ষাৎকারমূলক আলোচনা, জনসংখ্যার গান, সেই সাথে সচেতনতামূলক তথ্য শুনব মাঝে মাঝে। শুরুতেই সাক্ষাৎকারমূলক আলোচনা, আসুন শুনি জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট কেমন কার্যকরী সেই বিষয়ে বিস্তারিত। কথোপকথনে রয়েছেন ডাক্তার ইশরাত জাহান ও ডাক্তার নূরে ইশরাত নাজমি।
2: প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই এবং জিজ্ঞাসারও শেষ নেই, এবং বিশেষভাবে কাদের জন্য কোন পদ্ধতি বা কোন নিয়ন্ত্রণ ব্যবস্থাটা প্রযোজ্য এ নিয়েও অনেক ধরনের জল্পনার কল্পনার অবকাশ রয়েছে। তো আজ বিশেষ একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্ল্যান্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ইশরাত জাহান এবং আমাদের আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট। প্রথমে ডক্টর ইশরাত জাহান, আপনার কাছ থেকে আমি জানতে চাইব ইমপ্ল্যান্ট বিষয়টি কি।
3: ধন্যবাদ নাজমি। যেটা হলো যে ইমপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল পদ্ধতি। এটা প্রযোজ্য একটা দুইটা চিকন নরম ক্যাপসুলের মতো থাকে, যেটা চিকনটা হচ্ছে দেয়াশলাইয়ের কাঠির থেকেও চিকন, যা মহিলাদের হাতের কোনো এর উপরে ভিতরের দিকে চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এটা ক্যাপসুলের মধ্যে থাকে প্রজেস্টেরন হরমোন, সেই প্রজেস্টেরন হরমোন ডেইলি সিক্রেশন হয় এবং সেটা বডিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য হেল্প করে।
2: আপনি বলেছেন যে দুটি চিকন ক্যাপসুল চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়, তো এটি নিশ্চয়ই খুব অস্বস্তিদায়ক একটি পদ্ধতি অনেকের মনে হতে পারে, এ ব্যাপারে আপনার পরামর্শ?
3: না, এটা তেমন অস্বস্তি না, কারণ চামড়ার নিচে একটু ফুটা করে ঢুকিয়ে দেওয়া হয় এবং অনেকের মনেই থাকে না যে ভিতরে কিছু আছে এরকম আর কি।
2: এই পদ্ধতিটি বিশেষভাবে কাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোন কোন দম্পতির জন্য আপনারা উপদেশ দেন যে এই পদ্ধতি তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে একেবারে উপযুক্ত?
3: যে কোনো সক্ষম দম্পতি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবুও এমন হয় যে যাদের হয়তো যারা ইস্ট্রোজেন কন্টেইনিং পদ্ধতি নিতে পারেন না, যেমন কম্বাইন পিল খেতে পারেন না, যাদের ইস্ট্রোজেন ব্যবহারে অসুবিধা রয়েছে, যেমন যাদের মাইগ্রেন আছে, হার্ট ডিজিজ আছে, তারপরে লিভার ডিজিজ আছে, এরকম মানুষজন যারা ইস্ট্রোজেন নিতে পারেন না তারা শুধুমাত্র প্রজেস্টেরন নেবেন, তাদের জন্য এটা খুব ভালো হয়। আর যেই মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হয়।
2: এই ক্ষেত্রে কি বিশেষ কোন ব্যাপার রয়েছে যে দুটি সন্তান থাকতে হবে, কিংবা কোন সন্তান কয়জন থাকতে হবে, বা কোন সময়টায়, অর্থাৎ কত বছর বৈবাহিক অবস্থা, কিংবা কতটা বাচ্চা থাকলে?
3: এটা এরকম কোনো কিছু নাই যে কোনো সময় নিতে পারবে, যেহেতু এটা অস্থায়ী পদ্ধতি এবং ওটা ওই ক্যাপসুল খুলে ফেললেই সেটা তার কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার ফার্টিলিটিটা আবার ফিরে আসে। সুতরাং এমন কোন অবস্থা নাই যে কোনো সক্ষম দম্পতি এটা নিতে পারেন।
2: এক্ষেত্রে মহিলাদের বয়সের কোনো ব্যাপার রয়েছে কিনা?
3: বয়সের কোনো ব্যাপার নাই আসলে এখানে। হ্যাঁ, যে প্রজেস্টেরন হরমোন সবসময় নিতে পারে, যেটা আমরা যেটা বলি যে মাসিকের প্রথম 5-7 দিনের মধ্যে ইমপ্ল্যান্ট নিতে হবে এবং ইমপ্ল্যান্টটা নিতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে।
2: এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে মাসিকের প্রথম 5-7 দিনের মধ্যে, প্রথম যখন একজন দেবেন সেই হিসাবে,
3: হ্যাঁ 5-7 দিনের মধ্যেই নেবেন, যে তখন যাতে তার ওভুলেশন না হয়ে যায়, ওভুলেশন হওয়ার আগেই তা নিতে হবে আর কি।
2: এবং এটা একবার ঢুকালে সেটা কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারে?
3: এটা হচ্ছে, এটা দুই রকমের আমাদের দেশে পাওয়া যায়। একটা হচ্ছে ইমপ্ল্যানন, ইমপ্ল্যাননটা একটি কাঠি, সেটা 3 বছরের জন্য। আর একটা পাওয়া যায় জ্যাডল, জ্যাডলটা হচ্ছে দুইটি কাঠি এবং সেটা 5 বছরের জন্য।
2: এবং এর পরবর্তীতে তাকেই মনে রেখে সেই তারিখ অনুযায়ী কি স্বাস্থ্যকেন্দ্রে আবার?
3: হ্যাঁ, ওই যে স্বাস্থ্যকেন্দ্রে একটা কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেই কার্ডে মানে ইমপ্ল্যান্ট পড়ানোর তারিখ লিখে দেওয়া হয়, তারপর সেখানে বলে দেওয়া হয় যে কোনো অসুবিধা হলে আসবে, কোথায় আসবে, আর না হলে সে তিন বছর পর বা পাঁচ বছর পর ওই তারিখে এসে খুলবে আর কি। আর যদি এর মধ্যে যদি কোনো তার অসুবিধা হয় তাহলে আসবে, আর যদি এমনিতে অনেক সময় হয় যে খুলে ফেলবে বাচ্চা নিতে ইচ্ছা চিন্তা করছে তখনও খুলে ফেলতে পারে।
2: ডক্টর ইশরাত, আপনি বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, তো এই বিশেষ সেবাটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে?
3: এই সেবা ওই সব জায়গাতেই পাওয়া যায়, যেমন হচ্ছে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটা আছে ফ্যামিলি প্ল্যানিং এর উইং আছে সেখানে পাওয়া যাবে, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তারপরে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এবং কিছু এনজিও আছে আমাদের দেশে, কিছু এনজিও ভীষণ ভালো কাজ করছেন এই ব্যাপারে, জন্ম নিয়ন্ত্রণ ব্যাপারে, তাদের ওখানে পাওয়া যাবে।
2: এই ধরনের পদ্ধতির জন্য কি হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন আছে?
3: না, কোনো ভর্তির কোনো প্রয়োজন নাই এবং কোনো অ্যানেস্থেশিয়া দেওয়ারও দরকার নাই।
2: হ্যাঁ, অর্থাৎ খুব বেশি ভয়ের কোনো কারণ?
3: না না, কোনো ভয় নাই।
2: সার্জারি বা অপারেশন নিয়ে যেটা অনেকের ভয় থাকে?
3: না না, কিছু নাই, ইনশাআল্লাহ
2: এরকম কিছু নেই। তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এটা কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি জানতে চাইছি কি কি বিশেষ সুবিধা রয়েছে এই ইমপ্ল্যান্ট ব্যবস্থায়?
3: বিশেষ সুবিধা অসুবিধা সবগুলাই, যেটা হচ্ছে এই পদ্ধতিটি যেটা তিন বছর সে তিন বছর, দুই কাঠি পাঁচ বছর জন্য কার্যকর, পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, খুবই কম। আর যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, বুকের দুধের মানে কোয়ালিটির কোনো অসুবিধা হয় না, সেজন্য বুকের দুধ খাওয়ালেও নেওয়া যায়, বুকের দুধ কমায় না যেটা বলি আমরা। আর বলছিলাম একটু আগে যে ইস্ট্রোজেন কন্টেইনিং যারা নিতে পারে না তাদের জন্য ভালো হয় পোস্টন কন্টেইনিং নিতে। আর প্রসব পরবর্তী পোস্টপার্টাম যেটাকে আমরা বলি, যে প্রসব পরবর্তী পদ্ধতি হিসেবে এটা খুব ভালো,
2: আর
3: এবং খুলে ফেললে সাথে সাথে তার সক্ষমতা ফিরে আসে এবং সন্তান ধারণ করতে পারে।
2: তো বিশেষ করে যারা প্রতিদিন খাবারটাকে অনেক কষ্টকর মনে করেন, যে প্রতিদিন পিল খাওয়াটা,
3: প্রতিদিন পিল খাওয়াটা অসুবিধা
2: কষ্টকর
3: মনে থাকে না, ভুলে যায়, হ্যাঁ ভুলে গেল বা কোন খুব ব্যস্ত থাকে অনেক সময় ভুলে যায়, তাও তখনও তাদের জন্য এটা খুব সুবিধা,
2: খুবই সুবিধাজনক একটি পদ্ধতি। খুব সুন্দর বলেছেন ডক্টর ইশরাত। এবার আপনার কাছে জানতে চাইব এই ব্যবস্থার বিশেষ কোন অসুবিধা রয়েছে কিনা, শারীরিক কিংবা পারিবারিক?
3: আচ্ছা, শারীরিক যেটা বলছি যে অসুবিধা ঠিক না, অনেক সময় অনেকের মাসিক অনিয়মিত হয়, অনেকের হয়তো স্পটিং হয় ফোটা ফোটা রক্ত যায়, অথবা দুই মাসিকের মাঝখানে ফোটা ফোটা রক্ত যায়, অনেকের কম ব্লিডিং হয়, অনেকের মাসিক বন্ধ হয়ে যায়। তো বন্ধ হলে তখন বুঝতে পারে না যে কি এটা আবার কি গর্ভসঞ্চার করে হয়েছে নাকি এমনি বন্ধ আছে। আর এইগুলো হলে তো মানে তেমন অসুবিধা হয় না, মানে পেশেন্টরা বা ক্লায়েন্টরা মেনে না এটা, কিন্তু অনেক সময় মাসিকের সময় বেশি রক্ত যায়, রক্তস্রাব বেশি হয়। হ্যাঁ, আর প্রজেস্টেরনের জন্য, প্রজেস্টেরন হরমোনের জন্য যেটা হয়, যদিও খুব অল্প পরিমাণে প্রত্যেক দিন সিক্রেট হয়, তো মাথা ব্যথা বা অনেকের ওজন বাড়ে বলে বলা হয় আর কি, অল্প, খুবই অল্প এটা হয় আর কি, অনেকের একটু ব্রণ হতে পারে।
2: অর্থাৎ হরমোনজনিত কিছু অসুবিধা দেখা যেতে পারে, তবে অন্যান্য হরমোনজনিত কিছু পিল যেগুলো মুখে খেতে হয় সেগুলো থেকে কি পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কম?
3: অনেকটাই কম, হ্যাঁ।
2: আর অনেকে আছেন যে মনে করেন যে মাসিকের মাঝখানের সময়টা, যে সময়টায় মাসিক হচ্ছে বা হওয়ার কথা ছিল, ওই সময়টা মাসিক না হলেও একটু তলপেটে ব্যথা, এই ধরনের ব্যথা বা অতিরিক্ত রক্তস্রাব বা হচ্ছে সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, এই ধরনের ব্যবহারের সাথে কি বা এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবস্থার সাথে কি এগুলো কোনো
3: সম্পর্ক? না, সাদা স্রাবের সাথে নয়, সাদা স্রাব তো আসলে ভ্যাজাইনাল ইনফেকশন হয়, তো যেটা হয় যে কন্ডম ব্যবহার করলে ভ্যাজাইনাল ইনফেকশনটা কম হয়। হ্যাঁ, এইসব মানে প্রজেস্টন বা নিজেই মহিলা নিয়ে থাকেন, হরমোন নিয়ে থাকেন, তো তার কন্ডম ব্যবহার করা হয় না, তখন কিছু ভাজিনাল ইনফেকশন হতে পারে, সেই জন্য সাদাস্রাব হয়। এটার সাথে আসলে সম্পর্ক নেই,
2: সম্পর্ক নেই, অর্থাৎ এটা এই ইমপ্ল্যান্টের পার্শ্ব
3: প্রতিক্রিয়া? ইমপ্ল্যান্টের পার্শ্ব না, অবশ্যই না।
2: আমরা সবশেষে জানতে চাইব ডক্টর ইশরাত আপনার কাছ থেকে, এই যে ইমপ্ল্যান্ট যেদিন তার চামড়ার নিচে বসানো হলো, ঠিক তার কতদিন পর থেকে এর কার্যকারিতা শুরু হবে? অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলে থাকি যে একটি নতুন যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা হয়, কিছুদিন অন্যান্য কোন অস্থায়ী ব্যবস্থা এই ক্ষেত্রে কি নিতে হবে কিনা?
3: এক্ষেত্রে আসলে ওই দিন থেকেই সে হয়ে গেল, কারণ পরের দিন থেকে তার হরমোন সিক্রেট হবে এবং 24 আওয়ার্স এর পর থেকে সেটা কার্যকর হবে, সুতরাং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই যে অন্য কোনো ব্যবস্থা নিবে।
2: অর্থাৎ প্রথম থেকেই তিনি মোটামুটি
3: নিশ্চিত থাকবেন, পোস্টন হরমোন সিক্রেট হয় তো ওভুলেশন হয় না, সুতরাং ওভুলেশন না হলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনাও থাকে না।
2: তবে শুধু একটি ব্যাপারে গুরুত্বপূর্ণ, যে সময়টা তাকে মনে রাখতে হবে, কার্ডটাকে সংরক্ষণ করতে হবে, এবং যেটা আপনি বলেছেন দুই ধরনের ব্যবস্থা রয়েছে, একটি তিন বছরের জন্য, একটি পাঁচ বছরের জন্য, অর্থাৎ যে সময়টা শেষ হবে তার কিছুদিন আগেই সম্ভবত তাকে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জানাতে হবে যে তার সময় হয়েছে,
3: ওই দিন মানে শেষ দিনে গেলেও হবে, হ্যাঁ শেষের দিকে, অথবা উনি যদি ইচ্ছা পোষণ করেন যে বাচ্চা নিবেন তাহলেও খুলে ফেলতে খোলার জন্য যেতে পারেন,
2: একই জায়গায় আবার
3: একই জায়গায় যাবেন, হ্যাঁ যে বলবেন যে খুলে নিব।
2: ডক্টর ইশরাত জাহান, আপনাকে ধন্যবাদ খুব সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য, বিশেষ করে ইমপ্ল্যান্ট যেটি আমাদের সবার জন্য একটি খুব ভালো একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, বিশেষ করে আমরা জানলাম বেশ কিছু সুবিধা রয়েছে এবং নিশ্চিন্ত মনে অনেক দম্পতি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। আর আজকে যারা শুনলেন আমাদের অনুষ্ঠানটি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
1: এতক্ষণ শুনলেন জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট সম্পর্কে নানা তথ্য। যারা পরিকল্পনা করে পরিবার সাজান তারা নিশ্চয়ই সুখী পরিবারেই বসবাস করেন, মূলত ছোট পরিবারই সুখী পরিবার, তাই সবাইকে পরিবার ছোট রাখার পরামর্শ দিন এবং নিজেও ছোট পরিবার গঠনে পরিকল্পনা করুন। শিল্পের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে গান একটি শক্তিশালী মাধ্যম, যেটা মানুষের হৃদয়ে সহজেই পৌঁছে যায় বাণী, সুর ও শিল্পীর গায়কিতে। চলুন শুনে আসি একটি জনসংখ্যার গান। গানের কথাগুলো সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দে। শুনব শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক ও মোর্শেদা সাহারিনের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, শুনলেন জনসংখ্যার গান। ডেঙ্গু জ্বর প্রতিরোধে প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধ করতে বাসাবাড়ির ভেতরে, ছাদে, বারান্দা, ব্যালকনির যে কোনো জায়গায় জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতন রাখুন। এভাবেই সবার নিরাপদ থাকার অঙ্গীকারে জানিয়ে দেব আজকের সুখী সংসার অনুষ্ঠানটির গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভিন কনা। সম্পাদনা করেছেন মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শেনাজ পারভীন। শুরুতে শিরোনাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন। রাজধানী সহ সারাদেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট, ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে জমজমাট হাটগুলো। ঈদের আনন্দ উপভোগ করতে বাসে ট্রেনে লঞ্চে বাড়ি ছুটছেন নগরবাসী। সড়কে কোন ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে সরকার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বিটিভির অনুষ্ঠান ও সংবাদের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার ওপর গুরুত্ব আরোপ করলেন তথ্য সম্প্রচার মন্ত্রী। দেশে একদিনে হাম ও হামের উপসর্গে আরও 10 শিশুর মৃত্যু। এবং ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন বসানোর কাজে ব্যবহৃত নৌযান লক্ষ্য করে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র। মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি তেহরানের।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। সৌদি আরবের পবিত্র আরাফাত ময়দানে আজ হজের মূল আনুষ্ঠানিকতায় শরিক হন হাজিরা। লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাতের ময়দান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র এই দিনে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় 15 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান মঙ্গলবার সাদা ইহরাম বেঁধে সমবেত হন ঐতিহাসিক এই প্রান্তরে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় জনসমাগম, যেখানে একই লক্ষ্যে সামিল হয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় হাজিরা শান্তিপূর্ণভাবে আরাফার ময়দানে পৌঁছান। ভিড় সামলাতে এবং হাজিদের চলাচল নির্বিঘ্ন করতে আগে থেকেই বড় ধরনের প্রস্তুতি নিয়েছিল দেশটির সংশ্লিষ্ট দপ্তর। ভোর থেকেই হাজিদের কাফেলা জাবালে রহমত বা দয়ার পাহাড়ের দিকে অগ্রসর হতে থাকে। সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় দুই হাত তুলে কান্নায় ভেঙে পড়েন সমবেত হাজিরা। এক আধ্যাত্মিক ও ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল 3:20 দিকে আরাফা ময়দানের নামিরা মসজিদ থেকে খুতবা পাঠ শুরু করেন শায়ক আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি। খুতবায় তিনি মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
3: فقد احسنوا لعبادك ويسروا للحجاج اداء المناسك وبذلوا بسخاء في خدمه الحرمين الشريفين وقاصديهما اللهم انصر بهما دينك اللهم انصر بهما دينك وصلى الله على سيدنا ونبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا।
2: চলতি বছরও বাংলা সহ 50টি ভাষায় পবিত্র হজের খুতবা সম্প্রচার হয়। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। তারা সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামালায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের 11 ও 12 তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। ঈদকে সামনে রেখে রাজধানী সহ সারাদেশে কোরবানির পশুর হাটগুলোতে বেচা কেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁকডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: ক্রেতা বিক্রেতার হাঁকডাক, দরকষাকষি, সরগরম কোরবানির পশুর হাট, চলছে শেষ দিকের বেচাকেনা, আছে ঝড় বৃষ্টির ধকলও। শেষ সময় এসে বড় আকারের গরুর দাম কিছুটা কমতে শুরু করছে। বিক্রেতারা বলছেন, হাটে বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদা বেশি।
5: আনছিলাম নওগাঁ থেকে 122 পিস, আর আমার সাতটা আছে, বিক্রি হয়ে গেছে, আর তিনটা আছে, বিক্রি করে দিছি।
4: হাটে কেউ এসেছেন কোরবানির পশু কিনতে, আবার কেউ বা শুধু বাজার ঘুরে দেখতে। বেশ কিছু হাটে দাম না ছাড়ায় অন্য হাটেও ঠু মারছেন ক্রেতারা। দর কষাকষিতে জয়ী হয়ে সন্তোষ প্রকাশ করছেন অনেকেই।
5: মোটামুটি দামের মধ্যে আলহামদুলিল্লাহ পেয়েছি, শুক্রিয়া।
6: আমার কাছে মনে হয়েছে বাজারটা একটু বেশি আজকে, আগামী দিন আছে।
4: ঝড় বৃষ্টির এই আবহ আর দামের ওঠা আমার মাঝে চলছে শেষ মুহূর্তের বেচা কেনা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: এদিকে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। এছাড়া পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজার বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি জমে উঠেছে। বিশেষ করে জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনামরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলোও এখন ব্যস্ততম সময় পার করছে। কারওয়ান বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়াবাজার জুড়ে বানানো হচ্ছে দা ও পটি, কোথাও আবার শান দেওয়া হচ্ছে ছুরি চাকু। কোরবানিকে কেন্দ্র করে কসাইদের চাহিদাও বেড়েছে, তাই অনেকেই আগে থেকে সরঞ্জাম কিনে রাখছেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে পশুর হাটের সাথে সমান্তালে জমে উঠেছে পশু জবাই ও মাংস কাটার আনুষাঙ্গিক সরঞ্জামের বাজার। কোরবানি ঈদের আর মাত্র দুদিন বাকি থাকায় ঢাকার খিলগাঁও, রেলগেট, কাউরান বাজার, যাত্রাবাড়ি ও চকবাজার সহ বিভিন্ন আঞ্চলিক বাজারের কামারশালাগুলোতে এখন দম ফেলার ফুরসত নেই। সারা বছরের তুলনায় এখন ব্যস্ততা একেবারেই আলাদা। দিনরাত জ্বলছে কামারশালার আগুন, চলছে ছুরি, চাপাতি, বটি ও চাকু তৈরি এবং সান দেওয়ার ব্যস্ততা।
7: আমি চাপাটি নেব, ছুরি নেব, দাম জিজ্ঞেস করি নাই কেমন করে আর কি, দাম জানার জন্যই আসছি, দামে পৌঁছলে তো আমি নিব আর কি।
2: রাজধানীর বিভিন্ন কামারশালা ঘুরে দেখা গেছে কয়লার আগুনে লোহা পুড়িয়ে লাল করে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে ধারালো সব সরঞ্জাম। কারিগরদের টুংটাং শব্দে মুখর পুরো এলাকা। কামাররা জানান, বছরের অন্যান্য সময় শুধু গৃহস্থলী কাজের বটি বা ছুরি তৈরি হলেও এই সময়ে বড় চাপাতি ও পশু জবাইয়ের বিশেষ ছুরির চাহিদা থাকে সবচেয়ে বেশি।
7: তারপরে জবাই ছুরি, শিলা ছুরি, কামরা ছুরি, একটু যা সবই পাওয়া যায়।
2: গত বছরের তুলনায় প্রতিটি স্প্রিং লোহার চাপাতি এবং বটিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। তবে দাম বেশি হলেও কোরবানির অপরিহার্য অনুসঙ্গ হওয়ায় পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী দা ছুরি কিনে রাখছেন।
8: তো এখান থেকে আমি একটা চাপাতি কিনছি আর দুটা ছুরি কিনছি চামড়া ছিলার জন্য এবং কোয়ালিটি মনে হচ্ছে ভালো।
2: বর্তমানে বাজারে দরদাম ওজন বা সাইজ ভেদে 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের চাপাতি 600 থেকে 800 টাকা, আকার ভেদে বটি 150 থেকে 800 টাকা, বড় ছোড়া 600 থেকে 1000 টাকা, চাকু সাইজ ভেদে দেশি বিদেশি 100 থেকে 500 টাকা এবং জবাই করার ছোড়া 500 থেকে 600 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া প্রতিটি পুরনো সরঞ্জাম ধার করতে নেওয়া হচ্ছে 50 থেকে 200 টাকা পর্যন্ত।
7: ছুরি চাপাটি দাম দিতে আসছি, প্রতি বছরই আসি, ইনশাল্লাহ এবারও আসছি, আশা করি আগামীতে আল্লাহ বাঁচা রাখলে হয়তো আবার আসা হতে পারে।
2: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় 16,000 কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়া কোরবানির পশু বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য প্রায় 13,500 কর্মী প্রস্তুত রেখেছে সংস্থাটি। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্য দিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। সড়কে কোন ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, ঈদ যাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়া আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কোরবানির পশুপালন এখন প্রান্তিক কৃষক ও খামারিদের বছরের অন্যতম বড় আয়ের উৎসে পরিণত হয়েছে। তিনি আজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
9: বাংলাদেশের কৃষকেরা এই গরুগুলি, গরু বলেন, ভেড়া বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, এরাই লালন পালন করে। সো বছরের একটা বড় আয়ের উৎস এই প্রান্তিক পর্যায়ে কৃষকদের।
0: প্রাণী সম্পদ মন্ত্রী আরো বলেন, প্রান্তিক কৃষক ও খামারিদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও খামার ভিত্তিক উৎপাদন বৃদ্ধির নানা উদ্যোগ নিয়েছে সরকার। দেশের বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রাণী সম্পদ বিভাগের সমন্বয়ে নিবিড় নজরদারি চলছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ বলেছেন, ঈদকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আজ রাজধানীর জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে একথা বলেন। ঈদে নিরাপত্তা নিয়ে কোন হুমকি নেই উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে র্যাব। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় 24 ঘন্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রেখেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব তথ্য জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানী বালা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যে কোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। তিনি আজ রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ 17 বছরের অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র গড়ে তোলা যে অপচেষ্টা সন্ত্রাসীরা করেছিল তা যৌথ অভিযানের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ দাগি আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভির অনুষ্ঠান এবং সংবাদের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্বারোপ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এলক্ষ্যে জনবলকে সময় উপযোগী করাই সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রী আজ বিটিভির ঢাকা কেন্দ্রে ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার বিষয়ে এক মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 4,737টি হতদরিদ্র অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। তিনি আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার বিতরণ করেন। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকার নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও 10টি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গে 1,136 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে ঈদে ঘরমুখী মানুষের ভিড়ে হাম সংক্রমণের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই বাংলাদেশ শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার কামরুজ্জামানের পরামর্শ, গণপরিবহনে শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে। 2 বছরের বেশি বয়সের শিশুদের মাস্ক পরানোর পরামর্শ এই বিশেষজ্ঞের।
11: বড় বাচ্চাদেরকে মাস্ক পরে রাখতে হবে, তাদের সমস্যা নাই। বিশেষ করে ছোট বাচ্চা যারা 1 বছর 2 বছরের নিচে, এদের মাস্ক পরানোর দরকার নেই। মাস্ক পরালে সাধারণত এদের অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, হাইপোক্সিমিয়া দেখা দেয়। হাইপোক্সিমিয়া বাচ্চার জন্য ক্ষতিকারক। যে গাড়িতে ভ্রমণ করছেন, এই গাড়িতে যদি সংক্রামক হামের কোন রোগী থাকে তাহলে তার থেকে আলাদা রাখতে হবে। এবং হাম আছে যাদের, তাদেরকে পার্সোনাল গাড়িতে ভ্রমণ করার কথা বলবো, কোন পাবলিক সার্ভিসে ভ্রমণ না করাই ভালো, কারণ অন্যান্য বাচ্চা এই ক্ষেত্রে সংক্রমণ হতে পারে।
10: রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র জানায়, বেলা 11:41 দিকে অনুভূত এ ভূমিকম্পের রিক্টার স্কেলে মাত্রা ছিল 3.4। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর আগারগাঁও থেকে প্রায় 61 কিলোমিটার উত্তরে ময়মনসিংহের ভালুকা উপজেলার আমতলী এলাকায়। ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
10: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনী নতুন করে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন বসানোর কাজে ব্যবহৃত ইরানি নৌযান লক্ষ্য করে হামলা চালানো হয়। একজন মার্কিন সামরিক মুখপাত্র এটিকে আত্মরক্ষামূলক হামলা হিসেবে বর্ণনা করেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বান্দার আব্বাসেও বিস্ফোরণের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইসলামিক বিপ্লবী গার্ড কোর IRGC জানায়, শান্তি আলোচনা চলাকালে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে ইরানের আকাশ সীমায় প্রবেশ করা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনার জন্য তেহরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে কাতারে অবস্থান করছে। লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 11 জন নিহত, 15 জন আহত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি আজ এ তথ্য জানায়। গতকাল বেকা উপত্যকার মার্শখাড়া গ্রামে এই বিমান হামলা চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা বেকা উপত্যকা ও দক্ষিণ লেবানন জুড়ে হিজবুল্লার 100-এর বেশি অবকাঠামো সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। খেলার খবর ফুটবল। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলবে। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল 5টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটানের মোকাবেলা করবে। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন। রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট, ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে জমজমাট হাটগুলো। ঈদের আনন্দ উপভোগ করতে বাসে ট্রেনের লঞ্চে বাড়ি ছুটছেন নগরবাসী। সড়কে কোন ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বিটিভির অনুষ্ঠান ও সংবাদের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্বারোপ করলেন তথ্য সম্প্রচার মন্ত্রী। দেশে একদিনে হামোহামের উপসর্গে আরও দশটি শিশুর মৃত্যু। এবং ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র মাইন বসানোর কাজে ব্যবহৃত নৌযান লক্ষ্য করে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র। মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি তেহরানের। খবর শেষ হলো।
13: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি এস এম খাইরুল আলম। রাজধানী তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন সরকারের সামগ্রিক সাফল্য ও গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। সরকারের 100 দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় নেওয়া 60টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের 62% বাস্তবায়িত হচ্ছে বলে তিনি জানান। গুম খুন হামলা মামলা ও দমনপীড়নের দীর্ঘ পথ অতিক্রম করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রিসভা 17 ফেব্রুয়ারি থেকে 24 মে পর্যন্ত মোট 10টি ক্যাবিনেট সভা করেছে। এসব সভায় সভা সম্মতিক্রমে 60টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে 37টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় 62% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট 23টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া রয়েছে। সরকার গঠনের পর এত অল্প সময়ে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তসমূহের উল্লেখযোগ্য অংশ বাস্তবায়ন করা সরকারের দ্রুততা, কার্যকারিতা ও আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাত্র 100 দিনের মধ্যে সরকারে জনগণের প্রত্যাশা পূরণে যে উদ্যোগ নিয়েছে তা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সংবাদ সম্মেলনে উঠে আসে অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও প্রযুক্তি খাতে সরকারের বহুমুখী পদক্ষেপের চিত্র, যা জনজীবনে স্বস্তি এনেছে, অন্যদিকে রাষ্ট্রীয় উন্নয়নের ভিত্তি আরও দৃঢ় করেছে। অর্থনৈতিক খাতে সরকারের সাফল্য প্রসঙ্গে মাহাদি আমিন উল্লেখ করেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে এবং রপ্তানি আয় বাড়াতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। তৈরি পোশাক শিল্পের নতুন বাজার সম্প্রসারণ, কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তি খাতে তরুণ উদ্যোক্তাদের জন্য প্রণোদনা ঘোষণা করা হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি নতুন গতি পেয়েছে এবং কর্মসংস্থানের সুযোগও বেড়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে আগামী কয়েক মাসে আরও ব্যাপক বিনিয়োগ আকর্ষণ করা, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হয়। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নতি করা, আর্থিক খাত, ব্যাংকিং ও সামগ্রিক রাষ্ট্রকাঠামোর সংস্কারের মাধ্যমে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। বহুল আলোচিত এস আলম গ্রুপের 4,264 কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা, 90.66 মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে 10টি দেশের মধ্যে 3টি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং বাকি দেশগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা, সর্বোচ্চ রেমিটেন্স, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি এবং রপ্তানি আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি এবং প্রায় 2 লাখ ফ্রিলান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ, জ্বালানি সাশ্রয় ও পরিবেশ বান্ধব পরিবেশ ব্যবস্থার অংশ হিসেবে ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ গ্রহণ প্রভৃতির পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী উপদেষ্টা। এই 100 দিনে অনেক মানুষের সমস্যার সমাধান হয়েছে বলে উল্লেখ করে মাহাদি আমিন বলেন, প্রথম 100 দিনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দ্রুত দৃশ্যমান এবং কার্যকরী বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। খুব স্বল্প সময় তাতে মানুষের ভাগ্যে পরিবর্তন হচ্ছে, সমস্যা সমাধান হচ্ছে, খেটে খাওয়া তৃণমূলের মানুষ আরও বেশি স্বাবলম্বী ও স্বনির্ভর হয়ে উঠছেন। শিক্ষা ও স্বাস্থ্যখাতে সরকারের পদক্ষেপ সংবাদ সম্মেলনে বিশেষভাবে আলোচিত হয়। মাহাদি আমিন জানান, উচ্চশিক্ষার গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে বিশেষ তহবিল গঠন করা হয়েছে। স্বাস্থ্যখাত নিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগের মাধ্যমে জনগণের চিকিৎসা সেবা সহজলভ্য করা হয়েছে। হামের টিকা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহাদি আমিন বলেন, জনগণ ইতিমধ্যে দেখেছেন বিদেশ থেকে হামের টিকা আনা হয়েছে। কৃষিখাতে সরকারের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের জন্য ভর্তুকি বৃদ্ধি ছাড়াও কৃষক কার্ড বিতরণ কাজ চলছে। সেচ ব্যবস্থার উন্নয়ন করার জন্য খাল খনন ও পুনঃখনন কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। উপদেষ্টা আমিন জোর দিয়ে বলেন, সরকারের এই 100 দিনের সাফল্য কেবল সূচনা, সামনে আরও ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হবে। সরকারের উদ্যোগে সহযোগিতা করতে এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আশা করেন, সরকারের এই ধারাবাহিক প্রচেষ্টা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবে। সংবাদ পর্যালোচনা শেষ হলো। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
10: বাংলাদেশ বেতার এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
14: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন শোনাব একটি দেশাত্মবোধক গান, শিল্পী কিরণ চন্দ্র রায়। গানের কথা সাজিয়েছেন রমেন্দ্রনাথ বিশ্বাস।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন কিরণচন্দ্র রায়ের কণ্ঠে।
1: সুজি শ্রোতা, এরই সাথে বিদায় নিচ্ছি আমাদের আজকের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে। তবে আমাদেরকে আপনারা আবারও আগামীকাল যথাসময়ে শুনতে পাবেন, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে। তবে কোথাও যাবেন না, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জের আয়োজন। সাথে থাকুন, শুনতে থাকুন।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন কিরণচন্দ্র রায়ের কণ্ঠে।
1: সুজি শ্রোতা, এরই সাথে বিদায় নিচ্ছি আমাদের আজকের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে। তবে আমাদেরকে আপনারা আবারও আগামীকাল যথাসময়ে শুনতে পাবেন, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে। তবে কোথাও যাবেন না, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জের আয়োজন। সাথে থাকুন, শুনতে থাকুন।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন এইচ এম বাহলুল করিমের কণ্ঠে।
1: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। সুধিশ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান প্রচারিত হবে সকাল 8:20। কুরবানির গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে দুপুর 12:15 শুনবেন একটি কথিকা। ঈদ জামাতের খবরাখবর শুনবেন সন্ধ্যে 6:55 এবং রাত 9:20। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:05। চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধ্যে 6:10। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়াও আধুনিক গান শুনবেন দুপুর 12:30। শিল্পী মোহাম্মদ তোফাজ্জল হোসেন। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান যথারীতি প্রচারিত হবে সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনতে পাবেন বিকাল 3:05। রবীন্দ্রসঙ্গীত মঞ্জুরা রহমানের কণ্ঠে দুপুর 12:20। পল্লীগীতি মোহাম্মদ নজরুল ইসলামের কণ্ঠে দুপুর 12:40। এছাড়াও পল্লীগীতির অনুষ্ঠান মাটি ও মানুষ প্রচারিত হবে বেলা 2:30। পাঁচমিশালি গান শুনবেন বিকেল 3:30। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান প্রচারিত হবে রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
0: এখন তেলাওয়াতে কালামে পাক।

0: বাংলা তরজমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওমান আহসান।

ولا تستوي الحسنة ولا السيئة ولا تستوي الحسنة ولا السيئة إذا

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন FM ব্যান্ড 88.8 MHz-এ। প্রিয় শ্রোতা, ফুরিয়ে এলো আমাদের আজকের সমস্ত আয়োজন। আগামীকাল সকাল 7:59 শুরু হবে আমাদের আগামীকালের অধিবেশন। সেই অধিবেশন শোনার জন্য সকলের প্রতি আমন্ত্রণ রইল, সকলের জন্য শুভকামনা। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।